بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. সকাল 7:59 আমাদের স্টুডিওর খুঁড়িতে বাংলাদেশ বেতার খুলনা. আজ বৃহস্পতিবার 16/1433 বঙ্গাব্দ, 19 রবিউল আউয়াল 1448 হিজরি, 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ. প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে. অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আবু সাইদজান কাদ্রি এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি. প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মেধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতর রহমান গাজী. অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়.

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Thursday, the 16th of Ashin, the 19th of Rabiul Thani, and October the 1st. The news read by Muhammad Kamaluddin. Prime Minister Tariq Rahman goes to Fens today on a day-long visit to join various development activities. Prime Minister UN General Assembly visit highlights Bangladesh's interest and global opportunities, says Prime Minister's advisor Mehdi Amin. President seeks more Chinese investment in the country and cooperation in dignified Rohingya return. All types of security measures have been completed for upcoming Sharadiya Durga Puja of the Hindu community, informs the Home Minister. The government will not allow any increase in edible oil prices before properly examining demand of the traders, says the Commerce Minister. The government takes initiative to set up 10 dialysis centres in the district-level hospitals and 50 in the medical college hospitals. At least 7 people killed after a bus attacked by gunfire in Syria's homes. And in Asian Games, Bangladesh are facing Pakistan in the men's cricket in Japan today. Prime Minister Tariq Rahman goes to Feni on a day-long visit today. He'll first attend the inauguration and exchange of greetings programs on the rehabilitation of the Mohuri Kohua flood control and drainage and irrigation project Phase 1 on the outskirts of Poshuram Upajila and Kheagat Mohuri Bridge area. Later, the Prime Minister will attend a tree plantation program on Begum Khalidazia Women's College premises in Fulghazi. He will visit the Fulghazi District Council Dug Bungalow and inaugurate the operation to supply electricity to the national grid from the rooftop solar power systems installed there. Tariq Rahman will attend a program at Fulghazi Gobbin Pilot High School Field on distributing family cards and firma cards and providing honorariums to mosque imams, muazzins, khadims and people working at other religious places of worship in the afternoon. Prime Minister's advisor Mehdi Amin has said Prime Minister Tariq Rahman's photo visit to New York for the 81st United Nations General Assembly highlighted Bangladesh's national interest and sovereignty. This visit also presented the country's aspirations for partnership, investment, trade, and inclusive development before the international community. He said this at a press conference at the Prime Minister's office at Tejgaon in the capital yesterday. Mehdi Amin said the Prime Minister took part in 30 official programs during his four-day visit in New York, held bilateral meetings with 11 countries and delivered 6 speeches at different events besides his main address to the general debate of the 81st UN General Assembly. He said in his maiden UN General Assembly address, the Prime Minister presented Bangladesh's priorities on democracy, accountability, transparency, inclusive development, human rights, rule of law, freedom of expression, economic recovery, employment, health, education, technology, and climate action. Prime Minister's advisor said the Prime Minister outlined the government's 3R strategy of recovery, restoration and reconstruction, and presented initiatives including the family card, firma card, health card, and a proposed universal card. The Rohingya crisis also received particular attention, he said, adding that at a high-level side event co-convened by Bangladesh and Gambia, the Prime Minister presented a 5-point roadmap for early, safe, voluntary, dignified and sustainable repatriation alongside measures on humanitarian support, rights and security, justice and accountability, and regional and international cooperation. President Mirza Fakhrul Islam Alamgir has urged China to increase investment in Bangladesh and further enhance cooperation in creating conditions for the safe, dignified and sustainable repatriation of the Rohingyas. He made the call when outgoing Chinese ambassador to Bangladesh, Yeo Yuan, paid a farewell courtesy call on him at Bangabhavan yesterday. During the meeting, the president praised China's constructive role in the Rohingya crisis. He called for increased cooperation and investment in various sectors, including ready-made garments, electric vehicles, light engineering, high-tech electronics, semiconductors and solar energy. Home Minister Salahuddin Ahmed has announced enhanced security measures, increased government funding and an extended holiday for the upcoming Sharadiya Durga Puja. He came up with the plans at a press briefing following a high-level coordination meeting at the Home Ministry on the security arrangements for the peaceful celebration of Durga Puja yesterday. The minister said religious and social harmony in Bangladesh had improved significantly compared to previous years. He said intelligence agencies had not identified any mandap as particularly vulnerable or high risk so far. However, the minister said, law enforcement agencies also remain on the heightened alert throughout the celebration and take immediate action if any threat emerged. Commerce Minister Khundukar Abdul Muqtadir has said the government will not allow any increase in edible oil price before properly examining the demand of the traders. He said this to newsmen after inaugurating riverbank protection work at Kanishail on the right bank of Shurma River in Sylhet Sadar Upazilas yesterday. The Commerce Minister said, although traders are demanding an increase in edible oil prices, the government will take a well-considered decision after examining the matter. Health and Family Welfare Minister Shardar Mohammad Shakawat Hussain has said the government is firmly committed to bringing about positive changes in the country's healthcare system. He made the remark at a seminar titled Every Heartbeat is Life at the National Heart Foundation at Mirpur in the capital yesterday to mark the World Heart Day. The health minister said work is underway to upgrade every upazila health complex in the country from 50 to 151 beds. Simultaneously, the initiatives have been launched to establish 10 dialysis centres in district-level hospitals and 50 in medical college hospitals. This is Bangladesh Beta giving you the news. The 36th International Older Persons Day is being observed in the country today. This year, the theme of the day is Rethinking for Longer Lives. United Nations General Assembly on the 14th of December 1990 decided to observe October the 1st every year as International Older Persons Day worldwide. In line with this landmark decision, Bangladesh is also observing the day since 1991. On the occasion, President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman have issued separate messages extending their sincere greetings to the older citizens of the country. The Department of Social Services under the Ministry of Social Welfare has taken various programs to mark the day. At least 7 people have been killed and 4 injured after a bus was targeted by gunfire at Misyaf Bridge in Homs province of Syria. A source at Homs Health Directorate said this. The source also said the casualties were taken to hospitals after incident occurred yesterday. The official Sana news agency said the perpetrators of the shooting in the Homs province have not yet been identified. Now games. The Asian Games and Bangladesh were 45-4 in 7 overs against Pakistan in the first semi-final of the men's cricket event in Nishin in Japan when reports last came in. The match is shortened due to rain from 20 overs to 13. And finally, weather. Forecast fell till 1 this afternoon says there's no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. Prime Minister Tariq Rahman goes to Feni today on a day-long visit to join various development activities. Prime Minister's UN General Assembly visit highlights Bangladesh's interest and global opportunities, says Prime Minister's advisor Mahdi Amin. The President seeks more Chinese investment in the country and cooperation in dignified Rohingya return. And in the Asian Games, Bangladesh are facing Pakistan in the men's cricket in Japan today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। দেশের 56টি জেলার 77টি উপজেলার 77টি কৃষি ব্লকের মধ্যে প্রথম ধাপে 110,165 জন কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এর মধ্যে আজ 147 জন কৃষককে কৃষি উপকরণ বাবদ 2,500 টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করবেন। এদিকে খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আমিরপুর ইউনিয়নের খাড়াবাদ ব্লকের 610 জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপপরিচালক নজরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন। কৃষকেরা এ কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সেচ, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, বালাই দমনে পরামর্শ, কৃষি পণ্য সুবিধা ও কৃষি বীমা প্রশিক্ষণ সহ 10টি সুবিধা পাবেন। উল্লেখ্য, প্রথম ধাপে জেলার 9টি উপজেলার 34,747 জন কৃষককে কার্ডের জন্য বাছাই করা হয়েছে। 5 বছরের পর্যায়ক্রমে 3,47,000 কৃষক এ সুবিধার আওতায় আসবে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, পৃথক বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সরকার প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বয়সের ভারে অনেকেই কর্মক্ষমতা হারিয়েছেন, সংসারে নির্ভরশীল হয়ে পড়েছেন অন্যের উপর। এমন পরিস্থিতিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে খুলনার প্রবীণদের জীবনে, যেমনটা বলছিলেন ভাতাভোগী আব্দুল জব্বার ও রাবেয়া বেগম।
3: যেটা পাই এই বয়স্ক ভাতা, এই টাকা দিয়ে আমি কিছু ওষুধ কিনি আর আমার মানে লাগে কাজে, আমার খুব আল্লাহ রহমত। আমি যদি টাকা পাই ওই মোবাইলের মাধ্যমে আমাদের দেয় বিকাশে, ওখানে আমরা উঠে নিয়ে দিই।
4: আমরা এই যে টাকাটা পাই 3 মাস পর পর আমরা এই টাকাটা আনগে আমরা ওষুধ পানি খাই। আমাকে বয়স হয়ে গেছে, চলাফেরার ক্ষমতা নাই, 2 টাকা সংসারে ব্যয় করি, খরচ করি, এই ওষুধ পানি খাওয়া করি। এই
2: ভাতার টাকা পেয়ে নিজেদের ওষুধ কেনা, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারছেন অনেক ভাতাভোগী। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হোসেনুর রহমান জানান,
5: প্রতি মাসে এই যে টাকাটি পাচ্ছে, প্রতি মাসে 700 টাকা হবে, একবারে সে 3 মাসে এই টাকাটি পায়, 2100 টাকা পায়। এটি তাদের জীবনে অনেকগুলো প্রভাব থাকে, তার মধ্যে যেহেতু তারা বৃদ্ধ, এই সময়ে তারা তাদের পরিবারে থাকে, পরিবারের উপর নির্ভরশীল থাকে, এটি তাদের সামাজিক মর্যাদাকে বাড়িয়ে দেয়।
2: সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত অসচ্ছল প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এ উদ্যোগ। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা।
1: নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান বলেছেন, দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ ও ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে। বন্দর পরিচালনায় কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি গতকাল আকস্মিক বেনাপোল স্থলবন্দর পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে এ স্থলবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বন্দরের কার্যক্রম গতিশীল করতে হবে। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না, বন্দরের সেবার মান, পণ্য খালাসের গতি, ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং পণ্য সংরক্ষণ ও খালাস কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বাংলাদেশের স্থল বন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খান মাসুম বিল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর 5 নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ করেন। তিনি শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি শিশুদের হাত ধোয়া, নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখা বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। প্রশাসক নগরীর দৌলতপুর থানার 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের 300টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে 30টি ডিম সহ ডাল ও ভোজ্য তেল বিতরণ করেন। দাতা সংস্থা ইউএনডিপির অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পোর কমিউনিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। পরে প্রশাসক খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 13 ও 15 নম্বর ওয়ার্ডের 145টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। কেসিসির 15 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ সালে এর ব্যক্তিগত উদ্যোগে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ইউনিটে নেবুলাইজার মেশিন, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার ও থার্মোমিটার প্রদান করা হয়। মেডিসিন ইউনিটে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলামের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আহসান হাবিব ও ডাক্তার তাজরুল ইসলাম তাজ সহ বিভিন্ন বিভাগের রেজিস্ট্রারগণ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার ফুলতলা উপজেলার জামরুলতলা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে মালিকের কাছ থেকে 30,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার ভূমি এ অভিযানে নেতৃত্ব দেন। খেলার খবর ফুটবল। খুলনা ডুমুরিয়া উপজেলার রূপরামপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ঘোনারাজ 1-3 গোলে রংপুর কালীতলা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কতা বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শুরুতেই সুবীর নন্দীর কণ্ঠে।

শুনছেন দেশের গান। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী জেলা সফর করবেন। আজ দুপুর 12:30 পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। বেলা 1:30 ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা 2:30 ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানগুলো ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। প্রিয়শ্রোতা, এবারে শুনবেন নার্গিস পারভীনের কণ্ঠে দেশের গান। গানে কথা লিখেছেন মুস্তাফিজুর রহমান।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি ও আবু সাইদ জান কাদরি।
1: শ্রদ্ধার চৌকাঠে শুরু হয় সামাজিক বিড়ম্বনা নাকি পীড়ন। একদিকে ফেলে আসা স্মৃতির সাথে কথোপকথন, অন্যদিকে ধূসর বিকেলের নিঃসঙ্গ ভাবনায় দূর থেকে ভেসে আসা বেলা শেষের গান। জীবননাট্যের এ অধ্যায় বড় বেশি দোদুল্যমান। এসব জ্যেষ্ঠ নাগরিকের বিশেষ প্রস্তুতির জন্য কি করছে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র? কিংবা আমরা কি তৈরি শ্রদ্ধার এ ভার বহনে? বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ প্রবীণ, বেশিরভাগ ক্ষেত্রেই তারা হলেন অবহেলার শিকার। যদিও জাতিসংঘ বলছে প্রবীণরা সম্পদ,
2: তবু আমাদের দেশের প্রায় 88.4% প্রবীণ অবহেলা এবং বঞ্চনার শিকার। আসলে প্রবীণ শব্দটার সাথে অসহায়ত্বের দীর্ঘশ্বাস দেখতে আমরা বেশি অভ্যস্ত। আমরা সবাই দায়বদ্ধ প্রবীণ সমাজের কাছে। প্রবীণদের সোনারি বর্তমানকে উৎসর্গ করার চরম সুবিধাভোগী কিন্তু আমরাই সবচেয়ে বেশি। তারাই আমাদের শিশুকাল, শৈশব, কৈশোরের লালনকারী, এই সুন্দর জীবনের রচয়িতা। তাদের প্রতি কোনো বৈষম্য নয়, করুণা নয়, অবহেলা নয়, প্রদর্শন করি নৈতিক ও আদর্শিক শ্রদ্ধাবোধ।
1: আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসে সবার অঙ্গীকার হোক, আমরা আমাদের প্রবীণদের গভীর শ্রদ্ধায়, সম্মানে, ভালোবাসায় মূল্যায়ন করব। এ প্রত্যাশা রেখে শুরু করছি আজকের দৃষ্টিপাত। শুভ সকাল।

0: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিই কি কি থাকছে আজকের দৃষ্টিপাতে। খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে থাকছে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচি, স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন টিপস নিয়ে থাকছে স্বাস্থ্য কথা, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ, একটি আধুনিক গান এবং প্রাত্যহিক পরিবেশনা আজকের এই দিনে, আর এ সকল বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আবু সাইজান কাদরী
1: এবং লুবনা হাজরা ফারুক মিষ্টি।
0: সুপ্রিয় শ্রোতা, শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
2: আজ বৃহস্পতিবার, 16ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 19ই রবিউল সানি 1448 হিজরি, 1লা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:53 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:50। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশেপাশের এলাকার তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 98%। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদেরি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9:15 সীমান্ত এক্সপ্রেস চিলাহাটের দিকে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। জানিয়ে দিচ্ছি বাসের সময়সূচি। ১২টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউমার্কের শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

দিনের শুরুটা যদি আমরা সুন্দর করে করি তাহলে সারাটা দিন আমাদের অনেক বেশি ভালো কাটবে। সফলতা কেননা আমাদের সবসময় হাত ছানি দিয়ে রাখছে। একটি কথা মনে রাখবেন, আজকের দিনটি শুধুমাত্র একটি ক্যালেন্ডারের তারিখ বা একটি সময় নয়, আজকের দিনটি সত্যি একটি সুন্দর দিন, কেননা নতুন সূর্য নতুন প্রত্যয়ের দিকে আমাদের হাত ছানি দিচ্ছে। যাদের আজকে জন্মদিন তাদেরকে বলছি, মনটা একটু প্রফুল্ল রাখুন বেশি বেশি করে, কেননা জীবনে চাওয়া পাওয়া তো আছেই, চাওয়া পাওয়ার হিসেবের মাঝে কিছু ভুল থাকে, কিছু শিক্ষা থাকে, কিছু না পাওয়ার কষ্ট থাকে, সব কিছু ভুলে যান না। আজকে থেকে নতুন করে শুরু করুন, নতুন দিনে নতুন আবহাওয়া নতুন বার্তা যেন আপনাদেরকে সব কিছু নতুনভাবে ঢেলে সাজাতে অনেক বেশি সক্ষম হয় সে প্রত্যাশায়। এই বন্ধু এই আজকের এই দিনে যেসব বন্ধুরা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে তাদের জন্য রয়েছে আমাদের বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে এই শুভকামনা।

0: হ্যাঁ বন্ধুরা, হ্যাপি বার্থডে আমরাও বলছি। আর হ্যাঁ, আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র তারা নয়, প্রত্যেকটি মানুষ যদি কাজ করে নিজের মন দিয়ে, তাহলে তারা কিন্তু কিংবদন্তি হতে পারে, হতে পারে ইতিহাসের একটি অংশ। তাই আপনি আজকের এই শুভ জন্মদিনে প্রতিজ্ঞা করুন যেন আপনিও হতে পারেন একজন ইতিহাসের অংশ এবং কিংবদন্তি কোনো মানুষ। চলুন আজকের এই দিনে পর্বে চোখ ফেরাই, জেনে নিই সেসব মানুষের বিশেষ তথ্যগুলো।
1: 1792 সালের এই দিনে ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়। 1854 সালের এই দিনে ভারতবর্ষে সরকারিভাবে ডাক টিকিট ব্যবস্থা চালু হয়। 1949 সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়। 1960 সালের এই দিনে নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এবারে আজকে যাদের জন্ম হয়েছিল, 1906 সালের এই দিনে ভারতীয় বাংলা গানের কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পী শচীন দেব বর্মণ জন্মগ্রহণ করেন। 1922 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী চেন নিং ইয়াং জন্মগ্রহণ করেন। 1924 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম রাষ্ট্রপতি জিমি কার্টার জন্মগ্রহণ করেন। এবারে আজকে যাদের মৃত্যু হয়েছিল, 1995 সালের এই দিনে শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা মৃত্যুবরণ করেন। 2000 সালের এই দিনে চিত্রশিল্পী কালাম মাহমুদ মৃত্যুবরণ করেন। 2012 সালের এই দিনে জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার ডিক ব্যাচ মৃত্যুবরণ করেন।

0: সুপ্রিয় শ্রোতা, আমাদের স্বাস্থ্য কথা পর্ব থেকে জেনে নিন হঠাৎ হার্ট অ্যাটাকে করণীয় সম্পর্কে।
1: হার্টে যে কোনো সময় সমস্যা দেখা দিতেই পারে। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ হার্ট সমস্যায় ভুগছেন। যত দিন গড়াচ্ছে ততই এই রোগটি যেন মাথা চাড়া দিয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2050 সাল নাগাদ শুধু উন্নত বিশ্ব নয়, তৃতীয় বিশ্বের দেশগুলোতেও হার্টের রোগী এত পরিমাণে বাড়বে যে প্রতি তিনজনের মধ্যে একজনের হার্টের সমস্যা থাকবে। তাই আমাদের প্রত্যেকেরই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি কায়িক পরিশ্রমের দিকেও নজর দিতে হবে। এছাড়া হার্ট অ্যাটাক হলে প্রত্যেকের কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা খুবই দরকার। বুকের বাম দিকে একেবারে মাঝখানে প্রচণ্ড যন্ত্রণা হয়, হার্ট অ্যাটাকের এটাই সবচেয়ে প্রাথমিক লক্ষণ। সাধারণভাবে প্রায় 20 মিনিট ব্যথা থাকে, ধীরে ধীরে তা উপরে বাম দিকের হাত এবং কাঁধের সংযোগস্থল, ঘাড় ও চোয়ালে ছড়িয়ে পড়ে। এই সময় প্রচণ্ড ঘাম হয় এবং ধীরে ধীরে চারদিক অন্ধকার মনে হতে থাকে। একা থাকলে এমন লক্ষণ বুঝলে কখনোই অবহেলা করবেন না, তাই পরিচিতদের খবর দিয়ে রাখুন। হার্টের রোগীরা সবসময় অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার নম্বর হাতের কাছে রাখবেন। বাইরে রাস্তায় থাকলে সঙ্গে সঙ্গে পাশের কারো সাহায্য নিন, জোরে জোরে শ্বাস নিন। আর বহুকাল ধরেই ব্যাপারটা যেহেতু চলে আসছে, তাই কৃষক আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, পাশাপাশি চিকিৎসকদেরকেও জানিয়ে রাখতে হবে। জোরে জোরে শ্বাস নিলে হার্ট অ্যাটাকের সময় অনেকটা উপকার হয়। বুকে চাপ দিন। হার্ট অ্যাটাকের সময় চিকিৎসকরা অনেক সময় দুই হাত দিয়ে হার্টের উপরে চাপ দেন, যাতে হৃদকম্পনের স্বাভাবিক গতি আবারও ফিরে আসে। বাড়িতে একা একা অবস্থায় নিজে থেকে এই পদ্ধতির ব্যবহার আপনি করতে পারেন। হঠাৎ হার্ট অ্যাটাক হলে কাশতে থাকুন, পূর্ণ হলেও এই টোটকা কিন্তু দারুণভাবে কাজে দেয়, যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই। অনেক সময় হার্টের সমস্যায় জোরে জোরে কাশলে কোনো জায়গায় যদি সামান্য ব্লক থাকে তাহলে তা খুলে যায়, তাই অনেক বেশি সতর্ক থাকুন, হার্ট অ্যাটাক এড়িয়ে চলুন।
0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন।

0: প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজনে রয়েছে চলমান মাইক্রোফোন। আমাদের সাথে আছেন বেতার প্রতিনিধি সৈয়দ শাহবাজ দুর্লভ।
1: একটি শহর শুধু ইট পাথরের ভবন, ব্যস্ত সড়ক আর উন্নয়নের কর্মযজ্ঞে তৈরি হয় না। একটি সুন্দর শহরের সঙ্গে জড়িয়ে থাকে সবুজ গাছপালা, নির্মল বাতাস, পরিচ্ছন্ন রাস্তা, স্বচ্ছ পরিবেশ আর মানুষের স্বস্তির জীবন। আমাদের প্রিয় খুলনাও এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। নতুন ভবন তৈরি হচ্ছে, রাস্তা সংস্কার হচ্ছে, বাড়ছে নানা ধরনের নির্মাণ কাজ। কিন্তু উন্নয়নের সঙ্গে যদি পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়, তবেই তৈরি হবে সত্যিকারের বাসযোগ্য শহর। তাহলে কেমন খুলনা চাই আমরা? কিভাবে বাড়ানো যায় সবুজ? কিভাবে কমানো যায় ধুলাবালি ও বায়ু দূষণ? খোলা ট্রাকে বালি মাটি পরিবহন কিংবা নির্মাণ কাজের সময় কিভাবে পরিবেশ রক্ষা করা যায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের দৃষ্টিপাতের প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন হোক সবুজ থাকুক খুলনা। পরিবেশ বান্ধব শহর কেমন হওয়া উচিত, সেই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো দিতে পারেন সেই শহরেরই মানুষ। চলুন শুনে আসা যাক শহরের মানুষের কাছ থেকেই।
2: আমার মনে হয় যে খুলনাকে সবুজ করার জন্য সব থেকে যেটা লাগে, যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে গাছগাছালি লাগাতে হবে, আর যেগুলাতে আমাদের রাস্তার মাঝখানে যে ডিভাইডার গুলো আছে এইখানে যে গাছগুলো লাগানো আছে সেগুলোর যত্ন নিতে হবে। খালি গাছ লাগালেই তো হবে না, এটাকে যাতে আমরা নিয়মিত পরিচর্যা করতে পারি, এটা যদি ঠিকভাবে প্রপার ওয়েতে করা যায় তাহলে মনে হয় যে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। আরো একটা জিনিস ব্যাপার খেয়াল করতে হবে যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে এগুলা যাতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে আমার মনে হয় যে খুলনাকে আর একটু ভালো বেটার সার্ভিস দেওয়া যাবে। আর সাথে সাথে আমাদের নাগরিকদের উচিত খালি যে এটা সিটি কর্পোরেশন অথবা অন্য কোনো অথরিটি পার্সন করবে এইটা না, এটা আমাদের নাগরিকদেরও অনেক সচেতনতা নিজেদের ভিতরে তৈরি করতে হবে। যদি সেটা করা যায় তাহলে একটা বেটার সার্ভিস পাওয়া যাবে। খালি কর্পোরেশন করে দিবে অথবা কোনো অথরিটি করে দিবে এইটা আসলে ঠিক না। আমাদের সবারই উচিত যে যার যার জায়গা আছে জায়গা থেকে এই কাজগুলোতে সহযোগিতা করা,
3: মানে শহরটা নিজের মনে
2: করতে হবে।
3: রাস্তার পাশে বালি ইট বা নির্মাণাধীন সামগ্রী রেখে দিলে কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন?
4: রাস্তার পাশে ইট বালি সিমেন্ট এগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে প্রথম কথা হলো রাস্তার প্রশস্ততা কমে যায়, রাস্তায় চলাচলের জায়গাটার সংকট হয়। দ্বিতীয়ত হচ্ছে যে বৃষ্টি হোক অথবা বাতাসের মাধ্যমে এই ধুলাবালি, এই ইট এগুলা যে ড্রেনের মধ্যে পড়ে গেলে ড্রেনের জলাবদ্ধতা ক্রিয়েট হয়। তৃতীয়ত হচ্ছে যে আশেপাশে ধুলাবালি ওড়াউড়ি করে, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং মানুষের জীবনযাত্রাতে বাধাগ্রস্ত হয়।
3: যে পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের কি কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন?
4: সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকা তো অনেক বড়, কারণ সাধারণ মানুষের জন্যই সিটি কর্পোরেশন। তো সাধারণ মানুষকে অবশ্যই এই সচেতনতামূলক ব্যবস্থাগুলো সাধারণ মানুষকে আগে গ্রহণ করতে হবে। যেমন কোথাও যদি বালি পড়ে থাকে অথবা কোনো ট্রাক যদি বালির খোলা অবস্থাতে যায়, তো সাধারণ মানুষকে একটু ওই যে নিয়ে যাচ্ছে তাকে যদি একটু প্রতিবাদ করে জানায় যে তুমি এটা ঢেকে নিয়ে যাও, অথবা যে বাড়ির মালিকের সামনে এরকম খোলা অবস্থায় আছে সেই মালিককে যদি সাধারণ মানুষ যে বলে যে তুমি এটা একটু পানি ছিটাই দিও অথবা এটা একটু ঢেকে রাখো, তাহলে আস্তে আস্তে ওই লোকটা সচেতন হবে। কর্তৃপক্ষের দায়িত্ব হলো যে শহরের সবুজায়ন করা, বর্জ্য ব্যবস্থাপনা করা এবং আদার্স যত কাজ আছে সেগুলো করা, আর সাধারণ মানুষের কাজ হচ্ছে যে এই ব্যবস্থাকে সহযোগিতা করা। সেই কাজগুলোতে যদি আমরা সাহায্য করি সাধারণ মানুষ হিসাবে তাহলে কর্তৃপক্ষের জন্য খুব সহজ হয়ে যাবে তাদের দায়িত্বে।
3: খোলা ট্রাকে বালি বা মাটি পরিবহন করতে দেখলে পরিবেশ ও সাধারণ মানুষের উপর কি কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন?
4: খোলা ট্রাকে যদি বালি পরিবহন করে তাহলে ওই বালি ওড়ে উড়লে সেই বালি আশেপাশে যত লোকজন হাঁটাচলা করে, জনগণ হাঁটাচলা করে, রিক্সাওয়ালারা চলাফেরা করে, বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে, তাদের চোখে মুখে হাতে সারা গায়ে ওই বালিটা মাখে এবং আশেপাশের পরিবেশ দূষিত হয়, এবং এটার জন্য ভবিষ্যতে মানুষের অনেক রকমের সমস্যাও হতে পারে। যেমন চোখের মধ্যে যদি বালি যায় তাহলে চোখ ডলাডলি করার পরে চোখ তো নষ্ট হতে পারে এবং অনেকের হাঁপানির সমস্যা হতে পারে।
3: নির্মাণ স্থলের ধুলাবালি নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
4: নির্মাণ স্থানে যদি ধুলাবালি নিয়ন্ত্রণ করতে হয় সেই জন্য ধুলাবালির উপরে পলিথিন ব্যবহার করা অথবা ঘন ঘন পানি দিয়ে ভেজানো, এবং যারা মালিক পক্ষ থাকবে ওই নির্মাণ ভবনের তাদেরও এটাতে সচেতনতা থাকতে হবে, যাতে তারা যে পরিবেশ দূষণ করতেছে তাহলে সেই সচেতনতা যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা এটাতে পানি ছেটানো বা সেগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখা অথবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে, চটের বস্তা ব্যবহার করে এটা ঢেকে রাখার ব্যবস্থা তারা যাতে করতে পারে।

0: এই ব্যাপারটা হচ্ছে যে নির্মাণ কাজ তো চলবে, শহরকে তো উন্নয়ন করতে হবে, সেটাকে সাবধানতার সাথে কাজগুলো করা, এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত।
1: উন্নয়ন একটি শহরের প্রয়োজন, নতুন রাস্তা হবে, নতুন ভবন হবে, নতুন অবকাঠামো তৈরি হবে, এভাবেই একটি শহর এগিয়ে যাবে। কিন্তু সেই উন্নয়নের সঙ্গে যদি পরিবেশের কথাও আমরা মনে রাখি, তাহলেই আমাদের শহর হবে আরো সুন্দর, আরো বাসযোগ্য। খোলা ট্রাকে বালি নয়, ঢেকে পরিবহন হোক, নির্মাণ কাজ হোক, কিন্তু ধুলাবালি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকুক। রাস্তার পাশে নির্মাণ সামগ্রী থাকলেও তা যেন মানুষের চলাচল ও পরিবেশের জন্য সমস্যা তৈরি না করে। আর শহরের প্রতিটি মানুষ নিজের জায়গা থেকে একটু সচেতন হলেই পরিচ্ছন্নতা, সবুজায়ন আর পরিবেশ রক্ষার কাজ অনেক সহজ হয়ে যায়। কারণ পরিবেশ আমাদের চারপাশের কোনো আলাদা বিষয় নয়, পরিবেশই আমাদের জীবন। আমরা এমন একটি খুলনা চাই যেখানে উন্নয়ন থাকবে কিন্তু সবুজও থাকবে, যেখানে ব্যস্ততা থাকবে কিন্তু নির্মল বাতাসও থাকবে, যেখানে নতুন ভবন উঠবে কিন্তু গাছও বাঁচবে, যেখানে শহর আধুনিক হবে কিন্তু প্রকৃতির সঙ্গে তার সম্পর্কটুকুও অটুট থাকবে। উন্নয়ন থেমে থাকুক এটা নয়, আমরা চাই উন্নয়ন হোক পরিবেশ বান্ধবভাবেই হোক, সবুজ থাকুক, পরিচ্ছন্ন থাকুক, নির্মল থাকুক আমাদের খুলনা।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন চলমান মাইক্রোফোনে বিভিন্ন তথ্য। প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার লক্ষ্যে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ।
3: শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি সহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী 5 বছরে পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে, পাশাপাশি প্রতিটি উপজেলার হাসপাতালকে 101 শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না, চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে নিবেদিত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মানুষকে শুরুতেই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। এ লক্ষ্যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আরও 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করবেন, তাদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলে, তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত থাকলে তা অযৌক্তিক নয়।
2: প্রিয় শ্রোতা, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পে আমরা এখন শুনছিলাম শিক্ষা ও স্বাস্থ্য খাত সম্পর্কে। তাই বর্তমান সরকার আরও যেসব উন্নয়ন করছেন সে সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলা সফর করেন। তাই এই আজকে রয়েছে যে অনুষ্ঠান সূচি আপনাদেরকে সেগুলো একটু জানিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ কিন্তু ফেনী জেলা সফর করবেন। সেখানে দুপুর 12:30 পরশুরাম উপজেলার খেয়াঘাট মোহরী ব্রিজ এলাকায় মোহরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এছাড়া বেলা 1:30 সময় ফুলগাজী উপজেলা বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করবেন। আরও আছে ওনার অনুষ্ঠান সূচিতে বেলা 2:30 ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন। শুধু তাই নয়, বিকেল 3:30 তিনি ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানে প্রদান করবেন। এই সবকিছু তার উন্নয়নের ভিতরে রয়েছে। আর এই অনুষ্ঠানগুলো আপনারা সরাসরি আজ শুনতে পাবেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে আপনাদেরকে রিলে করে শোনানো হবে। শোনার আমন্ত্রণ রইল। আর এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু এখনো সময় রয়েছে, তাই চলুন মনটা একটু ফুরফুরে করে আসি গানের মাধ্যমে।

0: শুনছিলাম শাম্মী আক্তারের কণ্ঠে সুন্দর একটি মিষ্টি গান। আর গান শুনতে শুনতেই আমাদের স্টুডিওর ঘড়ির সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে দৃষ্টিপাতের আয়োজন থেকে। আগামী দৃষ্টিপাতের আয়োজন শোনার আমন্ত্রণ জানি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের দৃষ্টিপাতের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। শুভ সকাল।
1: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় ছিলেন লুবনা হাসনা ফারুক মিষ্টি ও আবু সাইদ জান কাদ্রি। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং প্রদীপ কুমার মৃধা। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টা বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফেনীর পশুরাম উপজেলার খেয়াঘাট মোহরি ব্রিজ এলাকার মোহরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাল্লট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি গতকাল রাজধানী তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মাহাদি আমিন বলেন, এই সফরে প্রধানমন্ত্রী 30টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি 11টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং 6টি অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু মোকাবেলার মতো জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, 20,000 কিলোমিটার খাল খনন, তিস্তা মাস্টার প্ল্যান ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, সৌর ও নবায়নযোগ্য শক্তির প্রসার এবং পরিবেশ বান্ধব শিল্প উদ্যোগের পরিকল্পনা বিশ্ব মঞ্চে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে তাঁর মন্ত্রণালয়। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার সারাদেশে প্রায় 33,851টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না। তিনি গতকাল সিলেট সদর উপজেলার কানিসাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর ডান তীরে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘ সাধারণ পরিষদে 1990 সালের 14ই ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে আজ জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বেঁধে 112 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 3 উইকেটে 38 রান করে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 13 ওভারে 7 উইকেটে 111 রান করে। একই স্টেডিয়ামে সকাল 12:30 দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধে 6:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনাদেরকে অনেক প্রীতি আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনে আপনাদের জন্য প্রতিদিনের মতো আজও থাকছে আপনাদের ভালো লাগা ভালোবাসার অনেক গান, আর পাশাপাশি অবশ্যই ফোন ইন পর্বে আপনাদের সাথে আমরা যুক্ত হব 01974121970 এই নম্বরটিতে। আর আমাদের কাছে লিখবার ঠিকানা কিন্তু আমাদের বন্ধুরা খুবই আগে থেকেই জানেন, সেই পুরনো ঠিকানাতে আমাদের কাছে লিখতে হবে, অর্থাৎ আপনাদের স্বপ্নের ঠিকানা বলুন আর শেষ ঠিকানাই বলুন, যাই বলুন না কেন একটাই মাত্র ঠিকানা, বাংলাদেশ বেতার খুলনা। তো আমরা এই মুহূর্তে আমাদের কাছে লিখবার ঠিকানাটা জানিয়ে দিই।
1: রূপালী প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: আপনারা আমাদের সাথে পুরোটা সময় জুড়ে যদি থাকেন তাহলে আপনাদের সাথে আমরা থাকবো, এই প্রতিজ্ঞা করছি। আর থাকবো লুবনা হাসরা ফারুক মিষ্টি
1: এবং আমি আবু সাইদ জান কাদরি।
0: অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী। তো আর দেরি নয়, চলুন আমরা মূল আয়োজনে ফেরাই।
1: হ্যাঁ, তো প্রথমে আমার হাতে একটি চিঠি রয়েছে, চিঠিটি পড়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। চিঠি লিখেছেন সুমিষ্টি ভাই ও আপু, সালাম নেবেন, আমি অশ্রু দিয়ে লেখা ছায়াছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অশ্রু দিয়ে লেখা এই গান শুনতে চাই।
0: যদিও আমাদের বন্ধু কলমের কালি দিয়ে লিখেছেন, তবে তার ভিতরে যে ভালোবাসার একটা অশ্রু রয়েছে,
1: অসম্ভব ভালোবাসা। চিঠিটি পাঠিয়েছেন শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসী বেতার শ্রোতা সংঘ। আর এই বন্ধুদের সাথে আরো কয়েকজন রয়েছেন, রয়েছেন জামাল কদর, মুক্তি যোদ্ধা কবির, কাকুলি মন্ডল, রেজাউল গাজী, নিত্যানন্দ সরকার এবং মানিক ড্রাইভার।
0: আচ্ছা, তো চলুন আপনার পছন্দের গানটি আমরা শুনে আসি। তো শুরুতেই অশ্রু দিয়ে লেখা এই ছবি গান রয়েছে আমাদের তালিকাতে, শিল্পী সাবিনা ইয়াসমিন।

এই মনে তুমি আছো, আমি আছি, আছে ভালোবাসা, আছে প্রেম, আর কি আছে? চলুন বন্ধুরা গানে গানে শুনে আসি রোনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। ছায়াছবি বিশ্বনেত্রী অনুরোধকারী শ্রোতা হলেন ডুমুরিয়া খুলনা থেকে মোহাম্মদ হাফিজুর রহমান।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনিভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনিভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোনাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তার আপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তার আপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তার আপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই শুভক্ষণে, অর্থাৎ ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমাদের প্রথম বন্ধু কে আছেন অনুষ্ঠানের?
4: হ্যালো,
5: ওয়ালাইকুম
4: সালাম।
5: উজ্জ্বল ভাই বাগেরহাট।
4: উজ্জ্বল ভাই বাগেরহাট, জি বলুন, কোন গানটি শুনতে চান?
5: আমার ছবির নাম সাগরিকা।
4: সাগরিকা,
3: কোন গানটি? আচ্ছা ঠিক আছে,
4: আকাশ
3: ছুঁয়েছে মাটিকে, অনেক সুন্দর একটি গান শুনতে
4: চেয়েছেন।
3: আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
5: কথা বলছি মোহাম্মদ ওসমান খান।
3: হ্যাঁ,
5: ফতেপুর মহেশপুর জিনেদা থেকে।
3: হ্যাঁ ওসমান ভাই, কি গান শোনাবো?
5: আমাকে শোনাবেন
3: ভালোবাসা নিভানো যাবে, কিন্তু বাইরে যেন আগুন না চলে আমাদের সেদিকে অনেক বেশি
4: খেয়াল
3: রাখতে হবে অবশ্যই। তাই পরবর্তী বন্ধু কে রয়েছেন?
4: দুঃখিত বলতে হচ্ছে সংকেত বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি চেষ্টা করতে থাকুন বন্ধু, চলে যাবো পরের ফোনে। হ্যালো
3: ঢাকা শহর আইসা আমার
4: নিশ্চয়ই আপনার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে গেল।
3: হ্যাঁ কিছু নস্টালজিয়া তো থাকে, কিছু কিছু গান,
4: তাই খুব চমৎকারী গান অনুরোধ করেছেন বন্ধু, চলে যাবো।
3: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? বাড়িয়া তালাশাত খিরা থেকে। বলুন,
5: আমার গান শোনাবেন?
3: আশা ভালোবাসা থেকে
4: যে কোনো একটি গান শোনাবেন বন্ধু,
3: অবশ্যই আশা ছাড়বেন না, আমরা অবশ্যই শোনাবো আপনার পছন্দের গান।
4: এবার আরো একটি কল, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, জি
5: নমস্কার দাদা।
4: জি আদাব, কে বলছেন কোথা থেকে?
3: প্রকাশ বিশ্বাস।
5: প্রকাশ বিশ্বাস,
4: আচ্ছা,
5: ট্যাঙ্গাখালি বাজার মাগুরা থেকে বলছি।
4: ট্যাঙ্গাখালি বাজার মাগুরা থেকে।
5: শেষ রক্ষা,
3: শেষ রক্ষা,
5: কুমার স্বামী গানের কথা। আমার হবে সেই বউ, হবে সেই বউ।
3: আচ্ছা, আমার হবে সেই বউ, হবে সেই বউ, অনেক সুন্দর একটি গান শুনতে
4: রোমান্টিক গান। যাই হোক, আরো একটি কল, কোন বন্ধু রয়েছেন?
5: আমি যশোর
3: আপনার নাম? আপনার নাম?
5: আমার নাম প্রভাস।
4: জি আবু সাইদজান কাদরি এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, আমরা দুজনে ভালো আছি।
3: আফজাল
5: মোল্লা মিষ্টি ভালো আছে, আমি তা জানি। আফজাল মোল্লা দেওয়াতলা বড়িয়াখানা থেকে বলছি। আমি একটা গান শুনছি, চাইলাম আলোমতি প্রেম কুমারের ছবির গান রোনা নায়নার কণ্ঠে।
4: আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকবেন, অবশ্যই দোয়া রইল, আর ফোন করার জন্য ধন্যবাদ। চলে যাবো পরের ফোনে, কোন বন্ধু রয়েছেন, আমরা ফোনের অপেক্ষা রয়েছি। ফোন করে ঝটপট আপনাদের নাম ঠিকানা বলে আপনার পছন্দের গানটির কথা জানিয়ে দিতে পারেন আমাদেরকে। হ্যালো,
5: নমস্কার।
3: জি আদাব জ্ঞানানন্দ দা।
5: হ্যাঁ, নাম বলার জন্য ধন্যবাদ দিদি।
3: হুম, আপনাদের কথা শুনে বোঝা যায়।
4: আপনি ভালো থাকুন।
3: আশার প্রদীপ থেকে সবাই ওই গানটি শুনতে চাই। আমি সাত সাগর পাড়ি দিয়ে তোমার কাছে আসতে পারি, শুভ্রদেবের কণ্ঠে, তাই না?
4: হ্যাঁ, চমৎকার একটি গান। কেউ হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
5: আমার প্রাণপ্রিয় ভাইয়া আপু ভালো আছেন?
3: বুলবুল ভাই,
4: জি আমরা দুজনে ভালো আছি।
5: আমি বুলবুল আহমেদ,
4: জি
5: কাজীপাড়া ভাড়ামারা থেকে ভাইয়া আপু।
4: আচ্ছা বলুন, কোন গান শুনছেন?
5: নাম আনন্দ অশ্রু।
3: আনন্দ
5: অশ্রু ছায়া ছবি থেকে কনক সাফার কণ্ঠে তুমি আমার মনে একজন
4: গান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক
3: অনেক ধন্যবাদ।
4: বুঝে নিয়েছি আমরা কোন গানটি আপনি শুনতে চাচ্ছেন।
3: অনেক সুন্দর একটি গানটি কথা
4: নিশ্চয়ই শোনাবো, লিখে রাখলাম। চলে যাবো পরের ফোনে।
3: হ্যালো,
5: হ্যালো,
3: জি আসসালামু আলাইকুম।
5: আদাব বলবা?
3: জি আদাব, হ্যাঁ, কে বলছিলেন?
5: আমি শুভ সন্ধ্যা থেকে বলছি, জেলা বরগুনা উপজেলা তালতলি। বহুদিন থেকে আমি এই আশা পাই না।
3: আমি আপনার নামটা বুঝলাম না, বরগুনা থেকে?
5: বরগুনা। শুভ সন্ধ্যা।
4: শুভ সন্ধ্যা
3: মানে আপনার নামটা কি?
5: উপজেলা তালতলি।
4: নামটা কি আপনার? শুভ সন্ধ্যা। আমাদের
3: নতুন বন্ধু মনে হচ্ছে, তাই না? কার্তিক চন্দ্র হালদার, আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। নতুন বন্ধু আর নতুন থাকবেন না, আরেক
4: বন্ধু চলে এসেছে।
3: নিয়মিত শ্রোতা।
4: হ্যালো,
3: মোহাম্মদ
5: মোহাম্মদ কাসিম সরদার, ডুমুরিয়া থেকে।
3: হ্যাঁ কাসিম ভাই,
5: আমরা
3: গানের কাছে ফিরে যাচ্ছি। আমার এই গান সুরে সুরে আপনার সেই গানের কাছেই ফিরে যাওয়া।
4: আম্মাজান আম্মাজান, এই চমৎকার গানটি এবারে আমরা শুনবো। আর আম্মাজান ছবি থেকে নেওয়া হয়েছে গানটি। অনুরোধকারী শ্রোতা হলেন পাংশা রাজবাড়ি থেকে আব্দুর রহমান, আর গানটির শিল্পী বুঝে গেছেন নিশ্চয়ই আয়ুব বাচ্চু।
3: অবশ্যই, বিখ্যাত গান,
4: বিখ্যাত গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা ঠিক এই মুহূর্তে রয়েছেন রূপালের আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের গানগুলি। চলুন বন্ধুরা, এবারে শুনে আসি পাহারাদার ছবির গানটি। দ্বৈত কণ্ঠে গিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর। অনুরোধকারী শ্রোতা হলেন বন্ধু আপনি, রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সবশেষ গানটি শুনব আলমারা মিনুর কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে মাটির ফুল ছায়াছবি থেকে। আর অনুরোধকারী শ্রোতা হলেন চুয়াডাঙ্গা থেকে শেখ বিল্লাল মাহমুদ। এছাড়াও আরও যারা যে সমস্ত গান শুনতে চেয়েছিলেন, মান্দাতলা মহেশপুর থেকে জনি আপনার বাবা কেন চাকর ছবির গান শুনতে চেয়েছিলেন, ড্রাইভার মানিক শৈলকুমার ঝিনাইদহ থেকে বধুবিদায় ছবির গান শুনতে চেয়েছিলেন, নাটোর থেকে মোহাম্মদ জুয়েল আপনি নয়নের আলো ছবির গান শুনতে চেয়েছিলেন, এছাড়াও গোলখালি কয়রা থেকে শেখ রেজাউল আপনি শুনতে চেয়েছিলেন মিস ডাইনা ছবির এই গানটি। তো চলুন বন্ধুরা, আলমারা মিনুর কণ্ঠে মাটির ফুল ছবির এই গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান। এতে আজ ভৈরবী রাগে ঠুমরি শুনবেন শিল্পী চিত্রা বিশ্বাস।

0: আপনারা ভৈরবী রাগে ঠুমরি শুনলেন। শিল্পী ছিলেন চিত্রা বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হল রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতে অনুষ্ঠান।
1: বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনে সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, ছিলেন আবু সাইদ জান কাদরি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বেলা 11:59 আপনাদের সাথে আমাদের দ্বিতীয় অধিবেশনে কথা হবে মিডিয়াম 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।

বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনে সবাই আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাজরা ফারুক মিষ্টি, ছিলেন আবু সাইদজান কাদরি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বেলা 11:59 আপনাদের সাথে আমাদের দ্বিতীয় অধিবেশনে কথা হবে মিডিয়াম 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা. আমাদের স্টুডিওতে সময় সকাল 11:59.
1: শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে. অনুষ্ঠান ঘোষণায় লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আমি আবু সাইদ জান কাদরি. অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানের প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতার রহমান গাজী. শুরুতে বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে.

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টায় বাংলাদেশ বেতার খবর পড়ছি তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে এখন ফেনীর পথে রয়েছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, তিনি সকাল ৮:৪০ মিনিটে সড়কপথে তার গুলশানের বাসভবন থেকে ফেনী জেলার পরশুরামের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী পরশুরামে খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ভিন্ন মত ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেন। কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক এক স্কুল শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে ছেড়ে দেওয়ায় মাহদী আমিন বলেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী মনে করেন কারো মতের সঙ্গে একমত না হলেও তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উল্লেখ করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তি ফলক উন্মোচন করেছেন। এর মধ্য দিয়ে এই সদর দপ্তর প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ই ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি লিটার ডিজেল দাম ১৩৫ টাকা, অক্টেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অক্টেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়। আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তান। আজ পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগানিস্তানের দুটি এলাকায় বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতরাতে কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ১৭০ রানের জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কা এখন ভারতের বিপক্ষে ব্যাট করছে। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে। এদিকে একই স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী জেলা সফর করবেন। আজ দুপুর ১২:৩০ পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া পণ্য নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। ১২:৩০ ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলাতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন। ১:৩০ ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন এবং ৩:৩০ ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানিত প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানগুলো সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রেডিও করে শোনানো হবে ১২:৩০ থেকে। পলিহিত অনুষ্ঠান রাখালিয়া সন্ধে ৬টায়। এছাড়াও এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান বলেছেন, দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ ও ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে। বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীদারদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি গতকাল আকস্মিক বেনাপোল স্থলবন্দর পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে এ স্থলবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বন্দরের কার্যক্রম গতিশীল করতে হবে। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না, বন্দরের সেবার মান, পণ্য খালাসের গতি, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং পণ্য সংরক্ষণ ও খালাস কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খান মাসুম বিল্লা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার লবি বলেছেন, সকল সরকারি কর্মকর্তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আলী আসগার লবি বলেন, কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না, আর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে গতকাল জেলা লিগাল এইড কমিটির মাসিক সভা, জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় লিগাল এইডের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় মানুষের কাছে সরকারি আইনগত সহায়তার সুযোগ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট বি এ মিজানুর রহমান পিন্টু এবং জিপি অসীম কুমার মণ্ডল সহ বিভিন্ন পর্যায়ের বিচারক, প্যানেল আইনজীবী এবং সরকারি বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবনের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডক্টর এম এ রশিদ হলের 2020 ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং 2025 ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ভাইস চ্যান্সেলর বিদায় শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। ডক্টর এম এ রশিদ হলের প্রভোস্ট ও রুবায়ত মোস্তাকের সভাপতিত্বে পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী ও বিভিন্ন হলের প্রভোস্ট সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদক ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখার লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এবার এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জুয়া ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাগুরা জেলা প্রশাসন। এ প্রসঙ্গে মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাক্কিবের আহমেদ বলেন,
3: জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত আসে যে জেলা এবং উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক গোল্ড কাপ এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং ম্যারাথনের আয়োজন করা হবে। সকলের মধ্যে উৎসাহ নিয়ে যেন এখানে আসেন, এখানে সকল কোন প্রকার যেন ঘাটতি না থাকেন, সকলের মধ্যে যেন ক্রিয়ার প্রতি যেন ক্রিয়া প্রেমীদের একটা উচ্ছ্বাস কাজ করেন, একটা উৎসাহ কাজ করেন, সেই ব্যাপারে আপনাদের এই মেসেজ গুলি যেন আপনাদের মাধ্যমে পৌঁছানো হয়।
2: একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক আরো বলেন,
3: ক্রীড়া শুধু মানুষের বিনোদন দেবে তা, বিনোদনের মধ্যেই হলো যে তারা অনারিয়া সেই আঙ্গিকে আমরা যেটা চাচ্ছি যে মাগুরা থেকে উঠে যাক, হচ্ছে যে ক্রীড়া প্রেমীরা উঠে আসুক এবং এটা বিভাগের চ্যাম্পিয়ন হোক, বিভাগ থেকে তারা হচ্ছে সেন্ট্রালি চ্যাম্পিয়ন হোক এবং আমরা হচ্ছে যে সর্বোচ্চ
2: মাঠে খেলাধুলার আয়োজনের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা গড়ে ওঠে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। খুলনার ডুমুরিয়া উপজেলার রূপরামপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ঘোনা রাজ একাদশ 3-0 গোলে রংপুর কালীতলা একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
4: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী জেলা সফর করবেন। পরশুরাম উপজেলার খেয়াঘাট মোহরি ব্রিজ এলাকায় মোহরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন তিনি। এই অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্সে। একই সাথে শুনতে পাবেন এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভাষণ প্রদান করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ দিনব্যাপী এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা আফরোজ সোহেলি এবং আমাদের সাথে আরও যোগদান করবেন শামীম আহমেদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কিন্তু আমরা অপেক্ষা করে আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলার পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ের যে প্রকল্পের শুভ উদ্বোধন করবেন, সেখানে আমরা আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন।
1: বাংলাদেশ বেতার এই উদ্বোধন অনুষ্ঠানটি যে সরাসরি সম্প্রচারের সঙ্গে যুক্ত আছে, আমরা কিন্তু অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই যখনই প্রধানমন্ত্রী উপস্থিত হবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই অনুষ্ঠান প্রাঙ্গণের সবকিছুই কিন্তু আপনাদেরকে জানাব এবং সম্পৃক্ত করব, সংযুক্ত করব, আর সেই প্রত্যাশা আমাদের আছে আর আপনারাও আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
0: চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করি এবং অপেক্ষা করতে করতে শুনি দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ফেনী জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ লেখা সেই ক্যারাভ্যানে সবুজ এবং লালের লাল রং দিয়ে যে তৈরি, যেটিতে করে
1: লাল সবুজের সে বাহন থেকে আসলে বুকে বাংলাদেশকে ধারণ করে আসলে প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন ফেনীতে এবং তিনি তার বাহন থেকে নামবেন। এর আগে উৎসব মুখর পরিবেশে উৎসুক যে জনতা, সে জনতার ভিড় দেখতে পাচ্ছি, একেবারে আনন্দ মুখর একটা পরিবেশ, সাথে বৃষ্টি, শরতের আসলে বৃষ্টি, শরতের আকাশ যেটা বলে, হুটহাট যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে আসতেই পারে। তারপরেও কিন্তু জনতার উচ্ছ্বাস কমছে না এবং জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, ছাতা নিয়ে, সাদা ছাতাও দেখা যাচ্ছে, নানান রকম রঙের পোশাকে, কেউ কেউ একই রঙের পোশাকে কিন্তু সেজেছেন, একটা অন্যরকম শৃঙ্খলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
0: আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চটি তৈরি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমরা যেটা বলছিলাম যে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মহুরি ব্রিজ এলাকায় মহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, যেটি সেটির উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে সেখানে বৃষ্টি হচ্ছে, যেমন তেমনি বৃষ্টির যেমন ঢল নেমেছে তেমনি মানুষের ঢল নামাটাই স্বাভাবিক, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে করতালির মধ্য দিয়ে মাননীয়
1: প্রধানমন্ত্রীকে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, তো আমাদেরও ভালো লাগছে এবং এভাবেই কিন্তু চাই সবার আগে যে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কথা নিয়েই আমরা বলতে চাই, এভাবে বাংলাদেশ সবার আগে থাকবে, বাংলাদেশের জন্য ইতিবাচক সকল কিছুতে আমরা এগিয়ে যাব। এবং প্রধানমন্ত্রী তার বাহন থেকে নামবেন, একেবারেই বাহনের পাশেই কিন্তু সবাই অবস্থান করছেন, তাকে এগিয়ে নিচ্ছেন। আর বলতে চাই দীর্ঘদিন ধরে ফেনীবাসীর কিন্তু এটা দীর্ঘদিনের দাবি, একটা স্বপ্ন বলতে পারি আমরা, দীর্ঘদিনের যে বন্যা পরিস্থিতির সমাধানের জন্য, স্থায়ী সমাধানের জন্য কিন্তু এই প্রকল্পগুলো একেবারে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, 1542,66,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে এই প্রকল্পটি, যার অনুমোদন করা হয়েছে গত 16 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে, অর্থাৎ দেখরেখ থেকে।
1: আর প্রতি বছর বর্ষা মৌসুমে ফেনীর মহুরি, কহুয়া ও সিলোনিয়া নদী দিয়ে কিন্তু পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে জেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয় এবং এতে হাজার হাজার পরিবার দুর্ভোগে পড়ে, ফসলি জমি, পুকুর, বাড়িঘর এবং গ্রামীণ যে সড়ক সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি বেশ নাজুক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে ফেনীবাসীর কিন্তু এটাই তাদের একটা দাবি। আর নদী আসলে শুধুই যে স্রোত বয়ে চলে এমন নয়, নদী কিন্তু জীবন জীবিকাও বয়ে নিয়ে যায়, আর সেই নদী তীরেই কিন্তু যুগে যুগে ইতিহাস যদি আমরা দেখি সভ্যতার নির্মাণ হয়েছে।
0: আর আমরা যেমনটা জানি যে এরকম বন্যা পরিস্থিতির কারণে এখানে এই এলাকাগুলোতে কিন্তু দীর্ঘস্থায়ী বন্যা যেমন হয়, পানি জমে থাকে, যে গৃহস্থালী বাড়িগুলো আছে সেখানেও কিন্তু পানি জমে থাকে, যার ফলে হয় কি,
1: জনদুর্ভোগ
0: তো হয়, পাশাপাশি মাটি ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয় এবং যে বৃক্ষ, এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে এলাকায় যাবে সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতে যাবেন, তো এই এলাকায় কিন্তু এই পানির জমানভূমির কারণে ঠিকমতো গাছগাছালি জন্মাতে পারে না। আর আমরা আশা করছি যে আজকে এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী হেঁটে সেই পরশুরামের যে ইয়েটি করা হবে, নিষ্কাশনের যে সেচ প্রকল্পটি করা হবে, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দর্শন করছেন এবং সেটি দেখছেন,
1: সেটি দেখছেন তিনি একটু,
0: হ্যাঁ, জুন মাসে যেটি মাননীয় প্রধানমন্ত্রী
1: যাচ্ছেন এবং
0: এই মুহূর্তে সেই বিষয়টিই কথা বলছেন যে জুন মাসে একনেকে যেটি পাশ করা হয়েছিল সেটি তিনি জানতে চাচ্ছেন। এই মুহূর্তে তাকে সেখানে ব্রিফিং করা হচ্ছে যে এখানে
1: প্রকল্পটির আমরা দেখতে পাচ্ছি একেবারে সচিত্র যে মানচিত্র আছে সেই মানচিত্রের সামনে দাঁড়িয়ে কিন্তু তাকে প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে। আর আমরা যদি একটু বলি, এই প্রকল্পের আওতায় কিন্তু 68 কিলোমিটার বাঁধ নির্মাণ, 83 কিলোমিটার নদী পুনঃখনন, 11 কিলোমিটার নদীটির প্রতিরক্ষার কাজ এবং একটি এলিভেটেড স্ট্যাম্প নির্মাণ করা হবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে বন্যার কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাওয়ার আশা করছেন স্থানীয় বাসিন্দারা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ এই স্লোগান কিন্তু তারই মধ্যে প্রতিফলন কিন্তু এই ধরনের প্রকল্প যেখানে বন্যা মোকাবেলায় একটি টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনতার ভিড়ে এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছেন এবং এই প্রকল্পের বিষয়ে তিনি কিন্তু দেখছেন শুনছেন এবং তাকে কিন্তু ঘিরে জনতার উচ্ছ্বাস রয়েছে। তিনি একেবারে ভালোবাসায় সিক্ত হয়ে এই প্রকল্পের নানাবিধ বিষয় নিয়ে কিন্তু জানছেন এবং সচিত্র ও যে বর্ণনা আছে সেটাই কিন্তু তাকে দেখানো হচ্ছে এবং তিনিও তাই দেখে দেখছেন। আমরা
2: এবং এই নদীগুলি খননের ফলে স্যার এটাতে স্যার 1,30,00,000 পানি বেশি জমা হবে এবং আমরা স্যার 8,800 হেক্টর এলাকায় সেচ বেশি সেচ প্রদান করতে পারবো এবং আমরা টোটাল এলাকায় 45,000 গাছ
0: প্রধানমন্ত্রী এখান থেকে যে শুনছিলেন যে এই প্রকল্পটি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এখানকার প্রকল্প পরিচালকদের কাছ থেকে তিনি সেই বিষয়ে বিস্তারিত জানলেন। এই মুহূর্তে কিন্তু তিনি তাকে দেখতে পাচ্ছি যে মঞ্চটি তৈরি করা হয়েছে সে মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী উঠে এসেছেন এবং সম্ভাষণ গ্রহণ করলেন। এই মুহূর্তে লাল পর্দা ঘেরা যে স্মারকটি করা হয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটি উদ্বোধন করলেন এই প্রকল্পে সেটির তিনি লাল পর্দার অনুষ্ঠান পরিচিতি
1: তিনি উন্মোচন করলেন এবং এরই মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করলেন। বৃষ্টি বিঘ্নিত
0: কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া অনুষ্ঠিত হবে।
3: একটু পিছনে থাকলে সবার চেয়ার আসে, একটু পিছনে থাকলে

0: শ্রোতা বন্ধুরা, দোয়ার মাধ্যমে এখানে উদ্বোধন হয়ে গেল। যেটি উদ্বোধনের কথা আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে পরশুরাম উপজেলাতে, ফেনী জেলার পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মহুরী ব্রিজ এলাকায় মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং দোয়া অনুষ্ঠিত হল। আমরা আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে কিন্তু এখানে একটি বৃক্ষ রোপণ করছেন। এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটিতে একটি বৃক্ষরোপণ করছেন এবং এই মুহূর্তে তিনি সেখানে সেই গাছে পানি দিচ্ছেন।
1: এই প্রকল্প প্রাঙ্গণেই কিন্তু বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধনী পর্বের আরো একটি পর্যায়ে আর কি তিনি করতে যাচ্ছেন, করছেন, সেচ দিয়ে বৃক্ষরোপণ সম্পন্ন করছেন এবং বেশ কয়েকটি বৃক্ষ কিন্তু রোপণ করছেন। একেবারে প্রস্তুত করা আছে বৃক্ষরোপণের জন্য, সেই প্রস্তুতি যে আছে সেখানে তিনি একে একে বৃক্ষরোপণ করে সেচ দিয়ে বৃক্ষরোপণের কাজ সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাছ লাগিয়েছেন
0: এবং আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই কিন্তু 25 কোটি বৃক্ষরোপণ পাঁচ বছর থেকে শুরু করে
1: 25 কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তিনি তার বিভিন্ন কর্মসূচিতে বৃক্ষরোপণ কিন্তু থাকছেই এবং সেই লক্ষ্যেই কিন্তু লক্ষ্যমাত্রা অর্জনের পথে কিন্তু বাংলাদেশ এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর হাত ধরে।
0: শ্রোতা বন্ধুরা, যেমনটা বলছিলাম যে দীর্ঘদিন ধরে ফেনীবাসীর কিন্তু প্রাণের তাগিদ ছিল এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের। এই প্রকল্পের মাধ্যমে সেই দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে বলেই আমরা মনে করছি। প্রকল্পের আওতায় 68 কিলোমিটার বাঁধ নির্মাণ,
1: 83 কিলোমিটার
0: নদী পুরো খনন, 11 কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ এবং একটি এলিভেটেড টেম্প নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাঁকো তৈরি করা হয়েছে এখানে, তার দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তাকে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত চারদিক। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সকলের উদ্দেশ্যে হাত নেড়ে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ স্লোগান, তারই অন্যতম প্রতিফলন এই ধরনের প্রকল্প যেখানে বন্যা মোকাবেলায় একটি টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
1: জনতার ভিড় নিয়েই যা ভালোবাসায় সিক্ত হয়েই মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের সকল কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি মঞ্চের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন জনতার ভালোবাসায় সিক্ত হয়ে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিস্নাত এই সময়টাও একেবারে আনন্দ মুখর, উৎসব মুখর অবস্থা বিরাজ করছে ফেনীর পরশুরামে।
0: বন্যা নিয়ন্ত্রণ খুবই জরুরি এবং পাশাপাশি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকার গঠনের পর থেকে কিন্তু আরেকটি বিষয়ের দিকে খুব লক্ষ্য করছিলেন, সেটি হচ্ছে কি, খাল খনন। আর এই খাল খননও কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্যই তিনি বিশেষভাবে জোর দিচ্ছিলেন এবং আপনারা জানেন পানি জমে থাকার ফলে যে অঞ্চলে পানি জমে থাকে বা বন্যার পানি সরে যায় না সেই অঞ্চলে কিন্তু কি হয়, ফসলের জমিও ক্ষতিগ্রস্ত হয়।
1: জলাবদ্ধতার জন্য আসলে প্রত্যেকটি প্রকল্পে একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য যেমন খাল খননের প্রয়োজন আছে, ঠিক তেমনি পানি নিষ্কাশন কিংবা আমরা যেখানে দেখতে পাচ্ছি যে খাল পুনঃখননের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই কর্মসূচিগুলো দেখতে পাচ্ছি এবং খাল পুনঃখননের সবচেয়ে তাৎক্ষণিক সুফলগুলোর একটি হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, খালগুলো পুনরুজ্জীবিত হলে সেখানে বর্ষার পানি সংরক্ষণ করা সম্ভব হবে যা শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে ব্যবহার করা যাবে। এর ফলে কৃষকেরা বছরে একাধিক ফসল কিন্তু উৎপাদন করতে পারবেন।
0: শ্রোতাবন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন সেই জায়গায় যেখানে তিনি কোদাল নিয়ে প্রস্তুত যে জায়গাটি, এখানে এই জায়গাটি অনেক পিচ্ছিল হয়ে আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে পৌঁছে গেছেন। এখানে তিনি যে নদী খনন করবেন, নদীকে যে নিষ্কাশন, জল নিষ্কাশনের জন্য যে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হবে তার উদ্বোধন তিনি করছেন কোদাল দিয়ে মাটিকে, মাটি খনন করে।
1: নদীর পুনঃখননের যে কর্মসূচি আছে তার উদ্বোধনও কিন্তু তিনি করছেন, এরই মধ্যে উদ্বোধন পর্বটিও কিন্তু হচ্ছে। তিনি একটু একটু করে এই আমরা এখনই দেখতে পাচ্ছি যে নদী খননের জন্য কোদাল হাতে প্রধানমন্ত্রীর এরই মধ্যে মাটি কেটেও নিচ্ছেন, আর জনতা সেই উৎসব মুখর পরিবেশে আরো উচ্ছ্বাস প্রকাশ করছে দেখতে পেয়ে। তো নদী খনন, নদী পুনঃ খননের এই কার্যক্রমের উদ্বোধনও কিন্তু হচ্ছে, হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
0: এবং আমাদের মনে হয় যে এই সময়টা যে বৃষ্টি স্নাত এই মুহূর্ত, এই বৃষ্টির জলাবদ্ধতার কারণেই তো এই ধরনের বন্যা বা এই ধরনের পরিস্থিতি হচ্ছে। তো এই মুহূর্তটাতেই এই কাজটি করা একটা ভীষণ রকম আনন্দের। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শ্রমিক হিসেবে আছেন তারাও কিন্তু এলাকার জনগণ, তারা সকলেই তাদেরকে দেখছি আকাশি রঙের টি শার্ট পরিহিত অবস্থায়। তারা মাটি খনন হয়ে গেল এবং তারা সেই মাটি মাথায় করে নিয়ে যাবে,
1: শৃঙ্খলভাবে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোদাল দিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী যেমন মাটি কেটে নিচ্ছেন, ঠিক তেমনি যে বাঁশের বেতের যে ঝুড়ি আছে সেই ঝুড়িতে মাটি ভরাট করে ভর্তি করে সে মাটি আবার পৌঁছে দেওয়া হচ্ছে। খাল খনন, নদী খনন করে নদীকে সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সে কার্যক্রমের শুভ উদ্বোধন পর্বটি এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে।
0: শ্রোতাবন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যে সেচ পাম্পের ব্যবস্থা করা হয়েছে বা নদীর গভীরতা জলাবদ্ধতা দেখার জন্য যে যানটি এখানে রয়েছে, একটি লঞ্চ, সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশ লেখা যে জেটিটি তৈরি করা হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং এখানকার কর্মসূচি বা প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানছেন। এখানে আমরা সেনা সদস্যদেরও দেখতে পাচ্ছি এবং প্রকল্পের যে ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। শ্রোতাবন্ধুরা, আপনারা জানেন যে ফেরিন জেলা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত এবং পাহাড়ি ঢল থেকে নেমে আসা কহুয়া, মোহরি এবং সিলোনিয়া নদী শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই অঞ্চলের কৃষি এবং জীবন যাত্রাকে প্রভাবিত করে
1: এবং এই ঢলের পানিতে কিন্তু কখনো কখনো জলে ভেসে যাচ্ছে, আবার কখনো কিন্তু পানির যে প্রয়োজনীয়তা শুষ্ক মৌসুমে সেটাও কিন্তু আমরা দেখি। আর নদীর স্রোত আসলে শুধু যে স্রোত বহন করে এমন নয়, নদী বহন করে একটি জনপদের জীবন, জীবিকা,
0: সংস্কৃতি, আবেগ, সবকিছু। এটা ঠিক বলেছেন,
1: মানুষের নিরাপদ বসতি যেমন নদীর উপর নির্ভর, ঠিক তেমনি কৃষি সমৃদ্ধি, টেকসই উন্নয়ন সবকিছুর সাথেই কিন্তু নদী সম্পৃক্ত।
0: মানে অর্থনৈতিক চালিকা শক্তিকেও নদীকে আমরা দেখে এসেছি যে নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু
1: গড়ে ওঠে এবং তা যে কতটা গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ কিন্তু আমরা সবসময় দেখে থাকি, আজকেও কিন্তু সেটা দেখছি। এবং আমাদের আজকের প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো আছে নদীকে ঘিরে তার মধ্যে কিন্তু নদী পুনঃখনন অন্যতম, এবং পুনঃখননের মাধ্যমে নদীর নব্যতা যেমন আসবে ঠিক তেমনি জলাবদ্ধতা নিষ্কাশন, কৃষির সমৃদ্ধি সবকিছুই কিন্তু সম্পৃক্ত। এবং আমরা চাই এভাবেই সবার আগে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সেই বিষয়গুলো কিন্তু সবার আগে গুরুত্ব পাবে, সেই বিষয়গুলো কিন্তু সবার আগে এগিয়ে নেওয়া হবে, আর তার প্রতিফলন কিন্তু আজকের এই কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে আমরা তাই দেখতে পাচ্ছি, বৃক্ষরোপণ দিয়ে যেমন শুরু করা হয়েছে নদীর পুনঃখনন দিয়েও কিন্তু কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন, এখানে যে উৎসুক জনতা আছেন ভালোবাসায় সিক্ত করে যারা তাকে ঘিরে রেখেছেন, এখনো সেখানে মঞ্চ সাজিয়ে রাখা হয়েছে, সেই মঞ্চেও তিনি যাবেন। আমরা এমন প্রস্তুতি কিন্তু চারপাশে দেখতে পাচ্ছি এবং নদী পুনঃখননের জন্য যেই ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, আমরা যেমন দেখলাম নদী পুনঃখননের জন্য অন্যতম একটা জিনিস খেয়াল করো যে মানুষকে সরাসরি যেটা যে একটা প্রক্রিয়া যে মাটি কোদাল কেটে নদীকে, নদীর মাটি উঠিয়ে নদীকে পুনঃখনন করার পাশাপাশি আমরা কিন্তু যে প্রযুক্তিগতভাবে যে মাটি মাটিকে উঠিয়ে নেওয়া হচ্ছে নদী থেকে, সেটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে উদ্বোধন করলেন যন্ত্রের মাধ্যমে, যে জল থেকে জলের নিচে যে মাটির স্তর জলের জন্য দেখা যাচ্ছে না কিন্তু মাটির স্তর আসলে উপরে উঠে গেছে, সেটি কিন্তু তিনি ড্রেনেজের মাধ্যমে এই মুহূর্তে উদ্বোধন করলেন। মাটি সরিয়ে নেওয়া হবে,
1: মাটি সরিয়ে নেওয়া হবে, আসলে কোদাল দিয়ে মাটি খননের প্রতীকী উদ্বোধন তো করলেনই, একই সঙ্গে প্রযুক্তি দিয়ে যেভাবে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয়, নদী খনন করা হয়, সেই যন্ত্র দিয়েও কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করছেন, তাদেরকে পিঠ চাপড়ে আসলে উৎসাহিত করছেন, প্রাণিত করছেন।
0: সত্যিকার অর্থে ভীষণ আনন্দমুখর পরিবেশ, মঞ্চ কিন্তু থেমে নেই, মঞ্চে একের পর এক সেখানকার রাজনৈতিক কর্মীরা, সেখানকার জনগণ, তারা কিন্তু মাইক্রোফোনে তাদের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং তাদের আনন্দের কথা জানাচ্ছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে কার্যক্রমগুলো তার করার কথা ছিল সেগুলো তিনি সুশৃঙ্খলভাবে একটির পর একটি করছে,
1: পর্যায়ক্রমে করে করে এগিয়ে যাচ্ছেন। এবার কিন্তু আমাদের যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী মঞ্চের দিকেই
0: আগামী বলে রাখি, উজান থেকে আসা পাহাড়ি ঢল কিন্তু প্রতি বছরই এই পরশুরাম ও ফুলগাজী অঞ্চলের বিশাল বিস্তীর্ণ ফসল ধ্বংস করে আসছিল। গত কয়েক দশকে নির্মিত বাঁধগুলো পুরনো এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে পুনর্বাসনের দীর্ঘদিনের জোরালো দাবি ছিল এখানকার জনগণের এবং বর্ষা মৌসুমে ত্রিপুরার অংশ থেকে আসা পানির যে তীব্র চাপ নিয়মিত বাঁধ ভেঙে যাওয়ার একটি প্রধান কারণ ছিল। পাশাপাশি শ্রোতা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উপস্থিত হয়েছেন
1: সরাসরি
0: আপনাদের নিয়ে যাচ্ছি।
2: ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات

আমাদের মাঝে অসংখ্য রবীন্দ্র বিশ্ব হয়েছেন, খুশি হয়েছেন।

Y ahora que estoy contigo.

0: বক্তব্য আমি দিব না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, আমরা শুনব। আমি শুধু বলতে চাই, নির্বাচনের আগে আপনাদের কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম এগুলো কি আমি একটি একটি করে আমরা পূরণ করছি? আপনার এলাকার দীর্ঘদিনে যে উন্নয়ন হয় নাই, এই উন্নয়ন কি আপনারা দেখছেন? আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকে কি আপনারা কাছে পাচ্ছেন? কে কে পাচ্ছেন না এমপি, কে কে পাচ্ছেন না আপনারা? সবাই পাচ্ছেন এমপি কে? এই এলাকা, এই এলাকা মায়ের এলাকা। আমি ছেলে হিসাবে মায়ের আদর্শের পতাকা বহন করার জন্য এখানে দায়িত্ব নিয়েছি, এমপি গিরি করার জন্য না। সুতরাং আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, দেশ নেত্রী বেগমের খালেদা জিয়া যেই স্বপ্ন দেখেছিলেন, শহীদ জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উন্নয়ন ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু একটি কথা বলবো, আপনি আপনার কাছে চাওয়ার আগেই আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনের আগে আপনার কাছে একটি জিনিস চেয়েছিলাম যে আপনি ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আপনি প্রতিষ্ঠা করবেন। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, যদি আপনি ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, আমরা গরিব মানুষ, এই এলাকার মানুষ গরিব, আপনার মেডিকেল কলেজ কে কে চান হাত তুলেন, সবাই বলেন চান, আপনার মেডিকেল কলেজ চান? আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আর কিছু দেন আর না দেন, বাদ দিয়েছেন উন্নয়ন দিচ্ছেন, স্কুল কলেজ গুলো করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি ঘোষণা দিবেন ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আপনি আমাদেরকে উপহার দিবেন। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনাকে কথা দিচ্ছি, ভোটের আগে কথা দিয়েছিলাম এই ফেনীর তিনটি আসন আমরা আপনাকে উপহার দিব। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ফেনীর তিনটি আসন যতদিন বিএনপি থাকবে এই তিনটি আসন আমরা বিএনপিকে উপহার দিব। তাই আজকের বক্তব্য দিব না, শুধু পরতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটি শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: সংগ্রামী উপস্থিতি মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাবেক ছাত্র নেতা ফরাদ হোসেন আজাদ এমপি। ফরাদ হোসেন আজাদ এমপি কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনীর অন্তর্গত এই পশুরাম, যেখানে সাবেক প্রধানমন্ত্রী এই ফেনীর আদরের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই 1993 সালে যখন এখানে পদার্পণ করেছিলেন, এই ফেনীর মানুষ এই পশুরাম ফুলগাজি ছাগল নাইয়া সোনাগাজি সহ নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ এই মুহুরি কহুয়া নদীর বিভিন্ন সময় ওই ত্রিপুরা থেকে ফ্লাশ ফার হতো, যার মধ্য দিয়ে আপনাদের জীবন জীবিকার সহায় সম্বল গুলো সেই নদীতে বিলীন হয়ে যাইত। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন ওই একটি ব্রিজ স্থাপন করেছিলেন, তার সুযোগ্য সন্তান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি কথায় বিশ্বাস করে না কাজে বিশ্বাস করে, আজকে নির্বাচন হওয়ার 7 মাসের মাথায় আজকে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা, এই এলাকার মানুষের আগামী দিনের জীবনযাত্রা মান উন্নত করার জন্য, আগামী দিনে এই এলাকার মানুষের জীবনযাত্রা আরো উন্নত করার জন্য, এই এলাকার মানুষের আগামী দিনের জীবনযাত্রা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য 1542 কোটি টাকা দিয়ে আজকে এই ফেনী জেলার এই পশুরামে মহুয়া কহিয়া কহুয়া নদীর আজে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিষ্কাশন শেড আজকে উদ্বোধন করতে আসছেন মাননীয় ভাইয়েরা আমার। আজকে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনার কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে যে আপনার দেশপ্রেম আপনি আপনার পিতা মাতার চেয়েও আরো প্রসারিত করছেন, এবং যার মধ্য দিয়ে আজকে ফ্যাসিস্ট গুপ্তরা আজকে বিভিন্ন ভাবে বাংলাদেশকে অশিষি করার চেষ্টা করছে ভাইয়েরা আমার। আজকে তাই এই পরশুরামের এই আজকে আমাদের বন্যার শেষ প্রকল্প উদ্ধারের মধ্য দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো ফ্যাসিস্টরা গুপ্তরা সহযোগ হোক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকে চারিদিকে সরিয়ে দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে যে শোভাযাত্রা শুরু হয়েছে সে বাস্তবায়ন করব। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খাদর জিয়া অমর হোক, জিয়া রহমান অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ,
1: ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ফেনী জেলার দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেতা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রীবর্গ, এমপিবর্গ, অত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নাই, বিকজ আপনারা আজকে আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব দেওয়ার জন্য, যেন আমি সবাই সাথে সব সংসদ সদস্য এবং প্রশাসনের সাথে সমন্বয় করে উক্ত এলাকার যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা যেন দেখতে পারি। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই নানার বাড়িতে আগমন উপলক্ষে সবাই সকাল থেকে অপেক্ষা করতেছে। এটা আপনার নিজ এলাকা, আপনি নিজ হাতে এই এলাকার এই জেলার উন্নয়ন দেখবেন, এটা সবার বিশ্বাস। ইনশাআল্লাহ আমাদের এই সরকারের আমলেই এই ফেনী জেলার যত রকমের উন্নয়ন প্রকল্প এবং যা দরকার উনি নেবেন এবং আপনাদেরকে যা সকল সকল আশা পূরণ করবেন। আজকের মতো আমি আর বেশি না বাড়াই, কারণ আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য শোনার জন্য। সবাইকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এবং আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: আজকে সভায় সভাপতিত্ব করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী আইনি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফেনীর কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের ফেনী জেলার অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু। জনাব আব্দুল আউয়াল মিন্টুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, এবং সামনে আমার এই পরশুরাম উপজেলার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলব না, আপনারা সবাই আসছেন আজকে একজন লোকের কথা শোনার জন্য, সেটা হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবসময় একটা স্লোগান দিতাম অনেকদিন ধরে, যে ফেনীর মেয়ে খালেদা গর্ভমোদের আলাদা, এটা দিয়ে দিয়ে আজকে আর 15 বছর বা 20 বছর বা তারও বেশি, এটা ছিল আমাদের প্রাণের স্লোগান। আমি আজকে সে প্রয়াত সম্মানিত আমাদের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাদেরকে দুজনকে বেহেশত নসিব করুক, এজন্য যে ওনারা একজন সুযোগ্য সন্তান রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে আমাদের এই মৌরি এবং কৌয়া নদীর বাঁধ এবং নদী খনন যে কাজটা, এটা ছিল আমাদের প্রাণের চাহিদা ফেনীবাসীর। ফেনীবাসীর আরেকটা চাহিদা ছিল মুসাপুর রেগুলেটর। আমি বলতে চাই গত একনেক মিটিংয়ে 3 দিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই মুসাপুর ক্লোজার অ্যাপ্রুভ হয়েছে ইনশাল্লাহ, এবং সহসায় সেটা কাজ আরম্ভ হবে। অতএব আমাদের ফেনীবাসীদের দুটা দুঃখের ছিল, সেই দুটাই উনি অল্প দিনের মধ্যে পূরণ করার ব্যর্থ নিয়েছিলেন এবং সেটা পূরণ করে দিয়েছেন। সেজন্য আমি এই ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের সম্মানিত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আমি এই কথা বলে শেষ করব। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন।

0: ছাত্র দলের সাবেক সভাপতি মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা আমাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বিএনপি যুগ্ম মহাসচিব আজকে সভার সভাপতি মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নিজের বাড়িতে এসেছেন, মায়ের বাড়ি নিজের বাড়ি, নানা নানির বাড়ি আপন জনের বাড়ি, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এই পরশুরাম, তার এই ছাগলনাইয়া, তার এই ফুলগাজি, এই ফেনী জেলাকে তিনি তার জীবদ্দশায় আলিঙ্গন করে রেখেছিলেন, উন্নয়ন করেছিলেন, উৎপাদন করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী খালি হাতে আসেন নাই, এই সরকারের ছয় মাসের মাথায় উন্নয়ন নিয়ে এসেছেন, উৎপাদন নিয়ে এসেছেন। এই মুহুরি, এই কহুয়া আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, লালিত স্বপ্ন ছিল, আজকে বাস্তবায়ন করার জন্য আজকে এই পরশুরামে উপস্থিত হয়েছেন। প্রিয় পরিবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। রফিকুল ইসলাম মজনু আমাদের এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, তার প্রতি অনুরোধ থাকবে দেশনেত্রীর অসমাপ্ত কাজ দায়িত্ব নিয়ে সমাপ্ত করার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদিকে উন্নয়ন উৎপাদন নিয়ে আছি, আর দেখেন আমির সাহেব আর পাটোয়ারি সাহেব লং বাস আর রোড বাসে ব্যস্ত, তারা রাজনীতির ভাষা ব্যবহার করে না, রাজনীতিতে গালিগালাজ তারা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আজকে অশালীন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে মাঠে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে, যা ডিসেম্বরে যারা আসতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়ার সামিল। বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলব, আমরা রোড মার্চ করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা লবি মার্চ করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, আর আপনারা উন্নয়ন উৎপাদনকে নস্যাৎ করার জন্য রোড মার্চে নেমেছেন। মনে রাখবেন, এই বিএনপি, এই কর্মীরা জিয়ার সৈনিক, আমরা মাঠ থেকে উঠে এসেছি, আমরা গণমানুষের দল, আমরা জিয়ার দল, আমরা খালেদা জিয়ার দল, আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নোয়াখালীবাসী, এই বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, আমরা ঐক্যবদ্ধ রয়েছি, নতুন বাংলাদেশ গড়ব আপনার নেতৃত্বে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
0: সংগ্রাম উপস্থিতি, আমরা আমাদের যে মহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই মহেন্দ্রক্ষণ এসেছে আমাদের দুঃখ মুড়ি গৌয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবে।

0: দেড় এলাকায় বারবার এই স্থানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগেও দুইবার উনি এখানে এসেছেন, মির্জানগরে গিয়েছেন, বসুনগরে ছাত্র সমাবেশ করেছেন। তাই আজকে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
1: বিসমিল্লাহ রহমান রহিম। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মরিমবর্গ, উপস্থিত মা খালেরা এবং উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বহু বছর পরে নানা বাড়িতে আসলাম। এখানে আসার পথে আমার মনে পড়ছিল সবচেয়ে প্রথম আমি এখানে এসেছিলাম এ ভাই দাঁড়াও না, স্লোগানটা দাও না, একটু কথা বলি। বহু বছর পর নানা বাড়ি এসেছি, একটু কথা বলতে দাও। আচ্ছা চুপ কর, মন দিয়ে শোনো। এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন আমার মনে পড়ছিল যে সবচেয়ে প্রথম এখানে এসেছিলাম, প্রথমে এসেছিলাম 1984 সালে খুব সম্ভবত, তারপরে আসলাম 1991 সালে, যখন এই আপনাদের মেয়ে মরুমা খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন 1991 সালে। ওনার নির্বাচনের জন্য আমি নির্বাচনী কার্যক্রম অংশগ্রহণ করে এই এলাকায় এসেছিলাম, কিন্তু তখন এই রাস্তাটা ছিল না। এখানে যারা একটু মুরব্বী আছেন তাদের অনেকেরই মনে আছে এই রাস্তাটা ছিল, এটা বালির রাস্তা ছিল। আমি সেই একদম উপজেলা থেকে একদম শুরু করে এই পর্যন্ত হেঁটে একদম এই যে প্রায় এখান থেকে দূরে বিডিআর এর একটা আছে না, ক্যাম্প আছে, সেই মির্জানগর ওখান থেকে, হ্যাঁ মির্জানগর ওখান থেকে যে বিডিআর এর একটা ক্যাম্প ছিল তখন, ওই ক্যাম্প পর্যন্ত আমি গিয়েছিলাম। তো আজকে এই কথাটা আমার মনে পড়ছিল। তো এখন এই যে আজকে আবার বহু বছর পরে আল্লাহর রহমতে নানা বাড়িতে আসার সুযোগ হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে আসাটা শুধু তো, এখন তো আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে আপনাদের দোয়ায়, শুধু তো নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, সাথে কাজও করতে হবে, তাই না? সেই কাজের অংশ হিসাবে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানা বাড়ির মানুষের জন্য কাজ করতে হবে, তাই তো? এখন সেই কাজের অংশ হিসাবে আমরা আজকে এই যে এই খালটা, এই মোহরি এবং কহুয়া, যে এটা কহুয়া কেউ কানেক্ট করবে, এই খালটা আমরা পুনর্খনন করার কাজ শুরু করেছি। এখন কেন আমরা এই খালটি পুনর্খনন করছি, এই খালটি খনন করলে কি উপকার হবে? বেশি দিন আগের কথা না তো, 2-2.5 বছর আগের কথা, 24 সাল, এই যে নদীটা খননের কাজ আমরা হাত দিয়েছি, এই যে 2-2.5 বছর আগের কথা মনে আছে? একটা বিশাল বন্যা হয়েছিল এখানে, এই এলাকা সহ সেই নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভেসে গেছিল, মনে আছে না? এই ব্রিজের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল সেই বন্যায়, কারো ভুলে যাবার কথা না। তো এখন কথা হচ্ছে এই যে নদীটা যে আমরা খনন করব, নদীর সাথে যে খালগুলো খনন করব, এই কথাটা আমরা নির্বাচনের আগে দেশের মানুষকে বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ আমরা জানি বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে, এবং খাল খনন করা কতটা যে প্রয়োজন, সেটি বন্যার কারণেই হোক, সেটি কৃষি জমিতে পানির কারণেই হোক, সেটি মানুষের ব্যবহারের পানির সুবিধার কারণেই হোক, বিবিধ কারণে গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, সকলের জন্য ওই খাল খনন করা, নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে, যে কর্মসূচিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন তার শাসনামলে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে বিএনপির এই খাল খনন কর্মসূচি, এই খাল খনন কর্মসূচি বলেন, নদী খনন কর্মসূচি বলেন, এইটি যদি সফল হয় উপকারটা কার হবে বলেন তো? কার হবে উপকার? এই এলাকার মানুষের হবে, হবে না শুধু এই এলাকার মানুষ, এই এলাকার প্রায় 4-4.5 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে। 4.5 লক্ষ মানুষই শুধু উপকৃত হবে না, প্রায় 34,000 হেক্টর জমিতে কৃষক ভাইরা তাদের সেচ সুবিধা তৈরি করতে পারবে, তার ফলে প্রায় 1,00,000 মেট্রিক টন উৎপাদন বেশি হবে ফসলের। ফসলের উৎপাদন যদি বেশি হয় কৃষকের লাভ হবে, ফসল উৎপাদন যদি বেশি হয় আমরা দেশে খাদ্যশস্যর দাম কম রাখতে পারব, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে পারবো। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল কি খাল খনন কর্মসূচি দিয়েছে? আর কারো কর্মসূচি আছে খাল খনন? নেই। সেজন্যই বলেছি বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, বিএনপির রাজনীতি হচ্ছে দেশের জন্য রাজনীতি। সেই জন্যই যেই কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশের শতকরা 70-75% মানুষ গ্রাম অঞ্চল বা উপজেলায় বসবাস করে, এবং সেজন্যই আমরা সেই খনন কর্মসূচি, খাল এবং নদী খনন কর্মসূচি শুরু করেছি, যাতে করে কৃষক উপকৃত হবে, যাতে করে এলাকার মানুষ উপকৃত হবে, সর্বাধিক যাতে করে দেশ উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি যদি 12 তারিখের নির্বাচনে সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ আমরা মওকুফ করব। করেছি আমরা, আমরা সরকার আল্লাহর রহমতে সরকার গঠন করার প্রথম 7 দিনের মধ্যে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছি। সরকারের 1,500 কোটি টাকা খরচ হচ্ছে, 1,500 কোটি টাকা খরচ, কিন্তু আমরা সেটি মওকুফ করে দিয়েছি, তার ফলে প্রায় 13 লক্ষ কৃষক সমগ্র বাংলাদেশে উপকৃত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। এই যে আজকে এই খাল খনন, এই নদী খনন কর্মসূচি এইটা সেরে আমরা আরেকটি কর্মসূচিতে যাব, সেখানে কি, সেখানে আমরা বলেছি এই দেশের মা বোনদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই সমগ্র বাংলাদেশে, গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটি পরিবারের যে মা আছে তাদের আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। মনে আছে আপনাদের? মনে আছে। সেই কর্মসূচির আজকে চালু হবে, এই ফেনীতে চালু হবে, সেই কর্মসূচি অংশগ্রহণ করতে যাব আমি, মা বোনদের হাতে আজকে ফ্যামিলি কার্ড তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড কেন, এই যে মাত্র বললাম আমি যে এই ফ্যামিলি কার্ডের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে মা বোনদেরকে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া যে পরিবারগুলো, সেই পরিবারের মাদেরকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা। আমাকে বলেন তো, আবারও যদি প্রশ্ন করি, এই যে মা বোনদেরকে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এই মা বোনেরা যদি স্বাবলম্বী হয় তাহলে কি পুরুষ ভাইরা আপনারাও কি উপকৃত হবেন না, সংসারে কি সচ্ছলতা ফিরবে না? তাহলে এই কর্মসূচি কি মানুষের জন্য কর্মসূচি? এটি কি মানুষের জন্য এই কর্মসূচি? এই কর্মসূচি সফল হয় উপকৃত কে হবে? কে হবে? কি ভাই পিছনে যারা আছেন কে হবে? দেশের মানুষ হবে। ওই যে উপরে মানুষরা আছেন আমার হাতের ডান দিকে, কারা হবে উপকার? কারা পাবে? সাধারণ মানুষ পাবে। এই যে এইদিকে ভাই আপনারা আছেন যে খালের ওপারে, উপকার কারা পাবে? ফ্যামিলি কার্ড যদি মা বোনদের হাতে পৌঁছে যায় সাধারণ মানুষ পাবে, তাই তো না? কে উপকৃত হবে? কি একমত? একমত আপনারা? ধন্যবাদ। তার মানে এখন আমাকে বলেন তো, এই যে ফ্যামিলি কার্ডের কর্মসূচি, এই কর্মসূচি বাংলাদেশে আর কোন দলের আছে? কোন দলের আছে আর? তো ফ্যামিলি কার্ডটা কোন দলের কর্মসূচি? কোন দলের কর্মসূচি? বিএনপির কর্মসূচি। আসেন এবার, ওই যে কৃষক ভাইদের কথা বলেছিলাম, শুধু কৃষি ঋণটাই আমরা মওকুফ করে নেই, শুধু খালের পানি নদীর পানির ব্যবস্থা করে কৃষির কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াচ্ছি না, মাদের হাতে যেমন আমার ফ্যামিলি কার্ড তুলে দিব, ঠিক কৃষক ভাইদের হাতে আমরা একটি কৃষি কার্ড তুলে দিতে চাই, যাতে করে সেই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের যারা ক্ষুদ্র কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, মধ্যবিত্ত কৃষক আছে, তাদের কাছে আমরা সরকারের যে সহায়তা সেটা সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে চাই, মাঝখানে কোনো মিডল ম্যান থাকবে না। এখন বলেন তো, এই যে কৃষক ভাইদেরকে নিয়ে যে এই কর্মসূচি, মা বন্ধেরকে নিয়ে যে কর্মসূচি, সকল মানুষের সুবিধার জন্য খাল বা নদী খনন কর্মসূচি, আর কোন দলের আছে? আর কোন দলের আছে? আরে ভাই থাকলে নাম বলেন না, কোন দলের আছে? কে ভাই, আর কোন দলের আছে? নাই। এই প্রত্যেকটা কর্মসূচি, যেই তিনটা কর্মসূচির কথা মাত্র আমি বলেছি, আসেন এরপরে পত্রিকার পাতা খুলেন, গতকালকের পত্রিকা খুলেন, পরশুর পত্রিকা খুলেন, তার আগের পত্রিকার পাতাগুলো খুলেন, পত্রিকার পাতা খুললে দেখবেন যে বিভিন্ন গত ১৭ বছরে স্বৈরাচারের সময় বিভিন্ন মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সরকারি কর, সেই কলকারখানাগুলোকে ধীরে ধীরে আমরা দেশি এবং বিদেশি যারা বিনিয়োগকারী আছে, এরকম বহু বিনিয়োগকারীর সাথে আমরা কথা বলেছি যে আপনারা দয়া করে আসেন, কি কি সুযোগ সুবিধা লাগবে আমরা সরকার থেকে আপনাদের সেই সুবিধার ব্যবস্থা করে দিব, কিন্তু এই মিল কলকারখানাগুলো আপনারা চালু করেন। এই মিল কলকারখানাগুলো যদি চালু হয় তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, এবং কর্মসংস্থানের সুযোগ হলে এই মিল কারখানাগুলো যদি চলে, দেশের সন্তানদের কর্মসংস্থানের সুযোগ হলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ঘটবে, ধীরে ধীরে দেশ স্বাবলম্বী হবে, ধীরে ধীরে খেতে খাওয়া মানুষগুলোর পরিবারগুলো স্বাবলম্বী হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমার হাতে মজদু আপনাদের সংসদ সদস্য একটু আগে একটা কাগজ দিয়েছে, কি কাগজ দিয়েছে, তার মধ্যে অনেকগুলো দাবি আছে, একটি দাবির কথা বলি, সে বলেছে এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আছে না? কয় বেডের? ৫০ বেডের হাসপাতাল আছে। এই ৫০ বেডের হাসপাতালের পিছনে একটা কাহিনী আছে, ছোট্ট কাহিনী, জানেন আপনারা? এই ৫০ বেডের হাসপাতাল কে বানিয়েছিল জানেন? এই ৫০ বেডের হাসপাতাল, এই ৫০ বেডের হাসপাতালের প্রথম ৩০ বেড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন সমগ্র বাংলাদেশ সকলকে, পরবর্তীতে শহীদ জিয়া চলে যাবার পরে সেই হাসপাতাল ৩০ বেডের হয়ে গিয়েছিল, পরবর্তীতে আপনাদের সন্তান বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে আসলেন, বাকি ৫০ যে ২০ বেড সেটি দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র দেশে ৫০ বেড করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই যে আগে তিনটা কর্মসূচির কথা বললাম, তার সাথে একটি কথা বলেছি, বিএনপির সকল কর্মসূচি, কর্মসংস্থান বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, খাল খনন বলেন, এরকম ভাবে এই যে মানুষের চিকিৎসার জন্য যে সুবিধা সেটিও ইনশাল্লাহ বিএনপি করবে, কারণ আগেই বলেছি বিএনপির রাজনীতি মানুষের জন্য, এবং সেজন্যই মজদু আমার কাছে দিয়েছে যে এলাকার মানুষের দাবি এই ৫০ বেডকে ১০০ বেডে করা, তাই না? যান ১০০ না, এটাকে ইনশাল্লাহ আমরা ১৫০ বেড করব। যেই উপজেলা হাসপাতাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩০ বেড করেছিলেন, যেই হাসপাতাল উপজেলা হাসপাতাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫০ বেড করেছিলেন, তাদেরই রেখা যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী ৫ বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই উপজেলা সদর হাসপাতাল, দেশের মানুষ, এলাকার মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় তার জন্য প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে ৫০ থেকে ইনশাল্লাহ ১০০ বেডে রূপান্তরিত করবে, যাতে করে উপজেলার মানুষকে যারা বেশি অসুস্থ হবে তারা ছাড়া অন্য মানুষকে যাতে কষ্ট করে দূরে জেলা সদরে বা ঢাকা শহরে যেতে না হয়, এখানে বসেই তারা সুযোগ সুবিধা পাবে চিকিৎসা, এবং ডায়ালিসিস সহ মা বন্ধের চিকিৎসা সহ শিশুদের জন্য এখানে নতুন ডিপার্টমেন্ট খোলা হবে, এই যে নতুন যে ১০০ বেড যুক্ত হবে এখানে। প্রিয় ভাই বোনরা, প্রিয় ভাই বোনরা, আমরা অনেক বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, স্বৈরাচার গত ১৭ বছর ধরে দেশের মানুষের টুটি চেপে ধরে রেখেছিল, আস্তে স্বৈরাচার দেশের মানুষের টুটি চেপে ধরে রেখেছিল, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে তারা কথা বলতে দেয় নাই, মানুষের কষ্ট দুর্দক্ষ দুর্দশা তারা দূর করে নাই, দুঃখ দুর্দশার কথাও তারা শুনতে চায় নাই সেদিন। প্রিয় ভাই বোনরা, ২৪ ৫ আগস্ট এই দেশের মানুষ সেই স্বৈরাচারকে বিদায় করেছে দেশ থেকে, এবং গত বছর এই বছর ২০২৬ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে এই দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল কর্মসূচি, বেকারদের জন্য কর্মসংস্থান, মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করা, দেশের মানুষের চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া, এছাড়াও আমরা দেশের আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছি। এই যে এলাকার উন্নয়ন, এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন এলাকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা দেখছি কিছু রাজনৈতিক দল, একটি বড় দেশ, 20 কোটি মানুষের দেশ, এখানে বিভিন্ন মানুষ, ভালো মন্দ সব মানুষই আছে, কিছু কিছু দুষ্টু মানুষ কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। আগেই বলেছে, এই দেশে বিএনপিকে যখন দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে ইনশাল্লাহ নিশ্চিত করবে যে আইন সকলের জন্য সমান, দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি কিভাবে আইনের শাসনকে বিগত 17 বছর ভুলণ্ডিত করে দেওয়া হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় ভাই বোনরা। কিন্তু আমরা খেয়াল করছি কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তারা। প্রিয় ভাই বোনরা, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, খাল খননের কথা বললাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বললাম, মিল দ্বন্দ্ব মিল কারখানা চালু করার কথা বললাম, এই কাজগুলো যদি বিঘ্ন ঘটে ক্ষতিকার হবে, ক্ষতিকার হবে এই দেশের মানুষের না বিদেশি মানুষের, এই দেশের মানুষের হবে। কিন্তু ওই রাজনৈতিক দলগুলো, কতগুলো রাজনৈতিক দল, তারা দেখেন একটি অরাজকতা তৈরি করার পায় তারা তারা করছে। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, আমরা দেখেছি কি ভূমিকা ছিল এই রাজনৈতিক দল যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে 1971 সালে, তাদের কি ভূমিকা ছিল মনে আছে না মুরব্বীরা? মনে আছে আপনাদের। আমরা দেখেছি তারা সেই সময় কিভাবে বিভিন্ন অন্যায় করেছিল, কিভাবে তারা মা বোনদেরকে হয়রানি করেছিল, মা বোনদের উপরে নির্যাতন করেছিল। আজকে আজকে 12 তারিখের নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে তারা কিছু সংসদীয় আসন নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা দেখেছি এইটিকে তারা ধরাকে তারা সরাগান করছে। এবং যেভাবে 71 সালে তারা মা বোনদের উপরে নির্যাতন করেছিল, ঠিক একইভাবে আমরা দেখছি আবার তাদের সেই নারী নির্যাতন শুরু হয়েছে। আমরা দেখছি কিভাবে তাদের, কিভাবে এই গুপ্ত বাহিনীর কিছু সদস্য কিভাবে নারীদের উপরে নির্যাতন করছে, এবং শুধু নির্যাতন করেই তারা ক্ষান্ত হয় নাই, পরিশেষে তদন্ত চলছে, তদন্ত দিয়ে যেই বিষয়টি তদন্তধীন আছে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মানুষ বলে শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, একটি মানুষকে জীবনাশন করে দিয়েছে তারা। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে আমাদেরকে সতর্ক হওয়ার যে আমরা কিভাবে আমাদের দেশকে পরিচালনা করব। আজকে সময় এসেছে আমরা কাদের কথা বিশ্বাস করব এবং কাদের কথা বিশ্বাস করব না। আজকে সময় এসেছে কাদেরকে জনগণ সমর্থন দিবে এবং কাদেরকে জনগণ সমর্থন দিবে না। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে সেই গুপ্ত দলের নেতারা খুব নসিহত করছে আমাদেরকে যে আপনারা এই করেন আপনারা ওই করেন। আজকে এখানে হাজার লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান, নিজের ঘরের লোকেরা কিভাবে নারী নির্যাতন করছে, কিভাবে কি করছে সেটি আগে সামাল দেন, তারপরে অন্যকে কিছু বলতে এসেন। প্রিয় ভাই বোনেরা, বহু রক্তের বিনিময়ে এই সেই ফেনী, যেই ফেনীতে শত শত হাজার হাজার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে, সাধারণ মানুষকে, যারা মানুষের কথা বলতেছিল, 17 বছর তাদেরকে গুম খুম নির্যাতন করা হয়েছে। আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কিভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে আমাদেরকে গায়েবী মামলার শিকার হতে হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সেদিন যারাই জনগণের পক্ষে কথা বলেছিল, সেদিন যারাই জনগণের ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, সেইগুলো মানুষকে কিভাবে নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ এসেছে, আজ সময় এসেছে দেশের গণতান্ত্রিক ধারাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার। আজ আমাদেরকে নির্বাচনের সময় আমরা দেখেছি একটি গুপ্ত বাহিনী কিভাবে দেশের মানুষকে বিভিন্ন টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজকে সময় এসেছে এই বিভ্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের সময় থেকে কিভাবে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 86 সালে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। প্রত্যেকটি সময় আমরা দেখেছি, প্রত্যেক সময় এই গুপ্ত বাহিনীর লোকজন, এই গুপ্ত দলটি সব সময় তারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিএনপির কর্মসূচি জনগণের জন্য কর্মসূচি, বিএনপির কর্মসূচি জনগণের ভাগ্য উন্নয়নের কর্মসূচি, বিএনপির কর্মসূচি দেশের ভাগ্যের উন্নয়নের কর্মসূচি। প্রিয় ভাই বোনরা, আপনারা সমর্থন দিয়েছেন বলেই আজ বিএনপি মানুষের কল্যাণের জন্য যে সকল কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করছে, এবং এখানে হাজার লক্ষ উপস্থিত মানুষ বলেছে এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তাই নয় কে? তাহলে এখন কথা হচ্ছে এই কর্মসূচিকে যারা বাধাগ্রস্ত করবে, এই কর্মসূচি আর বিএনপির কর্মসূচি নয়, ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়, বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকেই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোর ভাবে জবাব দিতে হবে। প্রস্তুত আছেন আপনারা? জনগণের কর্মসূচি পালন করতে প্রস্তুত আছেন? কারা কারা জনগণের কর্মসূচি পালনে প্রস্তুত আছেন? আসুন আমরা হাত তুলে আজকে জনগণের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি আমরা গ্রহণ করি, প্রতিজ্ঞা গ্রহণ করি। প্রিয় ভাই বোনরা, দেশ স্বাধীন হয়েছে আজকে অর্ধ শতাব্দীর বেশি হয়ে গিয়েছে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আজ দেশের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তন যদি করতে হয় তাহলে গণতন্ত্রকে অবশ্যই আমাদের চালু রাখতে হবে। একমাত্র গণতন্ত্রই নিশ্চিত করতে পারে দেশের মানুষের ভোটের অধিকার, দেশের মানুষের কাছে জবাবদিহিতাই একমাত্র নিশ্চিত করতে পারে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আসুন আজ এই নদী খনন কর্মসূচি বা এই জনসভায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে প্রতিশ্রুতি করে যে কোনো মূল্যে আমরা জনগণের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের ধারাকে আমরা অব্যাহত রাখবো। রাখবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আবারও নানা বাড়ির সকল সদস্যের কাছ থেকে আমি সেই দোয়া নিয়ে যেতে চাই যে দোয়ায় আমি জনগণের কর্মসূচিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারব। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেমনটা আমরা বলছিলাম যে ফুলগাজীতে উপস্থিত হয়ে, পরশুরামে, ফেরির পরশুরামে উপস্থিত হয়ে এখানকার যে পানি সেচ প্রকল্প সেটি উদ্বোধন করেছেন এবং এখানকার উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা শুরুতে যেমন বলছিলাম যে আজ কিন্তু তিনি সারাদিন ব্যাপী এই ফেনী জেলাতে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কর্মসূচির সাথে সংযুক্ত হবেন। তিনি এখান থেকে এখন চলে যাবেন, আমরা যতটুকু জানি তিনি ফুলগাজীতে
1: বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হবেন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। তো ওই অনুষ্ঠানটি যখনই শুরু হবে আমরা কিন্তু আপনাদেরকে সংযুক্ত করে নিব। আর এখন আমরা গানে চলে যাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে তিনি কিছুক্ষণ আগেই ছিলেন পরশুরাম উপজেলাতে, সেখান থেকে তিনি এসে পৌঁছেছেন ফুলগাজীতে, যেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং তার সাথে তার যে প্রধানমন্ত্রী যে বহর তারাও আছে। এবং আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু মুহুর মুহুর যে ভাষণ হচ্ছে মঞ্চ থেকে, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং তাকে ঘিরে এখানকার যে এবং খালেদা জিয়া যে স্কুলটি, সেই স্কুলের ছাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। শ্রোতা বন্ধু, আপনারা জানেন যে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাধুগ্রহ আগ্রহের কারণে, সেই কর্মসূচিরই অংশ হিসেবে আজ এখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এই মুহূর্তে তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বৃক্ষরোপণ করে তিনি এই কর্মসূচি উদ্বোধন করছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে উপস্থিত আছেন বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে ফুলগাজীতে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে দেশ জুড়ে, তারই অংশ হিসেবে আজ এখানে বৃক্ষরোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়, এলাকার মাটি ও পরিবেশের ধরন অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা হবে। মুহুর মুহুর স্লোগান চলছে, সেখানে চলুন আমরা আপনাদের সেই স্লোগানের কাছে একটু নিয়ে যাই।

0: শিক্ষকবৃন্দ, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, ধন্যবাদ আপনাদের সকলকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের স্কুল এবং উনি আপনাদের কথা শুনবেন। আপনারা ফাউন্ডেশন কলেজ স্কুল জাতীয়করণ করছে, আর জাতীয়করণ করছে।
1: ওয়ালাইকুম সালাম, কাছে এসো। আচ্ছা, তোমার নাম কি?
2: এবার
1: বলো তো, তুমি যে জাতীয়করণ বলছো, জাতীয়, তুমি তো স্কুলের স্টুডেন্ট, তাই না? কলেজের স্টুডেন্ট তো, কলেজের স্টুডেন্ট যদি জাতীয়করণ করা হয়, স্টুডেন্টের কি লাভ?
2: আমি সবার আগে আমার কথাই বলবো, আমার বাবা একজন কৃষক, আমি চাষের ঘর থেকে আসা, আমি যেহেতু দুটো ফোন এসেছি, এটাও আমার কার কাছ থেকে দাঁড় করা, আমি চাই আপনার ঘরটা আমাদের প্রতি বাড়িয়ে দিন।
1: না, সেটা ঠিক আছে, কিন্তু জাতীয়করণ হলে তোমার কি লাভ হবে?
2: আর্থিকভাবে লাভবান হতে পারবো।
1: তুমি কেমন করে লাভবান হবে জাতীয়করণ হলে?
2: এই যে আমাদের প্রাইভেট কলেজ, আমাদের প্রতি মাসে ফি আসে 150 টাকা করে, যেখানে আমার বাবা মূলান্তে পাল্টা ঘুরায়। তখন আমি তাকে যে সবাই জুতো পরে আসতেছে, তারা বলছে জুতো ছাড়া আসতে দিবি না, বাবার কাছে আমার
1: বিনামূল্যে হবে, এই তো তোমার সুবিধা হবে, তাই তো? আচ্ছা, তোমরা একমত সাথে? এবার কলেজ এবং স্কুলে থেকে তোমরা যারা এসছো, তোমাদের উদ্দেশ্যে বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। এটা যেহেতু কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক মঞ্চ না, আমি কোনো তোমার বলার ছিল। আচ্ছা, আসো মঞ্চে, আসো।
2: আমার আর্থিক অবস্থা যদিও মোটামুটি সচ্ছল, কিন্তু আমার ভুল আমি দেখি, আমাদের থেকে ধার চায় ক্লস বেল, এরপর স্কার্ফ, বিভিন্ন রকম। আর স্কুলের যে বেতনটা সেটা হচ্ছে কি 200 টাকা, আর জাতীয়করণ করা হলে আমাদের বেতনটা হবে 18 টাকা। এদিক দিয়ে আমরা অনেক লাভবান হব, আমাদের আর্থিক অবস্থা অনেক।
1: আচ্ছা, ঠিক আছে, যেটা বলছি শেষ তোমার কথা
2: না?
1: আচ্ছা, বলো না, আর না, এই দুজন আজকে এই দুজন
2: উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসেবে আমাদের স্কুল অনেকভাবে অনেকভাবে প্রমাণ করেছে নিজেদেরকে। আমরা চাই আমাদের স্কুল যেন সব রকম ভাবে জাতীয়করণ করা হয়, আর আমরা সব সুযোগ সুবিধা পাই জাতীয়করণে।

0: মঞ্চে থাকো। যে কথাটা বলছিলাম এটা তো কোন রাজনৈতিক সভা না, সেজন্য এখানে আমি কোন রাজনৈতিক সভার কথা বলবো না। তবে আমি জানি না তোমরা কতটুকু জানো, এই যে এই কলেজটা কার নামে, বেগম খালেদা জি কিন্তু এই দেশের নারীদের শিক্ষার জন্য একটি বিপ্লব করেছিলেন, তোমরা কি সেটি জানো? বলো তো কি সেটি, কে জানে বলো? বেগম খালেদা জি মেয়েদের এই দেশের নারীদের শিক্ষার জন্য কি
1: করেছিলেন?
0: গ্রাম না সারা দেশে, গ্রাম সহ সব জায়গায়
1: উপবৃত্তি চালু করেছিলেন।
0: আর
1: তিনি গ্রাম বিনা বেতনে শিক্ষা লাভের, নারী শিক্ষার হারটা বাড়িয়ে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত প্রথমে চালু করেছিলেন, নিশ্চিত করে ফেলছিলেন একদম। এরপরে উচ্চ মাধ্যমিক সহ
0: পড়ে যাবে কেউ আর কি পিছনে আসে। হ্যাঁ বলো, এবার বলো বাকিটা বলো।
1: তিনি মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার পর উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রতি নারীদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেন এবং নারীদের শিক্ষার হার অনেক অনেক যতটুকু হারে নিয়ে গেছেন আজ পর্যন্ত কোনো সরকার এসে তা করতে পারেননি।
0: উম্মেহানি যেই কথাটি বলেছিলে তোমরা কে কে জানতে, হাত তুলো তো, আগে কে কে জানতে? দেখো মাত্র অল্প কয়েকজন জানতে, তাই না? এই যে দেখো এখন জোর করে হাত তুলছে আমাকে হয়তো অল্প, কিন্তু তোমরা যেই কলেজে পড়ো যার নামে তোমাদের কলেজ এবং স্কুলটা, উনি দেশের জন্য কি কি করেছিল? উনি তো শুধু দেশের মেয়ে নয়, উনি কিন্তু এই এলাকার মেয়ে, তাই না? তোমাদের এলাকার সন্তান হয়ে উনি দেশের জন্য বিশেষ করে নারীদের জন্য কি করেছিল এটা তোমাদের জানা উচিত, তাই না? আচ্ছা এটা তোমরা জানলে, এখন ওনার এই কাজটাকে ওনার রেখে যাওয়া যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল এই যে উনি যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন এটিকে বর্তমান সরকার আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং তার জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা একদম বিনামূল্যে ব্যবস্থা করবে। এবং শুধু তাই না, উম্মেহানি একটা কথা বলেছে উপবৃত্তির কথা, আমরা অনার্সেও যারা ভালো রেজাল্ট করবে তোমাদের মধ্যে দেশে মেয়েরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। এবার আসো বর্তমান দেশটি খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়ে গিয়েছিলেন, যাতে শুধু উপবৃত্তি না শিক্ষা ব্যবস্থাও ফ্রি করে দিয়েছিলাম, যাতে এই দেশের নারীরা এই দেশের মেয়েরা যাতে তোমরা যাতে শিক্ষার সুযোগটা সমানভাবে পাও, এটা হলো এক নম্বর বিষয়। এখন উনি যখন শুরু করেছিলেন সেই সময় যারা সেই সুযোগটা পেয়েছিল তারা তো এখন বড় হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে না, আজকে থেকে 20 বছর আগে বড় হয়ে গিয়েছে, এখন সেই প্রক্রিয়া এখনো চলছে। কিন্তু আমরা এক স্টেপ এগিয়ে গিয়ে আরেকটি কর্মসূচি গ্রহণ করেছি, তোমরা নিশ্চয়ই এর মধ্যে শুনেছো ফ্যামিলি কার্ড নামে একটি শব্দের সাথে তোমরা অনেকেই পরিচিত হয়েছো, হয়েছো? আচ্ছা তোমরা কি জানো বাংলাদেশে মোটামুটি কত সংখ্যক পরিবার আছে? বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, 5 জনের পরিবার ধরে একটা সেন্সাসের হিসাবে 4 কোটির মতন পরিবার আছে। আমরা নির্বাচনের আগে আমাদের দল, এই যে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলো, নির্বাচনে আমাদের দল বাংলাদেশের মানুষের সামনে বিশেষ করে বাংলাদেশের মায়েদের সামনে আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড চালু করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে, ফুলগাজী পাইল স্কুলে একটা প্রোগ্রাম আছে, তোমরা সেখানে আসবে, যারা যারা সম্ভব দয়া করে তোমরা সেখানে আসবে। এখন এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা কি, এই ফ্যামিলি কার্ডটা আমরা যে সব মেয়েদেরকে দিব তা না, তবে এই যে 4 কোটি পরিবার বললাম এই প্রত্যেকটা পরিবারের তো একজন মা আছে, আছে না? সেই মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ডটা তুলে দিতে চাই। এখন বিশেষ করে যে ও হানি যে বলল ওর পরিবারের যে অর্থনৈতিক বিষয়টার কথা সংক্ষেপে তুলে ধরল, এখন ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওর মায়ের হাতে প্রতি মাসে সরকারের থেকে 2,500 টাকা করে পৌঁছে যাবে। এখন ধীরে ধীরে সেটা একবার আমরা করতে পারবো না, এই বছর আমরা প্রায় 41 লক্ষ মায়ের হাতে, পরিবারের যে গৃহিণী যে মা তার হাতে আমরা 41 লক্ষ পরিবারের হাতে আমরা পৌঁছে দেবো। এই 41 লক্ষ পরিবার আগামী জুন মাসের ভিতরে, জুন মাসের আগেই, এই যে সামনে বছর যে জুন আসবে তার আগে, অর্থাৎ এই যে চলমান বাজেট আছে এই বাজেটের ভিতরেই আমরা 41 লক্ষ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেবো। আমরা মনে করি মায়েদের হাতে যদি এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে হতে পারে এটা 2,500 টাকা, কিন্তু এই 2,500 টাকাটা তাকে অনেক বেশি অর্থনৈতিক একটি স্বাবলম্বতা দিবে, তাকে অনেক বেশি একটি সাহস যোগাবে, শক্তি যোগাবে। এই 2,500 টাকা দিয়ে সে তার সমস্যা

0: স্বাভাবিকভাবে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। আমরা মনে করি তোমরা প্রত্যেক ইনশাল্লাহ একদিন মা হবে এবং তোমাদের কাছে সেই ফ্যামিলিটার একদিন পৌঁছে দেবে, এবং আমরা বিশ্বাস করি যে ফ্যামিলিটারের মাধ্যমে সরকার থেকে প্রত্যেকে বাংলাতে যে সহযোগিতাটা পৌঁছানো হবে, এই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের গ্রামে গঞ্জে থাকা পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়েছে, এবং পরিবারগুলো যদি স্বাবলম্বী হয়েছে ইনশাল্লাহ একটা সময় গিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এটাই হচ্ছে একটি অন্যতম কর্মসূচি বর্তমান সরকারের। আমরা যখন মেয়েদের শিক্ষা ব্যবস্থা অনার্স পর্যন্ত কি করছি, আমরা যেহেতু তাদের জন্য শুধু ফ্রি না একই সাথে উপবৃত্তির ব্যবস্থাও করছি, একইভাবে আমরা ফ্যামিলিটাদের মাধ্যমে আমরা চাই এই দেশের নারী সমাজ যারা এই যেটা বিশ্বটি আমাদের জনসংখ্যা এই জনসংখ্যার অর্থব্যবস্থা কিন্তু নারী, আমরা চাই এই নারীরা যাতে করে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, এটাই হচ্ছে আমাদের একটি মূল কর্মসূচি। তোমাদের কাছে কি আমাদের সরকারের এই কর্মসূচিটা ভালো লেগেছে? তোমরা কি মনে করো ভবিষ্যতে যখন তোমরা ওই চাকরি কাটটা তাদের হতে পারে তোমাদের উপরে যে বেতনের বিষয়টা আছে সেটা চাপ কমবে, শিক্ষকদের বেতনের বিষয়টা একটু নিশ্চিত হবে, কিন্তু এই টাকাটা কোথার থেকে আসছে? এই টাকাটা কিন্তু এই দেশে তোমার আমার মতন থেকে কোনো মানুষ যারা আছে যেসব ধরনের মানুষ যারা ট্যাক্স দিচ্ছে মন দিয়ে পড়ালেখা করতে হবে, নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে যাতে তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারো, যাতে তুমি তোমার দেশ গঠনে সহযোগিতা করতে পারো, দেশ গঠনে অংশগ্রহণ করতে পারো। কথা বুঝা গেছে আমার? আমার সাথে কে কে একমত যে আগামী রেজাল্ট ভালো করতে হবে? ইনশাল্লাহ রেজাল্ট ভালো যদি হবে পরের দিন ইনশাল্লাহ জাতীয় করা হবে। তবে ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা খেলাধুলা করো, আমি এখানে তোমাদের জন্য কিছু খেলাধুলার ইকুইপমেন্ট দিয়ে দিচ্ছি, পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলতে হবে, ঠিক আছে? আমরা সরকার থেকে ব্যবস্থা নিচ্ছি, যেমন হানি বলল নিরাপত্তার কথা, আমি যেরকম বললাম পড়ালেখার কথা, একই সাথে তোমাদেরকে স্পোর্টস আর্ট কালচার এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা সরকার থেকে ভাষা শিক্ষার উপরে ভিন্ন বিদেশি ভাষা শিক্ষা ভাষা শিক্ষার উপরে আমরা জোর দিচ্ছি, আমি চাই কয়েকটি ভাষা থেকে তোমাদের যেটি ভালো লাগবে কিন্তু বাংলার সাথে ইংরেজি যেমন শিখবে সাথে আরেকটি তৃতীয় ভাষা শিখতে হবে তোমাদেরকে, দেখবে তাহলে তোমরা নিজেরা কত কনফিডেন্ট ফিল করো। পারবে না শিখতে ইনশাল্লাহ, তাহলে শুধু তোমরা দেশেই না তোমরা বিদেশেও যাবো আমাদের সহযোগ ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবে, সালাম আলাইকুম। আজকে না আবার আরেকদিন
1: ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, উদ্বোধন করলেন, একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। তিনি পরবর্তী প্রজন্মকে শিক্ষা দীক্ষায় এগিয়ে থেকে দেশের উন্নয়নে অংশগ্রহণ এবং দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সবুজের এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র, সবুজে সুন্দরে ভরে উঠুক আমাদের আগামী, এমনই প্রত্যাশা আমাদের। শ্রোতা বন্ধুরা, ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করব। চলুন আবারও চলে যাচ্ছি আমরা গানের কাছে।

0: এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উৎফুল্ল তাদেরকে এখানে পেয়ে আজকে একদিকে যেমন কৃষক কার্ড বিতরণ করবেন ফ্যামিলি কার্ড বিতরণ এবং তিনি সকালে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগে। কিন্তু আপনারা শুনেছেন যে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করেছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামা পুরোহিতদের ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নেবেন এবং নিচ্ছেন। আমরা আপনাদের জানিয়ে দিতে চাই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন ইতিমধ্যেই এবং প্রত্যেক ফ্যামিলি পরিবার প্রধানরা ইতিমধ্যে কিন্তু 2500 টাকা হারে মাসে ভাতা পাচ্ছেন। এবং এই বছরে মাননীয় প্রধানমন্ত্রী যেমন কিছুক্ষণ আগে বলেছেন 41 লক্ষ 40। এবং আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামা পুরোহিতদের ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নেবেন এবং নিচ্ছেন। আমরা আপনাদের জানিয়ে দিতে চাই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন ইতিমধ্যেই এবং প্রত্যেক ফ্যামিলি পরিবার প্রধানরা ইতিমধ্যে কিন্তু 2500 টাকা হারে মাসে ভাতা পাচ্ছেন। এবং এই বছরে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি কিছুক্ষণ আগে বলেছেন 41 লক্ষ মা বোনদের হাতে এটি তুলে দেন, পরিবারকে এটি প্রদান করবেন এবং এই বছরে 1,60,00,000 পরিবারের খাতে এই কার্যক্রম দেবেন। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: মুয়াজ্জিন খাদেম, মন্দিরের পুরোহিত, চার্চের যাজক সহ বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে আজকে তাদেরকে সহযোগিতা তুলে দেওয়ার যে অনুষ্ঠান, কার্ড বিতরণের যে অনুষ্ঠান, সেটি শুরু করতে যাচ্ছি এবং অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি।
2: সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 16ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়িত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠান। আজকের আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
3: সুপ্রিয় সুধী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু।
2: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মন্ত্রী মৎস্য ও

0: দিন চৌধুরী অ্যানি, মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব জাকারিয়া তাহের, মন্ত্রী গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং উপস্থিত আছেন জনাব শাহ চিং প্রভ, মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
0: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল জাবুল্লাহ, উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব ফরাদ হোসেন, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।
0: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব জাকারিয়া তাহের, মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং উপস্থিত আছেন জনাব শাহ চিং প্রভ, মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
0: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল জবুল্লাহ, উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব ফরাদ হোসেন আজাদ, প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
0: উপস্থিত আছেন জনাব ফিরজানা শারমিন এমপি, প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
1: এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামিম কায়সার, প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
0: সুপ্রিয় সুধী, আজকের মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এমপি, মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
1: আরো উপস্থিত আছেন সংসদ সদস্যবৃন্দ, সরকারের সচিববৃন্দ, মীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী এবং
2: আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
3: ধন্যবাদ প্রধানমন্ত্রী। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব মুফতি মোয়াজ্জেম হোসেনকে।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: صدق الله العظيم. অনুবাদ: হে মুমিনগণ, দুর্যোগ ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুর্যোগশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন মিস পিয়াশি রানী দাস।
2: সবাইকে নমস্কার। ওম তাসাত ওম নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়, সাংখ্য যোগ শ্রী ভগবান ভাষ্য, শ্লোক নং 11।

0: সাহ পার্থ সর্বসহ। অনুবাদ, শ্রী ভগবান বললেন যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। হে পার্থ, মানবগণ নিঃসাধনার সাহায্যে আমার পথে অনুসরণ করে। ওম শান্তি শান্তি শান্তি, সকলকে আমার প্রণাম।
1: এখন ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব জুটন সিংহ, ভদন্ত স্মৃতি রত্ন ভিক্ষু।

0: অর্থাৎ উঠো, জাগ্রত হও, পমত্ববোধ হইও না, তোমরা ধর্মকে ধারণ করো।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব সুবীর সরকার।
2: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। সদাপ্রভু বলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাবে। ধন্য যাহারা নির্মল অন্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যায়িত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, স্বর্গরাজ্য তাহাদেরই। আমেন।
3: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সকলকে অনুগ্রহ করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

0: সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশিত হবে।
1: সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই কর্মসূচিতে যাদের অবদানে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, আমাদের এই ফেনীর জনপ্রতিনিধি এবং আমাদের সিনিয়র নেতা সংসদ সদস্য জনাব ভিপি জয়নাল আবেদিন উপস্থিত রয়েছেন, আপনাদের এই আসনের নেতা রফিকুল আলম মজনু, যিনি এই আসন থেকে আপনাদের বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আর আমাদের আরেক নেতা জনাব আব্দুল্লাহ ওয়াল মিন্টু, ওনার কথা আগেই বলেছি। এছাড়াও সংসদ সদস্য উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মান্নান, উনি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা থেকে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আব্দুল অদুদ ভিয়া, পার্বত্য খাগড়াছড়ি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। আমাদের উপর এখানে উপস্থিত রয়েছেন বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, উপস্থিত রয়েছেন যশোর থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেরা আক্তার মুন্নি। এছাড়াও আমাদের এখানে আমাদের বর্তমান সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামস উপস্থিত রয়েছেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সরকারি বেসামরিক সামরিক এবং বেসামরিক কর্মকর্তাগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফুলগাজী পরশুরাম সাগলনাইয়া সহ ফেনীর সর্বস্তরের মূল দল অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাইরা উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি।
0: আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আপনারা উপভোগ করছেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়িত অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানে প্রদান কার্যক্রমের অনুষ্ঠান।
2: বন্ধুরা, এখানে স্থানীয়ভাবে আসরের নামাজের আজান প্রচারিত হচ্ছে, দেওয়া হচ্ছে মসজিদগুলোতে, সে কারণে চলতি অনুষ্ঠানটিতে সাময়িক বিরতি রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ফেনী জেলায় তার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি প্রথমে যে কাজটি করেছেন, সফরের শুরুতে জেলার পরশুরাম ঘাটঘর এলাকায় মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, 2030 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে গত 16 জুন একনাকে 1,542,16,00,000 টাকায় মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ের কাজের অনুমোদন দেওয়া হয়। এরপরে তিনি এখানে যে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ রয়েছে সেখানে এসছেন এবং সেখানে ছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন, তাদের পরামর্শ দিয়েছেন এবং সেখানে বৃক্ষরোপণ করেছেন। এবং এখন যিনি যে অনুষ্ঠানটি রয়েছেন, তিনি আপনারা জানেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরুষদের ভাতা প্রদান এবং আরও একটি কার্যক্রমে তিনি হয়তো অংশগ্রহণ করবেন, সেটি হচ্ছে সোলার প্যানেল স্থাপন সহ আরো কয়েকটি কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। তিনি এখানে তার নানার বাড়ি আপনারা জানেন। আমরা অনুষ্ঠানটি আবার শুরু হচ্ছে, আমরা সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
3: সচিব জনাব মোহাম্মদ সেলিম খানকে
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, অন্যান্য ধর্মীয় উপসনের ব্যক্তিবর্গের সম্মানী প্রধান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি, সমাজকল্যাণের মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সম্মানিত মন্ত্রীবৃন্দ, উপস্থিত সংসদ সদস্য, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কৃষক জনতার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের কৃষি ও কৃষকের কল্যাণে তাদের অবদান জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল ও চিরস্মরণীয় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচি, সেচ সম্প্রসারণ, উচ্চ ফলনশীল বীজ সার ও কৃষি উপকরণ সহজলভ্য করার উদ্যোগ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও স্বনির্ভরতার বৃদ্ধি সুদৃঢ় করেছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষিঋণ মৌকুব, কৃষি উপকরণ প্রদান, ভর্তুকি ও সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদন সক্ষমতা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়। তাদের দূরদর্শী নেতৃত্ব, কৃষকের প্রতি দায়বদ্ধতা এবং কৃষিকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করার ফলে বাংলাদেশ খাদ্য ঘাটির বাস্তবতা অতিক্রম করে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা পথে দৃঢ়ভাবে এগিয়ে যায়। তাদের উদ্যোগের মূল বার্তাই ছিল কৃষকের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি, আর কৃষকের ঘামেই রচিত হয় বাংলাদেশের অগ্রযাত্রার ইতিহাস। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে একটি কৃষি ও কৃষক বান্ধব প্রতিশ্রুতির দলিল। কৃষির উৎপাদন বৃদ্ধি সহ কৃষকের জীবনমান উন্নয়নে ইশতেহারের কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি প্রদান, ঋণ ও বিমা সুবিধা প্রদান এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ কিস্তি মৌকুবের ঘোষণা দেওয়া হয়েছিল। উৎপাদন বাড়াতে দেশের উত্তরাঞ্চলে বরেন্দ্র প্রকল্প পুনর্জীবন, খাল খনন, আধুনিক প্রযুক্তি, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিশেষ সীমাগার প্রস্তুত ও কৃষি রপ্তানি অঞ্চল স্থাপন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি রয়েছে। আজ ফেনীর এই ঐতিহাসিক জনপদে দাঁড়িয়ে আমি আনন্দ অনুভব করছি, কারণ আজকের দিনটি কেবল কয়েকটি কার্ড বিতরণের দিন নয়, এটি বাংলাদেশের কৃষক সমাজকে আরও দৃশ্যমান, আরও মর্যাদাবান, আরও শক্তিশালী করার এক নতুন যাত্রার দিন। সারা দেশে পর্যায়ক্রমে প্রায় 2,40,00,000 কৃষককে এই কৃষক কার্ড প্রদান করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষক 10টি সেবা পাবেন, যা হল নগদ অর্থ সহায়তা বা সরকারি প্রণোদনা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছানো, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে যন্ত্রপাতি প্রাপ্তি, আবহাওয়ার পূর্বাভাস, বাজার তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও ফসলের রোগবালাই দমনে পরামর্শ, কৃষি বীমা সুবিধা ও ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা। আজ আমরা একই অনুষ্ঠানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রদানকে সম্মানী প্রদানের মতো জনকল্যাণমূলক উদ্যোগের সাথে যুক্ত হতে পেরেছি। এই উদ্যোগগুলো আমাদের রাষ্ট্রচিন্তার একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দর্শনকে প্রতিফলিত করে। রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তার সুফল পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে, কৃষকের মাঠে, সমাজের প্রতিটি শ্রেণী ও মানুষের কাছে। আজ 1 অক্টোবর 2026 তারিখে এই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় আমাদের বহুল প্রতীক্ষিত কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে দেশের 56টি জেলার 77টি উপজেলায় এক যুগে ভার্চুয়ালি যুক্ত হয়ে 1,10,165 জন কৃষককে এই সেবার আওতায় নিয়ে আসা হবে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ফেনী জেলার 6টি উপজেলার 7,643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেবেন আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি এই কর্মসূচির আওতায় দেশের প্রায় 147 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে জনপ্রতি 2500 টাকা করে 25,17,500 টাকার কৃষি পরদানা আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা এমন একটি কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যেখানে শুধু উৎপাদক তিনি একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, খাদ্য নিরাপদ রক্ষক এবং দেশের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন। আমরা চাই একজন কৃষিকে অবহেলার পেশা হিসেবে নয় বরং সম্মানজনক লাভজনক পেশা হিসেবে গ্রহণ করুক। আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, স্যাটেলাইট, প্রযুক্তি নির্ভর সেচ ব্যবস্থা, উন্নত জাত উদ্ভাবন, যান্ত্রিকীকরণ এবং কৃষির সেবার মাধ্যমে বাংলাদেশের কৃষিকে উৎপাদনশীল, টেকসই, জলবায়ু সহনশীল ও প্রতিযোগিতামূলক করে তুলে কৃষি উৎপাদন কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। কৃষক কার্ড সেই বৃহত্তর স্বপ্ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রতি, আপনার প্রতি কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং উপকারভোগী সারা বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কৃষকের জীবন ও জীবিকার প্রতি আপনার যে গভীর মমত্ববোধ, কৃষকের মর্যাদা প্রতি আপনার যে অঙ্গীকার, প্রান্তিক মানুষের কল্যাণে আপনার যে নিরন্তর প্রচেষ্টা, কৃষক কার্ড তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আর মানুষের মর্যাদা নিশ্চিত হলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে। আজকের এই শুভক্ষণে আমি বাংলাদেশের সকল কৃষক ভাই বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসুন আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে কৃষক হবে মর্যাদার প্রতীক, কৃষি হবে সমৃদ্ধির চালিকা শক্তি, প্রযুক্তি হবে কৃষকের সহযাত্রী এবং রাষ্ট্রের প্রতিটি সেবা পৌঁছে যাবে মানুষের কাছে সহজে, স্বচ্ছভাবে এবং সম্মানের সঙ্গে। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: অসংখ্য ধন্যবাদ। শিবির সচিব এবারে বক্তব্য নিয়ে আসছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি 52-র ভাষা আন্দোলন, 71-র মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মানস কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ড আজ একটি বাস্তবতা, বর্তমান সরকারের একটি অন্যতম ব্র্যান্ড। আমার জানা মতে সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমানে সবচাইতে জনপ্রিয় প্রোগ্রাম। আমি বাংলাদেশের যে প্রান্তেই যাচ্ছি আমাকে প্রায় সবাই প্রশ্ন করছে আমরা ফ্যামিলি কার্ড কখন পাব। আমি মনে করি বর্তমান সরকারের নির্বাচনী যে প্রতিশ্রুতি এবং প্রায়োরিটি তার মধ্যে এই ফ্যামিলি কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ, অন্যতম জনপ্রিয়, এবং এই ফ্যামিলি কার্ড সরকারের একটা অন্যতম সফল ব্র্যান্ডে পরিণত হয়েছে। ফ্যামিলি কার্ড জনপ্রিয় হওয়ার কারণ হল এই ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল প্রোগ্রাম। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সকল পরিবারকে বিবেচনা করা হবে এবং সকল পরিবারের তথ্য সংগ্রহ করে যারা ইলিজিবল হবেন তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা আনুকূল্য অথবা পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নাই। ফ্যামিলি কার্ড বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে খণ্ডিত ও ভাতা নির্ভর পদ্ধতি থেকে একটি সমন্বিত পরিবার ভিত্তিক ও জীবনচক্র ভিত্তিক ব্যবস্থা রূপান্তরের অন্যতম উদ্যোগ। এর মাধ্যমে একই পরিবারের শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী সদস্যরা কার্যকর সহায়তা পাচ্ছে, এবং সঠিক উপকারভোগী নির্বাচন, নিয়মিত তথ্য হালনাগাদকরণ, শক্তিশালী ডিজিটাল ব্যবস্থাপনা এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা করার মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে
6: জনিত কারণে মা ও শিশুর মৃত্যু হয়, তখন অন্যান্য সন্তানদের
5: তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তিন স্তরে যাচাই বাছাই শেষে উন্মুক্ত গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে ভাতাভোগী নির্বাচিত করা হচ্ছে বিধায় এক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির সুযোগ নেই। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষায় ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অর্থনীতিবিদদের ধারণা, এবং তারা বলছেন এই ফ্যামিলি কার্ড আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ 5-6% দারিদ্র হ্রাস পাবে। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, বক্তব্য শেষ করার পূর্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে যারা আমাদেরকে সহায়তা করেছেন, সকল দপ্তর, সংস্থা, গণনাকারী এবং দেশের সকল জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং আমি বলবো সবচেয়ে পপুলার যে ভাতা চালু করেছেন, যার মাধ্যমে এদেশের হতদরিদ্র, প্রান্তিক এবং দরিদ্র ফ্যামিলি তারা তাদের ভাগ্য উন্নয়নের নমুনা এখানে দেখতে পাচ্ছেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি কে।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক এবং তলাবিহীন অর্থনীতিকে সচল করে অবাধ অর্থনীতি এবং গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আত্মনির্ভরশীল অর্থনীতির উপকার বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আজকের যে মহান কর্মসূচি জাতীয়তাবাদী দলের নির্বাচন ইশতেহার অনুযায়ী গ্রাম বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মসজিদ, পুরোহিত সেবায়েত সহ কৃষক এবং ফ্যামিলিদের উন্নয়নের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উপলক্ষে আজকে এই সভায় উপস্থিতি ফেনীর ফুলগাজীতে মাননীয় মন্ত্রীবর্গ, সম্মানিত সভাপতি, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা বৃন্দ এবং মাননীয় প্রতিমন্ত্রী বৃন্দ এবং সংসদ সদস্য বৃন্দ সহ উপস্থিত সকলকে আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আপনারা অবহিত আছেন যে এই নির্বাচন ইশতেহারে সমাজের যারা নৈতিক শিক্ষা প্রদান করেন তাদের সম্মান বৃদ্ধি এবং আত্মমর্যাদা বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা ছিল। ইমাম মুয়াজ্জিন, সেবায়েত, পুরোহিত, অধ্যক্ষ, উপাধ্যক্ষদের আর্থিক সম্মানই দেয়া এবং রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে এবং উন্নয়ন কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করার কর্মসূচি। সেই কর্মসূচি সরকার গ্রহণের 29 দিনের মাথায় বাস্তবায়ন শুরু হয় এবং এই অর্থ বছরে বাংলাদেশ সরকার 1,100 কোটি টাকা ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম উপাসনালয়ের সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্যে বরাদ্দ রেখেছেন। বাংলাদেশের জরিপ অনুযায়ী 3,31,000 মসজিদের 1/4 82,256 মসজিদ, 12,000 মন্দিরের মধ্যে 3,000 মন্দির এবং বৌদ্ধ প্যাগোডা, খ্রিস্টানদের গির্জার 1/4 অন্তর্ভুক্ত করে প্রতিটি মসজিদে একজন ইমাম, মুয়াজ্জিন এবং একজন খাদেম মঠ ব্যাগোডায় দুজন করে সেবায়ত পুরোহিত অধ্যক্ষ উপাধ্যক্ষ যাজক পালক এদের সম্মানের আওতায় আনা হয়েছে। ইমাম সাহেব 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেব 3,000 টাকা, খাদেম 2,000 টাকা। এছাড়া দুই ঈদে তাদেরকে 1,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করবে। অন্যান্য ধর্মাবলম্বীদের সেবায়ত পুরোহিত অধ্যক্ষ উপাধ্যক্ষদের 5,000 টাকা এবং 3,000 টাকা এবং ওই তাদের বড়দিন এবং দুর্গোৎসবের সময় 2,000 টাকা উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে এবং মন্ত্রী পরিষদের নীতিমালা জারি হয়েছে, জাতীয় দিবস সভায় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারগণ এই ইমাম মুয়াজ্জিন সেবায়ত পুরোহিতদের আমন্ত্রণ জানাবেন। তো এই মহান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নীতিবান আদর্শবান নাগরিক সমাজ গড়ে উঠবে। ইমাম মুয়াজ্জিন সেবায়ত পুরোহিতগণ আরো নিবেদিত হয়ে সচ্চরিত্রবান আদর্শ নাগরিক তৈরিতে তারা আরো সেবা দেবেন এবং পরিণতিতে দেশপ্রেমিক উদার গণতান্ত্রিক ধর্ম মন্ত্রণালয়ের যে মিশন ও ভিশন সকল ধর্মের আচার আচরণ সুন্দরভাবে পালনের মাধ্যমে সহযোগিতা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ বৃদ্ধি করা যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমার বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজনকারীদের জন্য তিনি কষ্ট করে উপস্থিত হয়ে এই কর্মসূচি বাস্তবে যে দৃঢ় অঙ্গীকার করছেন তার জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ জনাব মুন্সী আলাউদ্দিন আলাজাদ। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে সংরক্ষিত মহিলা আসন চারের সংসদ সদস্য মিস রেহানা আক্তার রানুকে।
8: উন্নয়নের অপর নাম জনাব তারেক রহমান। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের মঞ্চ আলোকিত যার আলোয় আলোকিত হয়েছে, আমরা যাকে পেয়ে ধন্য হয়েছি, গণমানুষের নেতা। 2026 নির্বাচনে বিএনপির ভূমিদস বিজয়ের কারিগর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত এই ফুলগাজীর প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ফুলগাজীর মাটিতে জন্ম নিয়েছিলেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা একটি স্লোগান দিতাম, ফেনীর মেয়ে খালেদা গর্ব মদের আলাদা। আমাদের সেই স্লোগান আকাশের তারাই মিশে গেছে। উনার সুযোগ্য সন্তান আজকে প্রধানমন্ত্রী হয়ে এই ফুলগাজীর মাটিতে এসেছেন। আজকে উনি উন্নয়নের বার্তা নিয়ে এসেছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা দেখলাম খুনি হাসিনা আমাদের নেত্রীর 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে নেত্রী বাড়িটি কেড়ে নিয়েছিলেন। আমরা লক্ষ্য করলাম এদেশের মানুষ শেখ হাসিনাকে শুধু বাড়ি ছাড়া করেনি, এদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে। ওই 32 নম্বরের বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। শেখ হাসিনার বিচার আল্লাহ করছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নাম তারা মুছে দিয়েছিল, আজকে তারা কোথায়? আজকে ওনারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আল্লাহর বিচার করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিবেন, আমরা শুধু একটি দাবি করতে চাই, ফেনীর গণমানুষের দাবি, আমাদের 4 জন এমপির প্রাণের দাবি, ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। আপনারা কি মেডিকেল কলেজ চান? তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে। আরে মেডিকেল কলেজের দাবি আদায় করতে হবে, জোরে বলতে হবে, প্রধানমন্ত্রী এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে। আমাদের ফুলগাজীর মানুষে কয় কাঁচা মরিচ ধৈর্য হাতা, আমগো নাতির ঠান্ডা মাথা। মাননীয় প্রধানমন্ত্রী ঠান্ডা মাথায় সকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এক
0: অসংখ্য ধন্যবাদ। সুপ্রসূতি, এবারে বক্তব্য নিয়ে আসছেন ফেনীক এক আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মুন্সী রফিকুল আলম।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান এমপি, আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আমাদের এই নির্বাচনী এলাকা ফেনীয়াকের আমার অত্যন্ত আপনজন প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কি আপনারা কি ভালো নেই? ভালো আছেন? নির্বাচনের আগে যখন আমি আপনাদের সামনে গিয়ে বলতাম আমি যখন নির্বাচিত হব আর তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বলছি না? বলছি আপনাদেরকে। আর যারা কৃষি কাজ করেন ওনাদেরকে বলছি আপনাদেরকে কৃষক কার্ড দেওয়া হবে। আর যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন মন্দিরের পুরোহিত আছেন আপনাদেরকে বলছি যে আমরা নির্বাচিত হলে আপনাদেরকে সরকার থেকে একটি ভাতা দেওয়া হবে, বলছিলাম না? তখন যারা বেহেস্তের স্বপ্ন দেখাতেন এ পর্যন্ত খবর পেয়েছেন কেউ বেহেস্তে গেছে মরার পরে? এক শ্রেণীর মানুষ আছে না তারা বলছে যে তারা নির্বাচিত হলে এমনি বেহেস্তে যাবেন, বলছে না? তারা তো বাংলাদেশের কয়েকটা আসন পেয়েছে, ওই আসনে কেউ বেহেস্তে গিয়েছে কিনা খবর নিয়েছেন? খবর নিচ্ছেন? মোল্লে কে বেহেস্তে যাবে, কে দোদক যাবে, এটা কি আমরা জানতে পারি? তাহলে ব্যাটা রাজাকাররা কেমনি জানতো, আল্লাহ জানে। আপনারা কি জানেন কোনো? এরা এই এলাকার মানুষদেরকে তখন মিথ্যা বলতো যে যদি তারা নির্বাচিত হয় তারা সরকারে আসে তাদেরকে ভোট দেন তাহলে তাদের জন্য বেহেস্ত কনফার্ম, এটা কি আপনাদেরকে বলে নাই? এই কথা কি আপনারা শুনেছেন? আমার মা বোনেরা শুনেছেন? আপনাদেরকে বেশি বলতো। দেখেন, আমরা নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিছু চাইতে হয় নাই। আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আমাদের কষ্ট, এই বাদ খেয়াল আছে আপনাদের? 24 সালে বন্যা হয়েছিল না? আপনারা আমাকে বলেছিলেন বিএনপি ক্ষমতা আসলে বাদ হবে কিনা, আমি বলেছি ইনশাল্লাহ হবে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসার 4 মাসের মধ্যেই এটা অনুমোদন হয়েছে আর 6 মাসের মধ্যে ইনশাল্লাহ এই বাঁধ নির্মাণের কাজ আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আপনারা জানেন আমরা করতালির মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি। দেখেন, এরা ভণ্ড প্রতারক, এরা মানুষের সহজ সরল গ্রামের মহিলা বোনদের ভাইদেরকে ঠকায়, মিথ্যা বলে। আমরা কিন্তু কখনো বলি নাই বিএনপি কে ভোট দিলে বেহেস্তে যাবেন, কোনদিন বলি নাই। তবে হ্যাঁ, এটা বলেছি বিএনপি কে ভোট দিলে উন্নয়নের গ্যারান্টি আমরা দিব ইনশাআল্লাহ। এই 6 মাসে উন্নয়ন দেখছেন না? টিআর কাবিকার নাম শুনছেন? টিআর কাবিকার নাম শুনছিলেন? টিআর কাবিকা, এক সময় টিআর কাবিকা ছিল এই এলাকা লুটপাটের কাবিকা, আর এখন টিআর কাবিকা হচ্ছে এই এলাকার ছোটখাটো রাস্তাঘাটের উন্নয়ন ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই 6 মাসের মধ্যে আমার এই 3টি উপজেলায় প্রায় 450 ছোট ছোট রাস্তা আমরা কাজ করেছি ইনশাআল্লাহ। আমরা গল্প দিয়ে বিশ্বাসী না। আর আপনি আমাকে মায়ের আসনে দায়িত্ব দিয়েছেন, আমি সবসময় বলি আমি এলাকার এমপি না, আমি হচ্ছি এলাকায় এই এলাকার সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার, আমি একজন প্রতিনিধি, ওনার একজন সৈনিক। যতদিন বাঁচব বেগম খালেদা জিয়ার যেই বিশ্বাস, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যেই আস্থা, ইনশাল্লাহ আমার জীবনের বিনিময় হলো সেটা আমি করব ইনশাল্লাহ। আমি তারেক রহমান প্রধানমন্ত্রী আমাকে এলাকায় দায়িত্ব দিয়েছেন, আমি অতীতে বলেছি আমি এমন কোন কাজ করব না যা আমার পূর্ববর্তী এমপিরা করেছিল। আমি চেষ্টা করেছি এই ছয় মাস অত্যন্ত ন্যায় নিষ্ঠা সততার সাথে দায়িত্ব পালন করার জন্য। আমি চেষ্টা করেছি প্রতি সপ্তাহে তিন দিন এই এলাকার মানুষ সাথে মিশে কাজ করার জন্য। এই এলাকার মানুষ আমাকে কাছে পায়, আমি কাছে থাকি। আমি যখন ঢাকা থেকে ফেনীর সীমানায় আসি তখন মনে হয় মায়ের কথা। বিশ্বাস করেন, এই এলাকার এমপি হয়ে আমি যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মা হারানোর শোকে, মা হারানোর ব্যথায়। তাই বলতে চাই, আমি কাজ করতে চাই দেশ নেতৃবগম খালেদা জিয়া যে উন্নয়ন কর্মকাণ্ড করে যেতে পারেননি, আমি তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সেই রাস্তাঘাট গুলা করব। আমি মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষকে আমি বলেছি, আমি ঘোষণা দিয়েছি আগামী দুই বছরের মধ্যে বিগত ১৬ বছরে যে উন্নয়ন এই এলাকার মানুষ চোখে দেখে নাই, আগামী দুই বছরের মধ্যে এই এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট স্কুল কলেজকে আমি ইনশাল্লাহ উন্নত করবো ইনশাল্লাহ। এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি পারেন আমার ওয়াদা রক্ষা করতে। আপনি যদি, আমি যেহেতু কথা দিয়েছি মায়ের প্রতিনিধি হয়ে, আপনি যদি লক্ষ্য রাখেন খেয়াল করেন ইনশাল্লাহ দুই বছরের মধ্যে এই এলাকার উন্নয়নের বাইরে অন্য কোন রাস্তাঘাট থাকবে না, আমরা সবকিছু করবো ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই এলাকার অনেকগুলো স্কুল কলেজ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, এরা গরিব এলাকা। শুধুমাত্র বেগম খালেদা জিয়া এই এলাকার প্রতিনিধি হওয়ার কারণে, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই এলাকার মানুষ ভালোবাসার কারণে কোন স্কুল কলেজকে সরকারি করা হয় নাই, রাস্তাঘাটের উন্নয়ন করা হয় নাই, টিআর খাবিকা উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, একমাত্র কলেজ বেগম খালেদা জিয়া কলেজ, এই কলেজ বিগত ১৫ বছর এই কলেজের নাম মুছে ফেলে বেগম খালেদা জিয়ার নামকে মুছে ফেলা হয়েছে। আমরা বলতে চাই কলেজের সাইনবোর্ড থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছেছেন, কিন্তু এই এলাকার মানুষের হৃদয় থেকে বেগম জিয়ার নাম কোনদিন মুছতে পারেন নাই, পারবেন না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো মাননীয় প্রধানমন্ত্রী ছোট হয়ে যাব সবার কাছে, মেডিকেল কলেজ ভোটরায় কিন্তু আপনি বলছেন আমাদেরকে দিবেন, পশুরামে বলছি আমি, আমি যদি এটা না চাই তাহলে সবাই আমার উপর খুব রাগ করবে মাননীয় প্রধানমন্ত্রী। তাই বলতে চাই এই বিষয়ে আপনি সবই দিচ্ছেন, আমরা অস্বীকার করি না। ছয় মাসে যে উন্নয়ন হয়েছে বিগত ১৫ বছর এই উন্নয়ন হয় নাই, শুধু লুটপাট হয়েছে। তাই আজকে আপনার কাছে এরকম ভালো একটা কথা শুনতে চাই, আমার এলাকার মানুষ খুশি হবে ইনশাল্লাহ। কথা দিচ্ছি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বিএনপি থাকবে, ফেনীর তিনটি আসন তারেক রহমান আপনার দলকে আমরা উপহার দিব প্রিয় বন্ধুরা। আর ওই দুশ্চরিত্র লোকেরা ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, ধর্মের নামে যারা ধোকা দিচ্ছে, তাদের প্রতি সজাগ থাকতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো অপকর্মকে মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বেগম খালেদা জিয়া। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদেরকে ধন্যবাদ।
3: ধন্যবাদ জনাব মুন্সী রফিকুল আলম মজনু। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ফেনী দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিনকে।
10: বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই সভায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমান সাহেব এবং আমার শ্রদ্ধেয় সকল নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে এই অঞ্চলের পুরুষ মহিলা সাংবাদিক থেকে শুরু করি সকল পেশাজীবী মানুষ যারা আছেন তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা কার? আমার রাজনীতি, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস জনাব শহীদ জিয়া রহমানের হাত ধরেই। উনি এই শ্রীনগর থেকে আমাকে এই কাজে নামিয়েছেন। তারপরে যুদ্ধে নামার পরেই আপনাদের এই এই থানায় অর্থাৎ হরিপুর, হরিপুরের বাড়ি আবার শাহজাহান প্রথম শহীদ হয় আমার সাথে এই আমদাহাট বর্ডারে, তার লাশ এদেশে আনতে পারি নাই। এরপরে বহু মুক্তিযোদ্ধা আমার সাথে জীবন হারিয়েছেন, জীবন দিয়েছেন, অনেক কিছু আমরা করেছি, কিন্তু আমরা দেশ স্বাধীন করার পরেও কারো কোনো ক্ষতি করি নাই। প্রত্যেক লোকের উপকারের জন্য, দেশকে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র কায়েমের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি, যার জন্য 1995 সালে আমার মহান প্রয়াত নেত্রী মোসাম্মদ খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি জোরপূর্বক আমাকে আর জাসদ থেকে বিএনপিতে এনেছেন, সেটা কি আপনারা জানেন? এবং আনার পরে আমি একসাথে প্রথম 22 মাস এই কুমিল্লা কারাগারে আমাকে থাকতে হয়েছে, শেখ হাসিনারা মেরে ফেলার চেষ্টা করা হয়েছে,

0: ভোট থেকে জামিন নিয়ে 2001 সালে যখন নির্বাচন হয়, আমাকে নমিনেশন দেওয়ার পরে সর্বোচ্চ ভোটে ফেনীতে আমি নির্বাচিত হই এবং দেশের জন্য যা যা করা দরকার তাই করেছি। তারপরেও আবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, সেও আমাকে ঢুকতে পারেনি, আবার হয়েছে এই পর্যন্ত 4 বার। অতএব বহু দুর্নীতির মামলা দিয়েছে, আমি সৎ সার্টিফিকেট পেয়েছি, বিচার ভবনে মৃত মেজার সার্টিফিকেট পেয়েছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি বর্তমানে আমার ওয়াদা, 82 বছর বয়স, এবারে কিন্তু ভোট আমি যাই নাই। আমি আমার নির্বাচন করার জন্য আমি পিটিশন করি নাই, কিন্তু হঠাৎ করি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনতে পাইলাম টেলিফোনে, উনি ওই রংপুর থেকে শুরু করি ফেনী, যখন 1 নম্বরে মজদুর না বলি, 2 নম্বরে অধ্যাপক জওহরলাল উদ্দিন, আমি তো হতাশ হয়ে গেছি, আমি অসুস্থ ছিলাম, আমি চিন্তাও করি নাই। তারপর ইলেকশন করেছি, আমি অসুস্থ এতে ছিলাম, কারাগারে মানে হাসপাতালে ছিলাম, কিন্তু মানুষ চান্দা দিয়ে আমার ভোট করেছে, আমাকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছে। আমি মানুষের সেবা করেছি, এখন করে যাচ্ছি এবং ওয়াদা করতেছি যে এই কদিন বেঁচে থাকবো, যে যেখানে হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং এই দেশের মানুষ যদি হয় তার জন্য আমি সেবা করে যাব, এই ওয়াদা আপনাদের সাথে আমি করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ শরীরে বাকি জীবনটুকু মানুষের সেবা করতে পারি। আজকে আমার মহান নেতা তারেক রহমান সাহেব এখানে আসছেন, আমি গর্বিত, যার জন্য আজকে কদিন পর্যন্ত আমি এখানে কয়েকবার আসছি, আমি ওনার উন্নতি কামনা করি। আবার সবাই দোয়া করবেন, এই বয়সে দীর্ঘদিন পর্যন্ত এই দেশকে উনি সুশাসন করে যাতে মানুষের ন্যায় বিচার এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে পারেন, আল্লাহ যেন ওনাকে এই তৌফিক দেন। এই কথা বলে আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।
2: সুপ্রিয়শ্রোতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।
3: বিসমিল্লাহ রহমান রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, সম্মানিত ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ববৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সালামু আলাইকুম। প্রিয় ফেনীবাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী শুধুই একটি ঐতিহাসিক জেলা নয়, এই জনপদের ইতিহাস সাহস ও সংগ্রামের ইতিহাস। এই মাটির সঙ্গে জড়িয়ে আছে বীর শমশের গাজীর নাম, অন্যায় ও শোষণের বিরুদ্ধে তার প্রতিরোধ আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। যে মাটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে, যে মাটি মানুষের অধিকার ও মর্যাদার জন্য সংগ্রামের সাক্ষী, সেই মাটিতে দাঁড়িয়ে আজ আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছে। আজকে এই কর্মসূচি শুধু কিছু মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার আয়োজন নয়, বরং সমাজের সেই সব ব্যক্তিত্বকে সম্মান জানানো যারা দীর্ঘদিন গ্রামীণ অর্থনীতিতে অবদান রেখে চলেছেন অবিরত, এবং যারা দীর্ঘদিন ধরে মানুষের নৈতিকতা, মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সম্মানিত উপস্থিতি, গত অর্থ বছরে পাইলট কর্মসূচির মাধ্যমে প্রায় 14,000 ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী ভাতা দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে কর্মসূচি সম্প্রসারণ করে প্রায় 2,96,000 উন্নীত করা হয়েছে। আগামী 4 বছরে দেশের সকল মসজিদ, মন্দির ও প্যাগোডা এবং চার্চ এ কর্মসূচির আওতায় আনা হবে। আজকের এই কর্মসূচি কোনো একটি ধর্মের জন্য নয়, এটি সকল ধর্মের মানুষের জন্য। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রিয় উপস্থিতি, কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রী ফুলগাজীর মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন। এগুলো শুধু একটি কার্ড নয়, আমি বলেছি, এর সঙ্গে জড়িয়ে

0: আপনাদের অধিকার অবদান ও পরিচয়। আমার নিজ জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জনগণ আজকের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন, তাদের আমি অভিনন্দন জানাই। প্রিয় ভাই ও বোনেরা, বৈশ্বিক রাজনীতির এই সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, যার প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে। সীমিত সম্পদ দিয়ে সরকারকে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মানুষের প্রয়োজন সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজ আমাদের সামনে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি। দেশের প্রশ্নে এবং জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ দেশের শান্তি বিনষ্ট হলে তার ক্ষতি কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আসুন আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে আরো মজবুত করি, শক্তিশালী করি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভা প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক প্রেমিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে এখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ ধর্মীয় কার্ড সহ তিন ধরনের কার্ড বিতরণের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কৃষি কার্ড, এটা সহ মোট 77টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটা উপজেলায়, 13টা উপজেলায় সরাসরি এই স্টেজের সাথে ডাবল ওয়ে কানেকশন করা আছে। তার ভিতরে আছে যেখানে অনেক এমপি মন্ত্রী এবং হুইপ সাহেবও আছেন, এখানে আছেন যেমন লক্ষ্মীপুর, রামগতি, আশরাফ আবুল খায়ের ভূঁইয়া ভাই সহ এবিএম আশরাফউদ্দিন, শাহজাহান সেলিম সহ নেতৃবৃন্দরা আছেন, বান্দরবনে আছেন মাধুরী মার্মা সহ সংরক্ষিত মহিলা আসনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম হাটহাজারিতে আছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সাথে আমাদের নেত্রকোনা দুর্গাপুরে আছে ব্যারিস্টার কায়সার কামাল, ডিপুটি স্পিকার। আমাদের বগুড়াতে আছে মোর্শেদ মিল্টন সহ সুরাইয়া জেমিন, জেরিন রনি। মুন্সিগঞ্জে আছে এমপি কামরুজ্জামান রতন। গাজীপুর কালীগঞ্জে আছে এ কে এম ফজলুল হক মিলন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ মুজিবুর রহমান সংসদ সদস্য। সুনামগঞ্জে সাল্লায় আছে নুরুল ইসলাম, কয়সর আহমেদ, কলিমুদ্দিন আহমেদ, ওনারা সবাই সংসদ সদস্য। বুড়িচং ব্রাহ্মণপাড়া আছে মাননীয় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম সহ 77টি উপজেলায় আজকে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য দেওয়ার আমাকে সময় দেওয়া হয় নাই, বলছে 2 মিনিট। আমি আপনারা যারা আজকে এখানে কৃষি কার্ড নেবেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি কার্ড সম্পর্কে 1 মিনিট কথা বলে শেষ করছি, বক্তব্য দিব প্রধানমন্ত্রী। অনেকে কয় কৃষি কার্ড দিয়ে কি হইব, আমি বলি কৃষি কার্ড দিয়ে সব হইব। কৃষি কার্ড দিয়া এদেশের কৃষক ধনী হইব, কৃষি কার্ড দিয়ে এদেশের কৃষক জানতে আসব এতে কি হলাইতে আছে, কি জন্য হলাইতে আছে, কত লোক এই ফসল ফলাইব, উচিত মূল্য পাইব কিনা, এটা কৃষি কার্ড কই দিব। কৃষি কার্ড দিয়ে ব্যাংকের সাথে লোন লোনের লাই কোন লোকের লগে লই যাওয়ান লাগত না, যাই কইব এই আর কাজ, এই আর হসল, আর টেয়া দো, নিয়ম অনুযায়ী এতে টেয়া ভাই যাইব। এটা ঠিক না বেঠিক? এদেশের যদি ধনী হইতে হয়, এদেশের 75% মানুষ আগে ধনী হইতে হইব, ঠিক না বেঠিক? এই কৃষক কাজ এদেশের কৃষকের ধনী বানাইব ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ চার বছরের মধ্যে 250 কৃষকের কৃষক কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ডের মধ্যে কোন জমিতে কে কত ফলন ফলাইছে সারা বাংলাদেশে, আপনার উপজেলায় আপনার ইউনিয়নে কে কয়টা ফলাইছে সবকিছু জানতে পারবেন। আপনারা দেখেন, ধরেন স্যার আর একটা মিনিট, আপনারা আধা মিনিট আপনারা দেখেন, আমিও কৃষক, কিন্তু আমিও কৃষক। আপনি দেখেন আমরা অনেক সময় সব করে মূলা লাগাই, কাঁচামরিচ লাগাই, বাঁধাকপি লাগাই, ফুলকপি লাগাই, কেমন লাগাই না? মূলা হইলা সিজনে ভালো দামে বেচা যায়, পরের সিজনে এমন এক সবজি এটা গরুও খায় না, পরে জমি চাষ করে দিতে হয়। কিন্তু এই কৃষক কার্ড থাকলে আপনি বুঝবেন আপনার ইউনিয়নে আপনার উপজেলায় কত কানি কত কৃষকে মূলা করছে আর মূলার দরকার আছে কিনা। একটা উদাহরণ দিলাম, এমনি করে সমস্ত ফসলের হিসাব আপনার কাছে থাকবে, আপনার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার গ্যারান্টি এই কৃষক কার্ড। ধন্যবাদ আপনাদেরকে। আর বক্তব্য দিচ্ছে না, বক্তব্য দেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রিয় নেতা, এদেশের কৃষকের প্রাণ প্রিয় নেতা, সবাইকে ধন্যবাদ দিয়ে এবং এই অনুষ্ঠানকে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এটাকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ আমিনুর রশিদ। সম্মানিত সুধী, এবার প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা এবং অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসছে ফাতেমা আক্তার।
3: প্রস্তুত থাকবে ফেরদৌসি ইয়াসমিন।
1: কার্ড গ্রহণ করছেন ফেরদৌসি ইয়াসমিন।
3: প্রস্তুত থাকবে তৃপ্তি রানী দাস।
1: এরপর আসছে ফেরদৌসি ইয়াসমিন।
3: এরপর আসবে তৃপ্তি রানী দাস।
1: গ্রহণ করছে তৃপ্তি রানী দাস।
3: এবারে আসবে প্রিয়া রানী শীল। প্রস্তুত থাকবে জান্নাতুল ফেরদাউস।
1: গ্রহণ করছে জান্নাতুল ফেরদাউস।
3: প্রস্তুত থাকবে নাজমা আক্তার।
1: গ্রহণ করছেন নাজমা আক্তার।
3: প্রস্তুত থাকবে পিঙ্কু দত্ত।
1: গ্রহণ করছেন পিঙ্কু দত্ত।
3: প্রস্তুত থাকবে তাপসী রানী বিশ্বাস।
1: গ্রহণ করছেন তাপসী রানী বিশ্বাস।
3: প্রস্তুত থাকবে রুমা আক্তার।
1: গ্রহণ করছেন রুমা আক্তার।
3: প্রস্তুত থাকবে সেলিনা আক্তার।
1: গ্রহণ করছেন সেলিনা আক্তার। এরই মাঝে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ শেষ হল। সম্মানিত সুধী, এবার প্রধানমন্ত্রী 10 জন কৃষক কৃষাণীর হাতে তুলে দেবেন তাদের মর্যাদার প্রতীক কৃষক কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমেই আসছেন মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া।
3: প্রস্তুত থাকবে মমিনা আক্তার।

0: গ্রহণ করছেন মোমেনা আক্তার।
1: এরপর প্রস্তুত থাকবে নুরুল আলম।
0: গ্রহণ করছেন নুরুল আলম।
1: এরপর প্রস্তুত থাকবে মর্জিনা বেগম।
0: গ্রহণ করছেন মর্জিনা বেগম।
1: এবারে প্রস্তুত থাকবে রুম্পা রানী দে।
0: গ্রহণ করছেন রুম্পা রানী দে।
1: প্রস্তুত থাকবে নূর হোসেন।
0: গ্রহণ করছেন নূর হোসেন।
1: এবারে আসবে রোকসানা আক্তার।
0: গ্রহণ করছেন রোকসানা আক্তার।
1: এরপর আসবে জেসমিন আক্তার।
0: এখন আসছেন মোহাম্মদ মুস্তফা।
1: প্রস্তুত থাকবেন বিবি রহিমা।
0: গ্রহণ করছেন বিবি রহিমা। এরই মাঝে কৃষক কার্ড উপকার ভোগীদের মাঝে কার্ড বিতরণ শেষ হল। সম্মানিত সুধি, এবার প্রধানমন্ত্রী মসজিদের ছয়জন ইমাম, মুয়াজ্জিম ও খাদেম, মন্দিরের চারজন পুরোহিত এবং সেবায়েতকে মাসিক সম্মানী প্রতীকী চেক প্রদান করবেন। সবাইকে একে একে সম্মানী চেক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমেই আসছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম।
1: এরপর প্রস্তুত থাকবে জনাব মোহাম্মদ জুনায়েদ হোসেন।
0: চেক গ্রহণ করছেন মোহাম্মদ জুনায়েদ হোসেন।
1: প্রস্তুত থাকবে জনাব মোহাম্মদ আব্দুল শুকুল শিপন।
0: গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল শুকুল শিপন।
1: এরপর আসবেন জনাব মোহাম্মদ ইউসুফ মজুমদার।
0: গ্রহণ করছেন মোহাম্মদ ইউসুফ মজুমদার।
1: প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ জাফরুল্লাহ।
0: গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ জাফরুল্লাহ।
1: গ্রহণ করবেন জনাব সুলতান আহমদ।
0: প্রস্তুত থাকবেন জনাব বিজয় আচার্য।
1: গ্রহণ করছেন জনাব বিজয় আচার্য।
0: প্রস্তুত থাকবেন জনাব গীতা রানী পাল।
1: গ্রহণ করছেন জনাব গীতা রানী পাল।
0: প্রস্তুত থাকবেন জনাব বিমল চক্রবর্তী।
1: গ্রহণ করছেন জনাব বিমল চক্রবর্তী।
0: এখন গ্রহণ করছেন জনাব প্রার্থনা আচার্য। এরই মাঝে সম্মানী চেক বিতরণ শেষ হল। উপস্থিত সুধীবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিভিন্ন রকম আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ পর্যায়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং দুস্থ ও অসহায় ব্যক্তিগণ আর্থিক সহায়তার চেক গ্রহণ করছেন। প্রথমেই আসছেন পুষ্পিতা সেন।
1: এরপর প্রস্তুত থাকবেন তাসমিহা সুলতানা রিপা।
0: এখন আসছেন সুমাইয়া আক্তার।
1: এরপর আসবেন দিদার হোসেন রিফাত।
0: এরপর আসছেন প্রিয়ন্তী শর্মা তিশা।
1: প্রস্তুত থাকবেন শৈলবালা দেবী।
0: গ্রহণ করছেন শৈলবালা দেবী।
1: প্রস্তুত থাকবেন রীনা আক্তার।
0: গ্রহণ করছেন রীনা আক্তার।
1: এরপর প্রস্তুত থাকবে নারায়ণ চন্দ্র দাস।
0: গ্রহণ করছেন নারায়ণ চন্দ্র দাস।
1: প্রস্তুত থাকবে আব্দুল মন্নান।
0: গ্রহণ করছেন আব্দুল মন্নান।
1: প্রস্তুত থাকবেন গুড়া মিয়া।
0: গ্রহণ করছেন গুড়া মিয়া। এ পর্যায়ে গুরুতর রোগের আক্রান্তদের আর্থিক সহায়তা। প্রথমে আসছেন মোহাম্মদ জামাল উদ্দিন।
1: প্রস্তুত থাকবেন আব্দুল রশিদ।
0: গ্রহণ করছেন আব্দুল রশিদ।
1: প্রস্তুত থাকবে মোহাম্মদ ফিরোজ আলম।
0: গ্রহণ করছেন মোহাম্মদ ফিরোজ আলম।
1: প্রস্তুত থাকবে কফিল উদ্দিন।
0: গ্রহণ করছেন কফিল উদ্দিন।
1: প্রস্তুত থাকবে নূর মোহাম্মদ।
0: গ্রহণ করছেন নূর মোহাম্মদ। প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। প্রথমে আসছেন নূর আলম।
1: এরপর প্রস্তুত থাকবে ভজন চন্দ্র সরকার।
0: গ্রহণ করছেন ভজন চন্দ্র সরকার।
1: এরপর আসছে আহসান উল্লাহ ভূঁইয়া,
0: গ্রহণ করছেন মোহাম্মদ হানিফ।
1: এরপর আসছেন সাদিয়া আক্তার,
0: গ্রহণ করছেন সাদিয়া আক্তার। ধন্যবাদ প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করবেন, করার সাথে সাথে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের নিজ নিজ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

0: দুই তিন বিসমিল্লাহিরহমানিরহিম।
1: আছেন আপনারা আজকে যারা ফ্যামিলি কার্ড পাবেন, আপনারা আপনাদের ফোনটাতে দেখেন, আপনাদের আমি এখান থেকে এই যে কম্পিউটারে চাপ দিব, দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং আপনাদের ফোনে ওই মেসেজটা আসবে, ঠিক আছে? কিন্তু তার আগে একটা কথা আছে, আমি এখানে চাপ দেবার আগে আল্লাহর নাম নিতে হবে। বিসমিল্লাহিরহমানিরহিম বলবেন আপনারা, আমি চাপ দেব, এক দুই তিন বলবো, আপনারা সবাই মিলে বিসমিল্লাহিরহমানিরহিম বলবেন, ঠিক আছে? এক দুই তিন বিসমিল্লাহিরহমানিরহিম।

0: দেবো, আপনি এটা চলে যান, নেক্সট পেজে চলে যান আপনি। ও আমি দিচ্ছি, আপনি সেট করেন।
1: সুপ্রসূতি, এ পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ধর্মীয় উপাসনালয়ে ব্যক্তিবর্গ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
0: এখানে আজকে আমার ডান সাইডে, মঞ্চের ডান সাইডে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মুয়াজ্জেম সাহেবরা আছেন, এছাড়া অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু ব্যক্তিবর্গ আছেন। আজকে আমরা এখানে 238 জন পর্যায়ক্রমিকভাবে সারা দেশে আমরা দিব, প্রায় 250,000 238 জন আজকে এই সুবিধাটা পাবেন। আমি এখানে এখন এই বোতামটা চাপ দিলে সাথে সাথে আপনাদের 2 মিনিট পরে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনাদের টাকাটা। তো ওই যে ফ্যামিলি কার্ডে বললাম, আমি 1 2 3 বলবো, বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা টিপ দিব, ঠিক আছে? রেডি? আচ্ছা, 1 2 3 বিসমিল্লাহ রহমান রহিম।

0: আপনাদের মোবাইল চেক করেন, দুই মিনিট পরে ইনশাল্লাহ পৌঁছে যাবে টাকা, যেটা মাসিক সম্মানে
1: আসেন। সম্মানিত সুধি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে মতবিনিময় করবেন।
0: এখানে আমার হাতের বাম পাশে কৃষক ভাইরা আছেন, এই অঞ্চলের কৃষক ভাইরা আছেন, এছাড়াও এই যে আমার সামনে টিভি স্ক্রিন আছে, টিভি স্ক্রিনের মাধ্যমে 77টি উপজেলার প্রায় 100,000-এরও বেশি কৃষক ভাই আজকে এখানে সংযুক্ত আছেন। আমি এই যে আমার সামনে এই বোতামটা টিপ দিব, টিপ দিলে এই 100,000 কৃষক ভাইয়ের কাছে সরকার থেকে যেই আমরা সম্মানটা দিব কৃষক ভাইদেরকে, সেই টাকাটা ইনশাল্লাহ পৌঁছে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে। আমি এখন অন্য দুই চার যেভাবে বললাম ঠিক 1, 2, 3 দিব, যেই উপজেলাগুলো আমাদের সামনে কানেক্ট আছেন, এই জুমের মাধ্যমে কানেক্ট আছেন, আপনারা এবং আমার সামনে কৃষক ভাইরা যারা আছেন সবাই বিসমিল্লাহির রহমান বলবেন, তারপর আমি টিপ দিব, ঠিক আছে? এখন আমি বলছি 1, 2, 3 বিসমিল্লাহির রহমান।

0: সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে মত বিনিময় করবেন।
1: আচ্ছা, এখানে কোথায় গেল ইয়ে আমাদের ডেপুটি স্পিকার আছে, ডেপুটি স্পিকার ওনাকে একটু আনমিউট করেন। ডেপুটি স্পিকার আপনি নেত্রকোনা থেকে একটু বলেন, ওখানে কৃষক ভাইরা তো পেয়েছে, দুর্গাপুর নেত্রকোনা।
2: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, আমি সংসদে বলেছি, আপনিও জানেন আমি একজন কৃষক পরিবারের সন্তান। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক আজকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আপনি কৃষক বান্ধব যে কর্মসূচিগুলো নিচ্ছেন, এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা আপনার সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এরপর আমরা আরেকটা উপজেলায় যাই, আমাকে একটু বড় স্ক্রিনটা দিবেন যারা এটা অপারেট করছেন। আর কোথায় আছে? হাটহাজারি আছে? হাটহাজারি, হাটহাজারি থেকে কে আছে? ব্যারিস্টার হেলাল আছে, ব্যারিস্টার হেলালকে কানেক্ট করেন। হ্যাঁ হেলাল, কি অবস্থা ওখানে? একটু তাড়াতাড়ি বলতে হবে হেলাল, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আমি একটু বক্তব্য রাখতে চাই, নানা বাড়ির লোকজন সব আমার সামনে আছে। বহুদিন পর এসছি তাই না, একটু তো দুইটা কথা বলতে হবে তো। এই সিস্টেম যারা অপারেট করছেন, হাটহাজারিকে আনমিউট করতে হবে। হ্যাঁ হেলাল বলেন, এখন শুনতে পাচ্ছি আমরা মনে হয়। হেলাল আনফরচুনেটলি আপনার ওখানে বোধহয় সিস্টেমে কোনো গন্ডগোল হচ্ছে, আমরা আরেকটা উপজেলা চলে যাই। হ্যাঁ কথা ট্রাই করেন, আরেকটা ট্রাই করেন।
3: এখন শোনা যাওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী, শুনতে পাচ্ছেন?
1: বলেন।
3: আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 1200 কৃষক আপনার দেওয়া এই অনুদান পেয়েছে বা সহায়তা পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই হাটহাজারিবাসী সবসময় আপনার সাথে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এরপরে আমরা আরেকটি উপজেলে যাই, তারপরে আমরা বক্তব্য চলে। এরপরে আমাকে একটু বড় স্ক্রিনটা দিবেন, ফুল স্ক্রিনটা দিবেন, তাহলে চয়েস করতে হবে। লালমনিরহাট আছে বোধ হয় না? লালমনিরহাট, লালমনিরহাট আছে? লালমনিরহাটে দুলু সাহেব আছেন নাকি, না কে আছে ওখানে? লালমনিরহাটে একটু কানেক্ট করেন। এটা খাগড়া চলে, কালীগঞ্জে চলে আসছে। আচ্ছা কালীগঞ্জে কে আছে বলেন, ভিডিও পাওয়া যাচ্ছে না কালীগঞ্জের। গাজীপুর কালীগঞ্জ এটা? আচ্ছা গাজীপুর, হ্যাঁ গাজীপুর কালীগঞ্জ থেকে বলুন একজন কে ওখানে। আচ্ছা মিলন সাহেব বলেন। মিলন সাহেব বলেন।
4: মাননীয় প্রধানমন্ত্রী, কালের দাবিকে পূরণ করে আপনি আজকে বাংলাদেশে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, কালীগঞ্জ থেকে আজকে 1458 জন কৃষক আপনার অনুদান সহযোগে পেয়েছি, এই যুগান্তকারী কর্মসূচির জন্য আমরা কালীগঞ্জবাসী, কালীগঞ্জবাসী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সময়ের দাবি কালের যাত্রা ধরে আপনি শুনেছেন, স্বাধীনতা দিবস সরাসরি তার সঙ্গে ছিল রহমান এবং দেখেন বেগম খালেদা জিয়া, সে অনুষ্ঠিত পথে আপনি যে যুগান্তকারী সিদ্ধান্ত স্থাপন করিলেন, এটি কৃষক সমাজ বাংলাদেশের অর্থনীতিতে গতি আনবে, এই জন্য আপনাকে বাংলার শুভেচ্ছা।
1: গাজীপুর। এবার নানাবাড়ি যেহেতু বহুদিন পরে আসছি, আমি একটু দুইটা কথা বলি।
0: সম্মানিত এখানে এবারে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব তারেক রহমান এমপি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেনীবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মহাবোনেরা, এলাকাবাসী ভাই বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, এবং এই আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য যে সকল ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করেছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, এখন সময় হয়ে গেছে একটু পরে মাগরিবের আযান দেবে, সংক্ষেপে দুটো কথা বলি। বহু বছর উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাই বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, এবং এই আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য যে সকল ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করেছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, এখন সময় হয়ে গেছে একটু পরে মাগরিবের আযান দেবে, সংক্ষেপে দুটো কথা বলি। বহু বছর পরে আজকে এখানে এসেছি, তাই না? তো সেই জন্য বক্তব্য রাখবো না, শুধু আমি যা মনে করি, নানা বাড়ির মানুষের সাথে, নিজের পরিবারের মানুষের সাথে, আপন মানুষগুলোর সাথে, আপনাদের সাথে আমি আমার মনের কথাটা, দুটো কথা তুলে ধরবো। মা তো নাই, এখন তো আপনাদের কি উচিত আমার দেখে রাখা, আমাকে দেখে রাখা, তাই না? আমাকে দেখে রাখার দায়িত্ব কার? আপনাদের না, মায়ের বাড়ির মানুষের। তো তো মা তো নাই, আমার মা তো মারা গিয়েছে, এখন আমাকে আপনাদেরই দেখে রাখতে হবে। দেখে রাখবেন? আচ্ছা, তাহলে আমার কথা মন দিয়ে শুনতে হবে। এখন এই যে একটু আগে দেখলেন আমার এক পাশে, যে হাতের ডান পাশে, এই এলাকার ইমাম মুয়াজ্জেম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা গুরু আছেন তারা বসে আছেন, এই মধ্যখানে মা বোনেরা বসে আছে, বাম পাশে আমার কৃষক ভাইরা বসে আছে, এর বাইরে বিভিন্ন স্টুডেন্ট দেখেছেন, বিভিন্ন অসুস্থ মানুষ দেখেছেন। এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে আমরা কি দিলাম? ইমাম মুয়াজ্জেমরা, ধর্মীয় গুরু যারা আছেন তাদেরকে আমরা আজকে নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে আমরা তাদের জন্য একটা সম্মানের ব্যবস্থা করব, যদি আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করতে পারি। আমরা কি আজকে আমাদের কথা রেখেছি? আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমাদের, আপনাদের এই এলাকার সন্তান দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন। আমরা বলেছিলাম এটিকে আমরা আরো সামনে উপরে নিয়ে যাবো, অনার্স পর্যন্ত। শুধু তাই নয়, এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ধীরে ধীরে, একটু প্লিজ চুপ করেন, এই নারীদেরকে, সারা বাংলাদেশের নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। আজকে আমরা আমাদের কথা রেখেছি। হ্যাঁ, আমরা এই শুধু এই ওয়ার্ডের এই আমরা 510 জন মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিয়েছি। আজকে এই যে কৃষক ভাইরা হাতের বাম পাশে আছে, আমরা বলেছিলাম যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দিব, এবং এই কৃষক কার্ডের মাধ্যমে যেমন একটি সম্মানই দেব, একই সাথে ধীরে ধীরে আমরা সার, কীটনাশক, বীজ, এই সবগুলো অন্তত একটা ফসলের, যায় দুইটা বা তিনটা ফসল কর, অন্তত একটা ফসলের আমরা সবকিছু সরকার থেকে ধীরে ধীরে এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইদেরকে পৌঁছে দিব। আমরা কথা রেখেছি কৃষক ভাইরা, আমরা শুধু এই এলাকা না, আজকে সারা বাংলাদেশে 1 লক্ষেরও বেশি কৃষক ভাইয়ের হাতে কৃষক কার্ডটা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন আমরা এখানে ভালো, এই এলাকার যারা ভালো স্টুডেন্ট তাদের হাতে আমরা তাদের পড়ালেখার খরচ যাতে চালাতে পারে, হয়তো সবাইকে দিতে পারিনি, বাট অনেক জনকে আমরা চেষ্টা করেছি তাদের হাতে টাকা তুলে দিতে, সরকারের অর্থ তুলে দিতে। আপনারা দেখেছেন গরিব দুস্থ অসহায় মানুষ যারা চিকিৎসা করাতে পারছিলেন, এরকম কিছু মানুষের হাতে আমরা সরকারের পক্ষ থেকে কিছু অর্থ সহযোগিতা দিয়েছি। এখন প্রিয় ভাই বোনেরা, মুরব্বীবর্গ, এই যে বিলাইতেটা নাও তো, এই যে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এই যে ইমাম মুয়াজ্জেম সাহেব সহ সবার জন্য যে সম্মানের ব্যবস্থা করেন, এই অর্থটা আমরা কোথা থেকে দিয়েছি বলেন তো? এটা তো জনগণের অর্থ, তাই না? জনগণের অর্থ সুন্দরভাবে বণ্টন করে যাতে জনগণেরই কাজে লাগে, জনগণ যাতে উপকৃত হয়, সেই জন্য আমরা এই কাজগুলো করছি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটি জিজ্ঞাসা, মন দিয়ে কথা শুনবেন, জিজ্ঞাসাটা হচ্ছে এই কার্যক্রমগুলো যদি আমরা সফল করতে পারি, সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, উপকার কার হবে ভাই? আমাদেরটা কে? আমাদের মানে কি? হ্যাঁ, আমাদেরটা কে? জনগণ উপকার হবে। এই যে একটু আগে মোহরি আপনার নদী আমরা খনন করে আসলাম, যে এই যে মাত্র দু বছর আগে আমরা কি দেখেছি, এখানে বন্যা হয়েছিল মনে আছে 24 সালে? এই বন্যায় কে ক্ষতিগ্রস্ত হয়েছে? বিদেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল না, বিদেশি মানুষ ক্ষতি, এই এলাকার মানুষ সহ বাংলাদেশের মানুষ এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, কেন? যাতে করে কৃষক ঠিক সময় সেচের পানি পায়, যাতে করে যারা গ্রামগঞ্জে শহরে যেখানে যেই বাস করুক না কেন, যদি আমরা নদীগুলো খালগুলো খনন করতে পারে ব্যবহারের জন্য পানি আমরা ধরে রাখতে পারবো। শুধু তাই নয়, বর্ষার সময় যে অতিরিক্ত বৃষ্টি বাদলা সবকিছু নিয়ে পানি আসে, সেই পানিও আমরা শুকনো মৌসুমের জন্য ধরে রাখতে পারবো। শুধু তাই নয়, বন্যাকেও আমরা যদি নদী এবং খালগুলো খনন করি বন্যাকেও আমরা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে বন্যাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি কৃষকের ফসল নষ্ট হবে না, বন্যাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি কৃষকের গরু ছাগল গবাদি পশু নষ্ট হবে না, বন্যাকে যদি মোটামুটি খাল খননের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাড়িঘরগুলো গ্রামগঞ্জে মানুষের বাড়িঘরগুলো নষ্ট হবে না। শুধু এটাই নয়, আমরা বলেছিলাম বাংলাদেশে এত মানুষ স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস নিতে হয়, পরিবেশ যদি ভালো না থাকে মানুষ অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ অভিযান করব, বৃক্ষরোপণ করব আমরা। সেই কাজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। এই যে এখানে হাসপাতালের কথা বলা হয়েছে, বাংলাদেশের মানুষ, আমি জানি দেশের মানুষ বিশেষ করে আপনারা জেলা গ্রামে ইউনিয়নে উপজেলা পর্যায়ে থাকেন, আপনাদের অসুখ বিসুখ হলে স্বাস্থ্যসেবা পেতে অনেক কষ্ট হয়, কষ্ট হয় না? সেই জন্য এই যে এখানে আপনাদের এখানে উপজেলা হাসপাতাল আছে, এই উপজেলা হাসপাতাল কয় বেডের ভাই বলেন তো, কয় বেডের? 50 বেডের, তাই তো? কি 50 বেডের কি ম্যাম সেরা 50 বেডের? আচ্ছা, এই যে এত তিনটা এখানে উপজেলা, এই তিনটা যে উপজেলা আছে এত যে মানুষ আছে, 50 বেডে হয়? 50 বেডে হয় না। কিন্তু এই 50 বেডের পিছনেও কিন্তু একটা কিচ্ছা আছে, একটা কাহিনী আছে, বলবো ছোট্ট কাহিনী। এই যে 50 বেড, এই 50 বেড কিন্তু একসময় ছিল না, এই 50 বেডে 30 বেড প্রথম শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে। এবং শহীদ হওয়ার পরে উনি মৃত্যুবরণ করার পরে তারপরে আর কিছু না, আবার যখন আপনারা এই প্রথম আপনারা খালেদা জিয়াকে নির্বাচিত করলেন 91 সালে, খালেদা জিয়া তখন বাকি 20 বেড তৈরি করলেন। অর্থাৎ এই যে 50 বেডে 30 বেড করেছিলেন শহীদ জিয়া বিএনপি সরকার, পরবর্তী 20 বেড আবার খালেদা জিয়া অর্থাৎ বিএনপি সরকার। বর্তমানে তাদেরই দল আজ দেশ পরিচালনার দায়িত্বে আছে, যেই দলকে আপনারা অর্থাৎ বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের জন্য রাজনীতি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, দেশের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি 50 না 100 না, আমরা এই উপজেলা হাসপাতালগুলোকে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ 150 বেডে রূপান্তরিত করব, যাতে প্রত্যেকটি উপজেলার মানুষ মিনিমাম একটি স্বাস্থ্য সুবিধা পেতে পারে, তাদের কষ্টটা যাতে কম হয়, কষ্ট হলো যাতে কষ্টটা তাদের কম হয়। এই যে ভাইরা, এই যে তারপরে দেখেন আপনারা পত্র পত্রিকায় দেখেছেন এই স্বৈরাচারের আমলে বছরের পর বছরের অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল না বহুত মিল ফ্যাক্টরি, বহু মানুষ বেকার হয়ে গেছিল। আমরা দেশে যারা মিল ফ্যাক্টরি তৈরি করে, যারা বিনিয়োগ করে আছে, বিদেশে যারা মিল ফ্যাক্টরি যারা বিনিয়োগ করে তাদের সাথে আমরা কথা বলেছি এবং দেশি বিদেশি সব বিনিয়োগকারীদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যাতে তারা এই বন্ধ কলকারখানাগুলো আবার চালু করে। এই বন্ধ কলকারখানাগুলো বিনিয়োগ করার মাধ্যমে যদি চালু হয় তাহলে উপকারটা কার হবে ভাই বলেন তো? বিদেশি লোকজনের কার উপকার হবে? কি ভাই, যদি কলকারখানাগুলো চালু হয় উপকার কার হবে? এই দেশের সন্তানদের, এই এলাকা বা দেশের বিভিন্ন মানুষের, অর্থাৎ যারা বাংলাদেশে বসবাস করে সেই মানুষগুলোর উপকার হবে। এখন এখানে তো অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, করেন না? আচ্ছা, ধরেন আপনার একটা দোকান আছে, একটা ছোট ব্যবসা কেন্দ্র আছে আপনার, যেমনই হোক একটা ব্যবসা কেন্দ্র আছে, সেই ব্যবসা কেন্দ্রের সামনে যদি হঠাৎ হট্টগোল হয়, মারপিট হয়, আপনার ব্যবসা বাণিজ্য সেদিন চলবে? চলবে না ব্যবসা বাণিজ্য। তাহলে আসেন, ব্যবসা বাণিজ্য চলবে না। তারপরে ধরেন এই যে আজকে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড দিলাম, কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিলাম, তারপরে ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে সম্মানে দিলাম, তারপরে যে দুস্থ মানুষদের হাতে যে অর্থ তুলে দিলাম, এখন যদি দেশে অরাজকতা হয় তাহলে কি এই কাজগুলো করা সম্ভব? কাজগুলো করা সম্ভব? এখন যদি দেশে কেউ অরাজকতা তৈরি করে তাহলে খাল কাটা সম্ভব? নদী খনন করা সম্ভব? বৃক্ষরোপণ অভিযান করা সম্ভব? কোনোটাই সম্ভব না। তাহলে অর্থাৎ এই যেই কয়েকটি কথা, যেই কয়েকটি কর্মসূচির কথা, অর্থাৎ বর্তমান সরকার আরো অনেক কাজ করছে, বলতে গেলে সন্ধ্যা পার হয়ে যাবে, সংক্ষেপে বলি আমি, এই যে বর্তমান সরকারের যেই কয়েকটি কাজ আপনাদের চোখের সামনে আজকে আপনারা দেখলেন বা যেই কয়েকটি কাজ আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি উপকার কাদের হবে? এই দেশের মানুষের হবে। কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা বিএনপি এবং বিএনপি সরকার আমরা এই কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে চাচ্ছি, কারণ দেশের মানুষ এখন চায় ভাগ্যের পরিবর্তন, চায় না দেশের মানুষ চায় দেশের ভাগ্যের পরিবর্তন, চায় না। কেউ কি খারাপ অবস্থায় সবসময় থাকতে চায়? মানুষ তার অবস্থা পরিবর্তন করতে চায়। আমরা মনে করি যদি মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যতটুকুই হোক প্রতি মাসে যদি সহযোগিতা পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিকভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে। এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে, বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে। কিন্তু আমরা কয়েকদিন যাবত খেয়াল করে দেখছি এই দেশের কিছু সংখ্যক মানুষ একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে না? খেয়াল করেছেন আপনারা সংবাদপত্রে কি বলে? এক দফা শুনছেন না? আচ্ছা, এখন এই যে আপনারাই কিন্তু বললেন যে আমরা যে কর্মসূচিগুলি গ্রহণ করেছি, বর্তমান সরকার যে কর্মসূচিগুলি গ্রহণ করেছে, এই কর্মসূচিগুলি গ্রহণ করলে কার উপকার হবে? মানুষের উপকার হবে, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে। এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, যারা এক দফা বলছে অথবা যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যাদের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল, যারা মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল, যারা মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, এবং আজকে যারা আবার এক দফা শুরু করেছে, এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? এদের কি স্বাস্থ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50-এর বদলে 150 বেড করার কর্মসূচি আছে? তাহলে ভাই তারা কিসের রাজনীতি করে? মানুষের কর্মসূচি কই? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাজনৈতিক দল বিএনপির কর্মসূচি কি আপনাদের সামনে আমি তুলে ধরলাম? বিএনপি ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে চায়, ইমাম মুয়াজ্জেম সাহেবদের সম্মানী বাস্তবায়ন করতে চায়, বিএনপি কৃষক ভাইদের কৃষক কার্ডের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, খাল খনন করতে চায়, বন্ধ মিল কারখানা চালু করতে চায়, অন্য কোন রাজনৈতিক দলের এই কর্মসূচিগুলো দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে ভাই যারা আজকে অরাজকতা তৈরি করছে দেশের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত হওয়া উচিত? কে মুয়াজ্জেম সাহেবরা বলেন না, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হওয়া উচিত? তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক। আপনারা তো মানুষকে স্বাভাবিকভাবে এখানে, অন্য আমরা জানেছি আমাদের থেকে আপনাদের ধর্মের ব্যাপারে জ্ঞানটা আমাদের থেকে বেশি আছে। একটু ভাই বলেন তো, আমরা শুনছিলাম নির্বাচনের আগে দেখেছিলাম একটা দল বিভিন্ন জায়গায় বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছিল, বলছিল না মানুষকে যে তাদেরকে ভোট দিলে, আপনারাও তো শুনছেন, দেখছেন না? দেখছেন শুনছেন। এখন বেহেস্ত দোজখের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেটার মালিক আল্লাহ সেটার কথা কি মানুষ কখনো বলতে পারে? এটা কি তাহলে আপনারাই আমাকে বলেন, এটা কি যেটা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার, সেটা যদি মানুষ বলে যে আমি দিব, সেটা কি শেরেকির পর্যায়ে পড়ে? তাহলে চিন্তা করেন, যারা শেরেকি করে, আল্লাহর সাথে নাফরমানি যারা করে, তাহলে মানুষের সাথে তারা কত বড় মুনাফিকি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই গুপ্ত বাহিনীর, এই যাদের সম্পর্কে কথা বলছি, এদের আরেকটা কথা বলি, যে স্বৈরাচার এইখানে, এই মনে আছে আপনাদের গত 17 বছর যখন স্বৈরাচার দেশের শাসনভার জোর করে ধরে রেখেছিল মানুষের ইচ্ছার বিরুদ্ধে, যখন মানুষের কণ্ঠস্বর তারা কেড়ে নিয়েছিল, যখন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন হলো, সেই স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, জোর করে ক্ষমতা ধরে রেখেছিল, এই ফেনী তার সাক্ষী, ফেনীর শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী কিভাবে নির্যাতিত হয়েছিল, মনে আছে না আপনাদের? কিন্তু সেদিন মানুষ বেরিয়েছিল, 5ই অগস্ট মানুষ বেরিয়েছিল, সকল মানুষ প্রতিবাদ করেছিল, বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচার পালিয়ে যাবার কয়েকদিন পরে আমরা কি দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল কয়েকদিন আগে যে তারা যদি আসে, থাকে, কাজ করে, রাজনীতি করে, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি থাকবে কেমন করে, বরাবরই তো এরা একসাথে ছিল, সে 91 সালেও তারা একসাথে ছিল, 86 সালেও একসাথে ছিল, এই গত নির্বাচনের সময়ও তারা একসাথেই ছিল, তলে তলে কাজ করেছিল, এই জন্যই তো তাদেরকে গুপ্ত বলা হয়। গত 17 বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, গত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, বিএনপির নেতাকর্মীরা জেল জুলুমের অত্যাচার শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীরা গায়েবী মামলার শিকার হয়েছে। শুনেছেন তাদেরকেও এইসবের শিকার হয়েছিল? তাদেরকে রাজপথে আপনারা তো সেদিন নেমে এসেছেন, রাজপথে মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, হরতাল করেছিলেন, তাদের কাউকে দেখেছিলেন রাজপথে আপনাদের সাথে? তারা রাজপথে কেউ ছিল না। আজকে তারা এবং ওরা, ওই যে যারা পালিয়ে গেছে, ওরা এবং এই গুপ্ত স্বৈরাচার এবং গুপ্ত আবার একসাথে হয়েছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে আমরা বিএনপি এবং বিএনপি সরকার কাজ দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে প্রমাণ করেছি যে বিএনপি যা বলে বিএনপি তা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, কাজ করে, আমরা আমাদের কর্মসূচি দিয়ে প্রমাণ করেছি যে বিএনপি সবসময় জনগণের জন্য কর্মসূচি গ্রহণ করে, বিএনপি জনগণের জন্য কাজ করতে চায়, সেই জন্যই আমরা খাল কাটি, যেই খাল কাটলে, যেই নদী কাটলে সাধারণ মানুষ উপকৃত হবে, সেই জন্যই আমরা মা বন্ধুরাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহযোগিতা পেলে গ্রামের গরিব পরিবারের গুলো আস্তে আস্তে ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠবে, সেই জন্য আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াই, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দিয়ে এবং তাদের ঋণ মওকুফ করার মাধ্যমে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াই, যাতে করে কৃষক ভাইরা ধীরে ধীরে সচ্ছল অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। সেই জন্যই আমরা ইমাম মুয়াজ্জেম সাহেবদের পাঠাই, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো আমাদের পাশে থাকে, এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন রকম সৎ পরামর্শ দেয়, সেই জন্য আমাদেরও দায়িত্ব হচ্ছে তাদের পাশে মিনিমাম শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কর্মসূচিগুলি, আপনারা কি চান এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হোক? এই যে পিছনে বাসের পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা কি চান এই যে কর্মসূচির কথা বললাম বাস্তবায়িত হোক? এই কর্মসূচি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে। যারা গুপ্ত রাজনীতি করে, যারা স্বৈরাচারী রাজনীতি করে, যাদের কাছে জনগণের ভাগ্যের পরিবর্তন করার কোনো কর্মসূচি নেই, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এরা যদি দেশের দায়িত্ব পায় তাহলে তারা আর যাই করুক জনগণের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করবে না, যদি তাদের জনগণের জন্য নেওয়া কোনো কর্মসূচি থাকতো তাহলে তারা বলতে পারত যে কি কর্মসূচি তারা গ্রহণ করতে পারে, আজ পর্যন্ত জনগণের জন্য উপকার হয় এরকম কোনো কর্মসূচির কথা তারা জনগণের সামনে তুলে ধরতে পারে নাই। প্রিয় ভাই বোনরা, এই দেশ 71 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্রের উপরে হুমকি এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু এই দেশের মানুষ বিভিন্ন সময় আন্দোলনের সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে। গত 24-এর আন্দোলনের সময় আবারও এই দেশের মানুষ, গণতান্ত্রিক মানুষ জেগে উঠেছিল এবং তারা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, দেশে গণতন্ত্রের ধারা আবার চালু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি গত 17 বছর দেশে গণতন্ত্র ছিল না, এবং যেহেতু দেশে গণতন্ত্র ছিল না সেই জন্যই মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়, মানুষের সমস্যা নিয়ে, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, কৃষকদের সুবিধা, মা বন্ধের সুবিধা, কোনো ব্যাপার নিয়ে কোনো কর্মসূচি আমরা দেখিনি বিগত স্বৈরাচারের সময়। এটাতেই প্রমাণ হয় দেশে একমাত্র যদি গণতন্ত্র থাকে, দেশে একমাত্র সরকার যদি জনগণের কাছে জবাবদি করে বাধ্য থাকে, তাহলেই একমাত্র জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, এবং জনগণের ভাগ্যের পরিবর্তন মানে দেশের ভাগ্যের পরিবর্তন, এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা একটি স্লোগান দেই, করব কাজ করব দেশ, করব কাজ গড়ব দেশ। নাও প্রথমটা হচ্ছে করব কাজ গড়ব দেশ, সবার জন্য, সবার আগে বাংলাদেশ, পরেরটা হচ্ছে করব কাজ গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ। আসেন প্রিয় ভাই বোনেরা, আসেন প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের 40-20 কোটি মানুষের 40 কোটি হাতকে আমাদের কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, এই দেশ গঠনের দায়িত্ব আমাদের সকলের। আসুন, আজ দেশ গঠনের পালা শুরু হয়েছে, কাজেই আজকে আর আমাদেরকে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে আমাদেরকে সমুচিত জবাব দিতে হবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে গণতন্ত্রের ধারাকে আমাদের অব্যাহত রাখতে পারে, বাংলাদেশের মানুষের ভাগ্য তখনই পরিবর্তন করা সম্ভব হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তখনই পরিবর্তন করা সম্ভব হবে যখন একমাত্র গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আসুন আজকের এই মঞ্চে দাঁড়িয়ে, আজকের এই জনসভায় দাঁড়িয়ে আমরা সকলে প্রতিজ্ঞা করি যে আমরা করব একসাথে কাজ, গর্ব আমাদের দেশ, সবার জন্য আমরা বাংলাদেশ গর্ব, এবং যে কোনো মূল্যে আমরা গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখবো। আছেন নাকি আমার সাথে সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে সেই প্রত্যাশা ব্যক্ত করে যে কোনো মূল্যে, এক মিনিট, যে কোনো মূল্যে মেডিকেল কলেজ এমনিও হবে, মেডিকেল কলেজ এমনিও হবে, আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে যে সকল কর্মসূচিটা আপনারা আপনাদের চোখের সামনে আজকে দেখলেন, গণতন্ত্রের ধারা যদি অব্যাহত রাখি, তাহলে এখানে আমাদের তরুণ সমাজ যে মেডিকেল কলেজের দাবি করেছে, সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব হবে। যারা গণতন্ত্রের শত্রু, যারা শুধুমাত্র নিজেদের জন্য রাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পরিশেষে আবারও বলতে চাই, করব কাজ গর্ব দেশ, করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
5: শ্রোতা বন্ধুরা, ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের মাঝে সম্মানী প্রদান অনুষ্ঠান সহ এবং আজকে যে ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি, যেমন মহুরী কৌহা বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করেছে এবং এইসব কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ, উন্নত এবং স্বস্তিময় বাংলাদেশ বিনির্মাণের পুনর্ব্যক্ত করেছেন এবং আমরা আশা করছি এই আমাদেরও স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণে দেশপ্রেমে একটি সমৃদ্ধ বাংলাদেশ অচিরেই গড়ে উঠবে। এই কামনা রেখে আজকের এই সরাসরি সম্প্রচার, যেগুলো বাংলাদেশ বেতার এতক্ষণ ধরে সম্প্রচার থেকে আমরা বিদায় নেব এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে। জানিয়ে দিচ্ছি আজকের এই সরাসরি সম্প্রচারগুলোর ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, ফাতেমা আফরোজ সোহেলি ও ফয়সাল আহমেদ অনন্ত। প্রকৌশল দায়িত্বে ছিলেন, সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে ফেনীর সরকারি পাইলট, ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ফেনী জেলার ফুলগাজীর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ FM, 90 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী জেলা সফরকালীন ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হয় মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
7: তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোন রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না, আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি, যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে তিন দিনের পর NS1 নেগেটিভই আসবে, তাই জ্বর বেড়ে গেছে চার পাঁচ দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সে বিষয়টিকে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে, তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন, সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ স্যালাইন সবকিছুর ব্যবস্থা রয়েছে, এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয় তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে, আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে, এখন কারো যদি 1 লাখ 70,000 বা 80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না, চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না, যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ, তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়, তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সে জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন, নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলের সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
8: সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান।

নাতি রাসুল শুনলেন, আল্লাহ তালার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি খাদিজাতুল কোবরা, অধিবেশন তত্ত্বাবধানে ওয়াহিদা খানম, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন বাবুল বিশ্বাস, গীতিকার ফিরোজ খান নন।

0: হামজনিত জটিলতা থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে বাড়িতে যত্ন নিন, সময় মতো ব্যবস্থা নিন। আপনার শিশুর হাম হলে ভয় পাবেন না। বাড়িতে সঠিক যত্ন, পুষ্টিকর খাবার এবং বিপদ সংকেত সম্পর্কে সচেতনতা শিশুকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে পারে এবং জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার শিশু হামে আক্রান্ত হলে বাড়িতে নিম্নলিখিত তাৎক্ষণিক সেবা প্রদান করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংক্রমণ প্রতিরোধ। শিশুকে পরিষ্কার ও উত্তম রূপে বাতাস চলাচল করে এমন ঘরে রাখুন। বিশুদ্ধ পানি ও পরিষ্কার নরম কাপড় দিয়ে শিশুর চোখ পরিষ্কার করে দিন। অসুস্থ শিশুকে অন্য সুস্থ শিশুদের, বিশেষ করে নবজাতক বা শিশুদের থেকে আলাদা রাখুন। অপ্রয়োজনীয় ভিড় ও দর্শনার্থী এড়িয়ে চলুন। শিশুর পরিচর্যার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। খাদ্য ও পুষ্টি। মায়ের বুকের দুধ খায় এমন শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান। পর্যাপ্ত তরল খাবার খাওয়ান, যেমন পানি, স্যুপ, ফলের রস। পুষ্টিকর নরম খাবার যেমন খিচুড়ি, ডিম, মাছ, শাকসবজি খাওয়ানো অব্যাহত রাখুন। স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন এ খাওয়ান। ভিটামিন এ হামজনিত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে। হামের যেসব ঝুঁকিপূর্ণ লক্ষণ বা বিপদ সংকেত দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। শ্বাস নিতে কষ্ট হলে, দীর্ঘ সময় বেশি জ্বর থাকলে, শিশু খেতে বা বুকের দুধ পান করতে না পারলে, বারবার বমি বা তীব্র ডায়রিয়া দেখা দিলে, খিচুনি হলে বা অস্বাভাবিক ঝিমুনি হলে, চোখে ব্যথা বা দেখতে সমস্যা হলে।
1: শেষ কথা বা মূল কথা, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনার করণীয়। বাড়িতে যত্নের বিষয় করণীয় সমূহ মেনে চলতে আপনার কর্ম এলাকার অভিভাবকদের উৎসাহিত করুন। হামের ঝুঁকিপূর্ণ লক্ষণসমূহ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করুন। রেফারেল প্রক্রিয়া সম্পর্কে জানান। অভিভাবক হিসেবে আপনার যা জানা প্রয়োজন এবং করণীয়। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। আপনার শিশুকে নিরাপদ রাখতে এখানে উল্লেখিত আচরণগুলো মেনে চলুন। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও এ বিষয়ে জানান এবং সচেতন হতে উৎসাহিত করুন।
2: টিকা শিশুর জীবন বাঁচায়। আপনার শিশুকে সময় মতো হামের টিকা দিন।
3: বন্ধুরা, আপনারা রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এবারে গানটি শুনবেন স্বপ্না রানী দাসের কণ্ঠে, গীতিকার বীরেন্দ্রনাথ বিশ্বাস।

আপনারা রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এখন শুনবেন একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। রাখালিয়া অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন মনসুর খন্দকারের কণ্ঠে, গীতিকার আব্দুল হামিদ।

বন্ধুরা, এবারের গানটির শিল্পী তনুশ্রী চক্রবর্তী, গীতিকার এস এম রুহুল আমিন।

এতক্ষণ রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ফেনীর পরশুরামে খোয়াইঘাট মহুরি ব্রিজ এলাকায় মহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ে প্রকল্পের উদ্বোধনকালে বক্তৃতায় এ আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্যই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলো শুধুমাত্র সরকারের নয় বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, তাঁর সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। তারেক রহমান এই সব গুপ্তদের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলেন। এছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গকে সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে আজ তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের কাছে পদত্যাগ পত্র জমা দেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আজ থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি আজ বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেন না, তবে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়। এদিকে সরকারি এক গেজেটে আজ জানানো হয়েছে, জাতীয় সংসদে 323 মহিলা আসন 23 সংবিধানের 67 এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আজ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিরসনে নিয়মিত পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও এআই প্রযুক্তি চালু হওয়ায় রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনের কোনো ফি বা চার্জ লাগবে না। তিনি আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনের পরিদর্শনকালে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে 500,000 টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি আজ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এক অনুষ্ঠানে এ সকল কিট গ্রহণ করে বলেন, সারাদেশে উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো অনুমোদন দিলে সরকার ডেঙ্গু টিকার বিষয়ে বিবেচনা করবে। খেলার খবর এশিয়ান গেমস ক্রিকেট। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান এবং ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনে প্রথম সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশকে 6 উইকেটে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 124 রানে পরাজিত করে। একই ভেন্যুতে আগামী শনিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানারা খান। 1,10,165 farmers are being brought under the farmer card at 77 upazilas of 56 districts across the country in the first phase. Of them, 1,47 farmers are given 2,500 taka each today for agricultural inputs assistance. Prime Minister Tariq Rahman inaugurated the program virtually. Meanwhile, a total of 610 farmers are given the farmer card at the Kharabad block of Amirpur Union at Botiaghat Upazila Porshad Auditorium in Khulna today. Presided over by Upazila Nirbahi Officer Thunder Kamruzzaman, the function was attended, among others, by Member of Parliament Amir Ejaz Khan, Deputy Commissioner Hure Jannat, Deputy Director of Department of Agricultural Extension Nazrul Islam, and Upazila Agricultural Officer Abu Bakr Siddiq, including the officials from various government departments and local political leaders. Farmers will receive 10 types of benefits, including irrigation services at fair prices, training machinery, pest control advice, facilities for agricultural products and agricultural insurance training through these cards. It may be mentioned that 34,747 farmers in 9 upazilas of the district have been selected for the cards in the first phase. The 36th International Older Persons Day was observed in Khulna like other places of the country today. The theme of the day this year is Rethinking for Longer Lives. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages extending their sincere greetings to the older citizens of the country on the occasion. In Khulna, Social Service Department took elaborate programs to mark the day. As part of the program, a discussion was held at the District Social Service Department's conference room today. Presided over by the Additional Deputy Commissioner General, the meeting was attended by the Deputy Director of Social Service Department and officials of the concerned department. Later, a colourful rally was brought out from the railway station premises and ended at the District Social Service Department's premises after parading different main roads of the city. In Bagerhat, a similar meeting was held at the Deputy Commissioner's conference room. The Deputy Commissioner presided over it. Later, a colourful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. A discussion was held at the Deputy Commissioner's conference room in Shatkhira with the Deputy Commissioner in the chair on the occasion. The 36th International Older Persons Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. A preparatory meeting was held at the Deputy Commissioner's conference room in Shatkhira today to celebrate the upcoming Sharadiya Durga Puja, one of the biggest religious festivals of the Hindu community. The meeting also directed law enforcing agencies to take necessary steps for maintaining a law and order situation during Durga Puja. The meeting discussed on the installation of CCTV cameras at all puja mandops of the district and the appointment of guards, volunteers, and monitoring social media. Presided over by Deputy Commissioner Kausar Aziz, the meeting was attended by the Additional Deputy Commissioner, presided of the Puja Ujjapan Committee, and officials of various government departments. Meanwhile, a similar meeting was held at the Deputy Commissioner's conference room in Meherpur today, with the Deputy Commissioner in the chair on the occasion. Besides, a similar meeting was arranged at the Sharsha Upazila Porshad Auditorium in Joshua today. A month-long awareness campaign has been inaugurated in front of Sia Hall at Shibbari intersection in the city today on the occasion of upcoming National Road Safety Day on October 22nd. Khulna Divisional Director of BRTA, Engineer Tanvir Ahmed Siddiqui, inaugurated the campaign as chief guest. Presided over by the President of Nishcha Khulna City Branch, the Motor Vehicle Inspector of the BRTA Khulna Circle, General Secretary of Nishcha, and member of the organization's City Branch were present at the time. Later, leaflets were distributed among pedestrians, drivers, and passengers as well. The Khulna City Branch of Nishcha organized it. Bicycles were distributed among 80 students of 8 educational institutions at Kolarwa Government GKMK Pilot High School premises in Shatkhira today under the initiative of the Zilla Parishad. The Deputy Commissioner Habibul Islam Habib distributed these as chief guest. Presided over by the acting headmaster of the school, the function was attended by the chief executive officer of the Zilla Parishad. Football and Patkhali Football 11 became champions, defeating Arpada Football 11 by 3-1 in the final match of 8-team football tournament at Baulia Nirodh Krishna Secondary School grounds in Shalikhau Puzala of Magura today. Finally, weather. And Focus Valley Till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: Bangladesh Betar Khulna. Ekhon shunben deshatobodhok gaan. Prothom gaantite kontho diyechen Runa Laila, geetikar Mohammad Rafiquz Zaman.

0: এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন আবিদা সুলতানা, গীতিকার মাসুদ করিম। এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহবার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু

0: অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনাতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64%, সন্ধে 6টায় 59%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for inland river ports valid till 1 AM says that there is no warning and no signal is to be requested. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at few places of Borishal, Chattogram and Silet divisions and at one or two places of Moymansingh, Dhaka and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places of the country. Day temperature may slightly decrease and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Khulna 36 degrees Celsius and the lowest was 23.5 degrees Celsius at Bandarban over the country. The temperature as recorded in Dhaka today was maximum 35.4 degrees Celsius, minimum 27.3 degrees. Humidity at 9 a.m. was 64% and at 6 p.m. was 59%. The sun rises over Dhaka tomorrow at 5:50 a.m. and sets at 5:45 p.m. And that's all we have for weather forecast for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাঝারুল আনোয়ার। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ ব্লকের 1610 জন কৃষকের মধ্যে আজ কৃষক কার্ড বিতরণ করা হয়। এবারে এর উপরে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ ব্লকের 1610 জন কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।
3: সময় তিনি বলেন,
2: এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সেচ, প্রশিক্ষণ যন্ত্রপাতি, বালাই দমনে পরামর্শ, কৃষি পণ্য সুবিধা, কৃষি বীমা প্রশিক্ষণ সহ 10টি সুবিধা পাবেন। তিনি আরো বলেন,
4: এই মধ্যখানে মা মহিলা বসে আছে, বাম পাশে আমার কৃষক ভাইরা বসে আছে, এর বাইরে বিভিন্ন স্টুডেন্ট দেখেছেন, বিভিন্ন অসুস্থ মানুষ দেখেছেন।
2: উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপপরিচালক নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রথম ধাপে জেলার 9টি উপজেলার 34,747 জন কৃষককে কার্ডের জন্য বাছাই করা হয়েছে। 5 বছরে পর্যায়ক্রমে 3,47,000 কৃষক এ সুবিধা পাবে। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা।
1: দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি ও রোবোটিক্স সহ আধুনিক প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটছে। শিক্ষার্থীদের এসব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তিনি আজ মাগুরার শালিকা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, এআই ব্যবহারের মাধ্যমে কাল্পনিক বিষয় তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। এসব করে কোনো লাভ নেই। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্ল্যান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়। CRDP-2 প্রকল্পের টিম লিডার, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর সাবেক চেয়ারম্যান, KCC প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রকৌশলী সহ টেকনিক্যাল টিমের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্ল্যান্টটি সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে বলে প্রকৌশলীগণ আশাবাদ ব্যক্ত করেন। পরে KCC প্রশাসক খালিশপুর লাল হাসপাতালে নবম ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। জ্বরে আক্রান্ত রোগীদের ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, ডেঙ্গু পরীক্ষা ও ঔষধ সরবরাহ করার লক্ষ্যে KCC স্বাস্থ্য বিভাগ মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা সহ মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ খুলনা পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আব্বাসের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান ও উপ পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বিশেষ অতিথি ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ প্রধান আলোচক ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিকা উপজেলার বাউলিয়া নীরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আটদিলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ পাটখালী ফুটবল একাদশ 3-1 গোলে আড়পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: দেখো
5: সব একেবারে আলোচনার শীর্ষে কার্ড নিয়ে নাকি কৃষক কার্ড নিয়ে। আসলে কৃষক কার্ডটা নিয়ে আমাদের সবার মধ্যে কৃষকদের মধ্যে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে এবং এটা অনেক উপকার। এই যে গতকাল দেখো যেমন ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা থেকে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কে?
4: মাননীয়
5: প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের 56টি জেলার 77টি উপজেলার কৃষকদের মধ্যে কৃষক কার্ডের বিপরীতে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়েছে। বুঝতে পারিস তাহলে বিরাট ব্যাপার। কৃষকের জন্যে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাইলট পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই কার্ডের আওতায় আনা হচ্ছে। কৃষক কার্ডের লক্ষ্য শুধু প্রণোদনা দেওয়া না, পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, কৃষি ঋণ, কৃষি বিমা, সেচ, কৃষি যন্ত্র, প্রশিক্ষণ এবং বাজার ও আবহাওয়ার তথ্যসহ বিভিন্ন সেবা কৃষকদের কাছে সহজে পৌঁছে দেয় হচ্ছে মূল লক্ষ্য।
4: অনেক সুবিধা, অনেক
5: সুবিধা আছে তো আমাদের।
4: সুবিধা তো দিবেই সরকারে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো।
5: এই কৃষক কার্ডের যে অগ্রগতি হচ্ছে দিনে দিনে, তো সেই ব্যাপারে আমাদের জানা উচিত। চলো আমরা একটু জানিয়ে আসি যে কৃষক কার্ডের অগ্রগতি। এই ব্যাপারে বলছেন মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
4: আচ্ছা শুনি।
6: কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যার আওতায় শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় 11% এবং মোট জনশক্তির প্রায় 42% এ খাতে নিয়োজিত রয়েছে। দেশের প্রায় 1,69,00,000 কৃষিখানা রয়েছে, যাদের প্রধান জীবিকাই কৃষি। সরকার কৃষকের ক্ষমতায়ন ও কৃষকের সর্বাধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত করে কৃষিখাতকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে নির্ধারণ করেছে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষক কার্ড প্রবর্তন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষক কার্ড কি, কৃষকের পেশাগত পরিচয়, ব্যাংকিং সুবিধা এবং ডিজিটাল কৃষি সেবাকে একত্রে যুক্ত করার একটি সমন্বিত কার্ড ব্যবস্থা। এই কার্ড একজন কৃষকের পেশাগত পরিচয় বহন করবে এবং এটি 14 ডিজিটের ইউনিক আইডি। এই কার্ডের আওতাভুক্ত সুবিধাগুলি কি, কৃষক কার্ডের আওতায় একজন কৃষক 10 ধরনের সুবিধা পাবে। এই 10 ধরনের সুবিধাগুলি হচ্ছে 1. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, 2. ন্যায্যমূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, 3. সহজ শর্তে কৃষি ঋণ, 4. স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, 5. সরকারি ভর্তুকি ও প্রণোদনা, 6. মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা, 7. কৃষি বিষয়ক প্রশিক্ষণ, 8. মোবাইলে আবহাওয়া এবং বাজার তথ্য জানা, 9. কৃষি বীমা সুবিধা এবং 10. হচ্ছে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা। কৃষি কার্ড কার্যক্রমে প্রি পাইলটিং কার্যক্রম সম্পর্কে আমরা বলছি। বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকের মোট 20,832 জন কৃষকের নিকট বিগত 1 বৈশাখ 1433 বঙ্গাব্দে এই প্রি পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। টাঙ্গাইল জেলায় এই উদ্বোধন সম্পন্ন হয়েছে, এরপর থেকে এই কার্যক্রম চলমান আছে। প্রি পাইলটিং কার্য পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বর্ণিত কৃষক কার্ডের মাধ্যমে নির্ধারিত সার, বীজ, ফিড ডিলারের নিকট সরবরাহকৃত পজ মেশিনের মাধ্যমে কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এবং এই বাবদ প্রতি কৃষককে 2,500 টাকা প্রণোদনা বা উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষক কার্ডের বর্তমান অগ্রগতি: 1 অক্টোবর 2026 16 আশ্বিন 1433 বঙ্গাব্দে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। চলতি 2026-27 অর্থবছরে প্রায় 43 লক্ষ কৃষককে এই কার্ড প্রদান করা হবে। আগামী 4 বছরে বাংলাদেশের 2,20,00,000 থেকে 2,40,00,000 কৃষকের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। কৃষক কার্ড পাওয়ার জন্য কি কাগজপত্র প্রয়োজন? একজন কৃষককে তার এনআইডি অথবা জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং সেই সাথে তার একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে। কার্ড হারিয়ে গেলে একজন কৃষক কি করবেন? যদি কোনো কৃষকের কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং পুনরায় ডুপ্লিকেট কার্ড সংগ্রহ করতে পারবেন। কৃষক কার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন farmerscard.gov.bud এই ওয়েবসাইটে। কৃষক কার্ড সেল: কৃষক কার্ডের সকল তথ্য, উপাত্ত, পরিসংখ্যান এবং বিতরণ ব্যবস্থাপনার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি কৃষক কার্ড সেল গঠন করা হয়েছে। সর্বোপরি আমরা বলতে পারি, কৃষক কার্ড শুধু একটি কার্ড নয়, এটি কৃষকের জীবনমান উন্নয়ন, কৃষির অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সরকার এই উদ্যোগের সুফল সরাসরি পৌঁছে যাবে কৃষকের কাছে। সময় মতো প্রয়োজনীয় সেবা, সহায়তা ও তথ্য পাওয়ার মাধ্যমে কৃষক হবেন আরও সক্ষম ও স্বাবলম্বী। কৃষক শক্তিশালী হলে শক্তিশালী হবে কৃষি, আর কৃষির উন্নয়নই তৈরি করবে কর্মসংস্থান, বাড়াবে উৎপাদন এবং এগিয়ে নেবে বাংলাদেশের অর্থনীতি। কৃষকের উন্নয়ন মানে কৃষির উন্নয়ন, আর কৃষির উন্নয়ন মানে সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা।
5: বলেছিলেন মোহাম্মদ মুশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, কামারবাড়ি, ঢাকা। তো শোনো
7: কি কও,
5: এই আসসালামু আলাইকুম আপা,
4: কেমন আছেন?
5: এই দেখো আমাদের সাথে,
4: ভালো আছেন আপা? আপনি ভালো আছেন আপা?
5: প্রিয় আমাদের শ্রোতা মন্ডলী, আপনারা তো সবাই অপেক্ষায় থাকেন যে আজকে হচ্ছে কি বার,
4: বৃহস্পতিবার।
5: আমরা প্রায় বৃহস্পতিবারই কিন্তু আমরা এই কৃষির আবহাওয়া নিয়ে কিন্তু আমরা পরামর্শ শুনি। আমাদের এই আসরে কিন্তু আজকে কাজী জেবুন্নেসা আপা আসছেন, উনি সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। আপা আমাদের মধ্যে আগেই চলে আসে, এই কারণে আইসে যে এইটা, এই যে গরম পড়তেছে, তারপরে কখন কিন বৃষ্টি হয়, ঘুমট হয়, এইসব ব্যাপারে জানানোর জন্য এবং কৃষকরা কি করলি, কিভাবে কি হবি, সেটার ব্যাপারে উনি পরামর্শ দেবে।
4: হারুন ভাই, আপনি তো একটা গান শোনাও আমাকে। ঠিক কথা কইছে,
5: আপা
4: পাইছে।
5: ঠিক কইছে, তো কথা কইছে আপা, যেহেতু আইছে আপাকে নিয়েই চলো
4: মেহমানদারি গান দিয়ে
5: মেহমানদারি। ভাই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এখানে আমরা আজকে আপাকে এবং সমস্ত শ্রোতাকে গান শোনাই। চলো গানটা
7: কে গাইছে?
5: এটা একটা কৃষি বিষয়ক গানই শুনি, আমরা কৃষক মানুষ। শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস ও রাশেদ এবং তার সহকারী শিল্পীও কিন্তু আছে, মানে এটা সমবেত কণ্ঠে। গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবায়েত শামীম চৌধুরী। চলো সবাই মিলে শুনি গান।
4: আচ্ছা শুনি।

0: শুনলে তো
1: আবহাওয়ার
0: পরামর্শ দিচ্ছেন কাজী জীবননেসা, সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। আপা, তাহলে আমরা একটু জানি আজকে যে আজকে একটু এই ব্যাপারটা একটু খুব ভালোভাবে জানাবেন, কেমন থাকতে পারে এই সপ্তাহের আবহাওয়াটা বলেন দিন। আর তোমরাও কিন্তু প্রশ্ন করবা কোথায় কি।
2: এই সপ্তাহের যে আবহাওয়ার তথ্য উপাত্ত আছে, বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি যে আকাশ অস্থায়ী ভাবে মেঘলা থাকতে পারে। আর সপ্তাহের যে প্রথমার্ধে কিন্তু আমাদের যে দক্ষিণ এবং পূর্ব দিকের বিভাগগুলো, যেমন বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের অন্যত্র তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর শেষার্ধে সারা দেশেই তুলনামূলকভাবে আরো কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
3: ও, তাহলে তো আবার গরম মেলা বাড়ি।
2: হ্যাঁ, আর এই কারণে যেহেতু বৃষ্টির পরিমাণটা কম, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এখন যেমন আছে মোটামুটি এই একই রকম অপরিবর্তিত থাকবে।
3: তাহলে তো মেলা কষ্ট হবে।
2: আর এই সময়ে যে সূর্যের গড় কিরণকাল, এটা 4.5 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত হতে পারে।
3: ওরে আল্লাহ রে। ও আপা, ওই যে আমন ধান কেমনি কি করবো বাপা, ওগুলো একটু কন তো, আবার সবজি টবজি উদ্যান ফসল এলেও না কোন।
2: হ্যাঁ, আমন ধান এখন হচ্ছে বৃষ্টির যে সময়, যে সব অঞ্চলগুলোতে বৃষ্টি হবে, বৃষ্টির পরপর বালাইনাশক দিতে হবে এবং জমির পানির স্তরটা 2 থেকে 5 সেন্টিমিটার বজায় রাখতে হবে। আর উদ্যান ফসলে আগাম যে শীতকালীন সবজি, মূল জমিতে রোপণের আগেই জমির মাটি ডাইথেন M45 দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে বৃষ্টির কারণে পচা কোনো রোগ না হয়, চারা যেন পচে না যায়। আর বিরাজমান এই আবহাওয়ায় ঢেঁড়স ফলের ছিদ্রকারী যে পোকার আক্রমণ হয়, এটা হলে ফলগুলো নষ্ট করে ফেলতে হবে এবং কীটনাশক স্প্রে করতে হবে। এবং উদ্যান ফসলের ক্ষেত্রে যে পেঁপে গাছের মিলিবাগের আক্রমণ হতে পারে, এছাড়া আমাদের যে উদ্যান ফসল বাড়ির পাশে কিন্তু নারিকেল গাছে মাকড়ের আক্রমণ হতে পারে, তারপরে বৃষ্টিপাতের পরেই কিন্তু এইগুলোর জন্য বালাইনাশক প্রয়োগ করতে হবে। এবং এই অবস্থায় কলা গাছের কিন্তু পাতার যে সিগাটোগা রোগ, এই রোগটার প্রভাবটা বেড়ে যায়।
3: ওই যে কালা কালা হয়ে যায় আবার সেটা।
2: হ্যাঁ, এই সময় প্রতি মিলি লিটার পানিতে 0.5 মিলি স্কোর মিশিয়ে 15 থেকে 20 মিনিট দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে।
3: ও আচ্ছা
4: আচ্ছা, খামারের ক্ষেত্রে এই আবহাওয়া কেমন প্রভাব ফেলতে পারে কন্দজি একটু।
2: হ্যাঁ, খামারের যে গবাদি পশু আছে, গবাদি পশুর যে তরকা বাদলা বা খুরা রোগের টিকা প্রদান করতে হবে এই সময়। কার্বন নিঃসরণ কমানোর জন্য গবাদি পশুর নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করতে হবে। গোয়ালঘরে জীবাণুনাশক যেমন ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। শুকনো খাবার দিতে হবে এবং ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন পানি জমে না থাকে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে।
3: মেমানাপায়
5: হাঁস মুরগি আর মাছের কথা টুকুয়ে দেন।
2: হ্যাঁ, হাঁস মুরগির 11 থেকে 14 দিন বয়সী যে মুরগির বাচ্চা, এদেরকে গাম্বরো রোগের টিকা দিতে হবে। রানীক্ষেত রোগ প্রতিরোধের জন্য টিকা দিতে হবে। কৃমিনাশক প্রদান করতে হবে। জীবাণুনাশক স্প্রে করেই কিন্তু হাঁস মুরগিকে সেখানে রাখতে হবে এবং পরিষ্কার পানি এবং শুকনো খাবার দিতে হবে।
3: সবারই ক্ষেত্রে একই কথা, তাই না আপা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
2: হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর মাছের ক্ষেত্রে, মাছের যে রোগ বালাই দেখা দিলে, কাঙ্ক্ষিত যদি বৃদ্ধি না হয়, অবশ্যই শুধু মাছ না, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ সব ক্ষেত্রে আমাদের নিকটস্থ যে উপজেলা মৎস্য অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে।
3: ঠিক।
2: আর 15 দিন পর পর মাছের এই নমুনায়ন করে মাছের বাড়ার যে হার, এটা দেখে কোনো রোগ বালাই আছে কিনা এটা পর্যবেক্ষণ করতে হবে এবং নিশ্চিত হতে হবে।
3: ওই যে তুলিয়ে দেখা লাগবে, জাল দিয়ে তুলিয়ে দেখা,
2: ওটাকেই নমুনায়ন বলা হয়। এবং মাছ ঠিকমতো খাবার গ্রহণ করছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের যদি তৈরি খাবার হয়, সেক্ষেত্রে আমিষ সহ অন্যান্য যে উপাদান আছে, শতকরা হারটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং নির্দিষ্ট স্থানে প্রতিদিন নির্দিষ্ট স্থানে ভালো মানের খাবার প্রদান করতে হবে।
3: ঠিক ঠিক।
2: আর এছাড়া আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, আরও যদি বেশি তথ্য জানার হয়, আপনারা অবশ্যই আমাদের www.bamis.gov.bd/bulletin/district/current এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এছাড়া বাংলাদেশ অ্যাগ্রোমেটেরোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসটাও ভিজিট করতে পারে এবং বিএমডি আবহাওয়া ফোরকাস্টটা ফলো করুন।
0: অনেক অনেক ধন্যবাদ আপা, কাজী জীবননেসা আপা, আপনার এই সুন্দর পরামর্শ আমাদের কৃষকদের জন্য অনেক কাজে দিবে। তো একটু মনে রাখতে হবে যে দেখো দিনে কিন্তু তিন চার ঘন্টা কিন্তু রোদ কিন্তু ভালো মতন থাকে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, অতএব গাছগাছালিতে কিন্তু সেচ দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে নাকি। তো আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন আপনারা খালি শুনলি তো হবে না, গ্রামে আশেপাশে সব জায়গায় এই কথা বলে দিতে হবে যে সাবধান। আরেকটা বিষয় বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে কি মশার উপদ্রব হবে?
3: অবশ্যই
0: দেখো এডিস মশা যদি
3: তার
0: যদি বংশবিস্তার করে তাহলে কিন্তু ভয়ানক। তো আমরা এখন কিন্তু অনেক সচেতন হয়েছি, শুধু ওই ছোট মিয়া ডাক নিয়ে একটু বিপদ না, মানে বললাম যে ও ভালোর দিকে যাচ্ছে কিন্তু পুরোপুরি ভালো তো হয় না,
3: প্রত্যেক বছরে ভালোর দিকে যায় আবার ওই সামনে চলে এসে আবার প্রত্যেক বছরে ভালোর দিকে যায়।
0: এটা গরম পড়েস তো ওর একটু সমস্যা হয়,
4: মাথা গরম হয়ে যায়।
0: হ্যাঁ গরম মাথা হয়। তো যাই হোক, ও একটু বলবা যে যাতে দিনে দুইবার গোসল করে এই গরমের মধ্যে, তাহলে মাথা ঠান্ডা থাকবে।
4: শুনো এর যে বাগদি বুঝছো, ওই যে আমাকে ওই যে জয়নাবু হে যে কত শাসন করে রে, তারপরে হে উল্টে যায়।
0: হয় তো যাই হোক, ছোট মেয়ের মতন আপনারা যারা আছেন, নাই আমি জানি এরকম
2: সবাই
0: সচেতন হয়েছে, তো ছোট মেয়ের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার এলাকায় যদি কোনো ছোট মেয়ের মতন লোক থাকে তাকে একটু ভালো মন্দ শেখাবেন, বুঝাবেন যাতে পরিবেশ নষ্ট না হয়, যাতে পলিথিন যে কোনো জায়গায় পুঁতে না রাখে, কৃষি জমি নষ্ট না হয়। তো আমরা এই চিন্তা করব, আর বেশি বেশি করে গাছের যত্ন করব, অক্সিজেন ফ্যাক্টরি বানাবো এবং আমরা নিজেরা ভালো থাকবো, আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব। সে পর্যন্তই আজকে কিন্তু আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।
3: হ্যাঁ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: বাংলাদেশ বেতার, আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: অনুষ্ঠানের প্রথম গানটির শিল্পী আব্দুল আলিম, গীতিকার জালাল উদ্দিন খাঁ, সুরকার ইউনুস আলী।

মেঠু সুরে শুনছেন পল্লী গান। এবারের গানের শিল্পী ফেরদৌসী রহমান।

আপনারা দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানটির শিল্পী এবং সুরকার বারী সিদ্দিকী এবং গানটির গীতিকার শহীদুল্লাহ ফরাইজী।

এবারের গানটির শিল্পী জাহানারা মুফিজ। গানটি লিখেছেন এস এম ওয়াহিদুজ্জামান, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ও ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনের কেরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 10:30 ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 154টি স্বর্ণ, 71টি রৌপ্য ও 63টি ব্রোঞ্জ সহ 288টি পদক নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া স্বাগতিক জাপান 59টি স্বর্ণ, 79টি রৌপ্য এবং 79টি ব্রোঞ্জ সহ 217টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া 30টি স্বর্ণ, 30টি রৌপ্য এবং 53টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে এখন বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্দোনেশিয়া 6-1 গোলে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বে এক ম্যাচে জয়লাভ করে এবং অপর ম্যাচে পরাজিত হয়। কিশোরগঞ্জে পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরস্কার বিতরণী আজ জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে একটি মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। উয়েফা নেশনস লিগে আজ বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে ডেনমার্ক, পর্তুগালের, জার্মানি, সার্বিয়ার, গ্রিস, নেদারল্যান্ডসের, ইসরায়েল, কসোভোর, মাল্টা, জিব্রাল্টারের, আয়ারল্যান্ড, অস্ট্রিয়ার এবং ওয়েলস নরের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 12:45 শুরু হবে। আগামী শনিবার নিউ চণ্ডীগড়ে বাংলাদেশ সময় বেলা 2:30 ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। 3-ম্যাচ সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। এদিকে গতরাতে পচেফস্ট্রুমে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 45 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল অস্ট্রেলিয়া। ফলে 2-1 সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের 9 তারিখে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই সিরিজের জন্য বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানের নেতৃত্বে 16 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের আগে আগামী 4 ও 5 অক্টোবর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যেই 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী 18 অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নোতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সেলোনা এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এতে গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে।
পাঁচই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং ১১ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৭ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে মানবতার মর্যাদা অধিকার সর্বোচ্চ গুরুত্ব পায়। ইসলাম নারী ও শিশুদের প্রতি সদাচরণ, সম্মান ও সহানুভূতির নির্দেশ দিয়েছে। নারী ও শিশুর প্রতি কোন ধরনের নির্যাতন ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। অনুষ্ঠানের প্রিয় শ্রোতা, এবারে ইসলামের দৃষ্টিতে শিশু ও নারী নির্যাতন বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সঞ্চালনায় ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত শ্রোতা বন্ধুরা, সুখী সংসার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ইসলামের বিভিন্ন দিক, সামাজিক পারিবারিক সম্পর্কে জেনে থাকেন। আজকেও তার ব্যত্যয় হয়নি। আজকের বিষয়টি হল নারী ও শিশু নির্যাতন বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহের মধ্যে নারী ও শিশু নির্যাতন অন্যতম। প্রাগৈতিহাসিক কাল থেকে এদেশে পরিবারে ও সমাজে নারী নানা ধরনের নিপীড়নের শিকার। দৈহিক দিক থেকে পুরুষের তুলনায় দুর্বল এবং আর্থিকভাবে পুরুষের উপর নির্ভরশীল হওয়ায় পুরুষ নারীর উপর আধিপত্য বিস্তার করে থাকে। নারীর প্রতি অবজ্ঞা ও ভুল ধারণার কারণে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে থাকে। বাংলাদেশের সমাজে নিয়মিতভাবে নারীর মানবাধিকার খর্ব করা হয়, নারী নানা বৈষম্যের শিকার হয়। নারীর আকাঙ্ক্ষা ও বিকাশের সম্ভাবনাকে দমন করা এবং আর্থসামাজিক কারণে নারী অসহায়ত্বের শিকার হয়। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত আলোচক। আমি প্রথমে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সিরাজি সাহেব। আমার বাম পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব। আমি প্রথমেই হযরত মাওলানা আবুল হাসান সাহেবের কাছে জানতে চাবো, নারী নির্যাতনের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিটি কি হতে পারে?
3: যোগোপযোগী চমৎকার প্রশ্নটি করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর প্রতি সম্মান এবং শিশুদের প্রতি মায়া, স্নেহ, মমতা রাখার জন্য বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা আল-মারাত আস-সালিহা, পৃথিবীতে যত ধনভাণ্ডার আছে তার মধ্যে শ্রেষ্ঠতম ধনভাণ্ডার হচ্ছে একজন নেককার স্ত্রী। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের ক্ষেত্রে এসে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুরব্বীদেরকে বয়স্কদের সম্মান করতে পারে না এবং শিশুদের প্রতি মায়া মমতা স্নেহ রাখতে পারে না, খুনি আমার উম্মত হতে পারে না। এই দুটো হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এই জিনিসটা স্পষ্ট হয় আমাদের যে নারীদের প্রতি আমরা সর্বদা আমরা সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। কোনো ধরনের জুলুম তাদের উপর করার চিন্তাই করা যাবে না। নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার দাদি, নারী হচ্ছে আমার মেয়ে। সুতরাং নারীদের প্রতি কোনোভাবে জুলুম, মানসিক জুলুম, শারীরিক জুলুম, আর্থিক জুলুম, তাদের স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর সকল দিক বিবেচনা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়া একজন জিম্মাদার রেখে দেয়। কোন প্রিয় সুধি, যখন কোন নারী পৃথিবীতে আসে, আসার পর থেকে শুধু বালেক হওয়া নয়, পৃথিবীতে আসার পর থেকে তাকে আরেকজন নেককার স্বামীর হাতে হস্তান্তর করা পর্যন্ত এই নারীর দায়িত্ব সম্পূর্ণ বহন করতে হয় বাবা মা। একইভাবে স্বামীর মৃত্যু পর্যন্ত স্বামীর তার দেখভাল বহন করতে হয়, এরপরে তার সন্তান তাকে দেখাশোনা করতে হয়। এক কথায় নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীকে সবচেয়ে বেশি প্রিয় হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে একজন শিশু, শিশু নির্যাতন আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অথচ শিশুদের প্রতি মায়া মমতা রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোভাবে একটি শিশু একটি ফুটফুটে ফুলের ন্যায়, ফুলকে যেমন চতুর্পাশ থেকে আবরণ দিয়ে পেঁচিয়ে নিতে হয় যাতে কোনো ধরনের আঘাত না আসে, ঠিক একটা শিশুকেও সেভাবে মায়া মমতা দিয়ে সুন্দরভাবে লালন পালন করা তার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, সকলের দায়িত্ব। সুতরাং কোনোভাবে কোনো শিশুর উপর নির্যাতন করা ইসলাম কখনোই সহ্য করেন না এবং কখনো সেটাকে সম্বোধন করেন না। সেজন্য আমরা সকলে সর্বদা আমাদের পাশে যত শিশু থাকবে, নারী শিশু এবং আমাদের চতুর্পাশে যত মা বোন থাকবেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা এবং শিশুদের প্রতি আমাদের মায়ার হাত প্রসারিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের প্রতি মায়ার বন্ধন বৃদ্ধি করার তৌফিক দান করুক।
2: আমিন আমিন আল্লাহুম্মা আমিন। অত্যন্ত চমৎকার বলেছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব। এবার আমি হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সিরাজী সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে শিশু নির্যাতন আমাদের মন্দ পরিণতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন এটা একটু আপনি খুলে বলবেন।
4: ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের শিশুরা সুনাগরিক হয়ে গড়ে ওঠার জন্য মাতা পিতা শিক্ষক ও গুরুজনদের সুশাসন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শাসন ও সংশোধনের নামে শিশু নির্যাতন দণ্ডনীয় অপরাধ, অমানবিক ও জুলুম এবং সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। সহি বুখারীতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি মেয়ে শিশুর গায়ে কিছু অলংকার ছিল। সেই অলংকারের লোভে একজন ইহুদি মেয়ে শিশুটিকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাস হিসেবে সেই ইহুদিকে ওইভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেন। প্রিয় বন্ধুরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনুন। সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহর নবী বলেন, দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা ফালাম ইউতিমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাসাসিল আরদি। অর্থাৎ একটি বিড়ালের কারণে একজন মহিলা জাহান্নামে যায়। সে মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি, আবার বাইরের পোকামাকড় খাওয়ার জন্য তাকে ছেড়েও দেয়নি। এই হাদিস থেকে জানা গেল যে মানুষ নয় বরং একটি বোবা প্রাণীর প্রতি নির্যাতন তার অধিকার নষ্ট করার কারণে এই মহিলা জাহান্নামী হল। সুতরাং সৃষ্টির সারা নিষ্পাপ মানব শিশুর প্রতি নির্যাতন ও হত্যার কারণে মহান আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন তা সহজেই বোঝা যায়। তাই শিশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। বাংলাদেশে গৃহকর্মী শিশু থেকে শুরু করে বহু শিশু হত্যা ও নির্যাতনের শিকার হয়ে থাকে। এ ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য অনুরোধ করছি। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুবই ভালোবাসতেন, তাদের সাথে খেলাধুলা ও রসিকতা করতেন, তাদের সাথে বন্ধুত্ব করতেন, আদর স্নেহ করতেন, চুমু খেতেন, কোলে তুলে নিতেন, মাথায় হাত বুলিয়ে আদর করতেন, নিজের কাঁধে ও বাহনে উঠাতেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তিনি এতিম শিশুদের অভিভাবকত্ব গ্রহণ করতেন। অন্য ধর্মের শিশুদেরও তিনি ভালোবাসতেন। সহিহ বুখারীতে রয়েছে, একবার এক ইহুদির সন্তান অসুস্থ হলে আল্লাহর নবী ওই শিশুকে দেখতে গিয়েছিলেন। শিশুদের অপ্রীতিকর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল উদার ও প্রশস্ত। সহিহ মুসলিমে রয়েছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিসাবিয়্যিন লিইউহান্নিকাহু ফাআজলাসাহু ফি হাজরিহি ফাবালা আলাইহি ফাদাআ বিমাইন ফাআতবাআহু ইয়াহু। অর্থাৎ একদিন এক শিশুকে তাহানিক করার জন্য নবীজির কাছে আনা হল। তিনি শিশুটিকে কোলে বসালেন, শিশুটি তিনার কোলে পেশাব করে দিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানি আনিয়ে কাপড়ে পানি ঢেলে দিলেন। অর্থাৎ নবীজি একটুও বিরক্তি প্রকাশ করেননি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সকল ক্ষেত্রে নবীজি আমাদের আদর্শ। তাই শিশুদের ক্ষেত্রেও আমরা প্রিয় নবীর আদর্শ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।
2: আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে শিশু নির্যাতনের মন্দ পরিণতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কেমন আচরণ করতেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সিরাজী সাহেব চমৎকার ভঙ্গিতে আমাদের সামনে প্রকাশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই আল্লাহ পাকের সুন্দর বিধান প্রয়োগ করে আমাদের দেশের প্রায়োগিক দিকগুলাকে চমৎকার করার তৌফিক দান করুন। হাযা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
1: অনুষ্ঠানে প্রিয় শ্রোতা, এ পর্যায়ে এবার একটি জনসংখ্যার গান আপনাদের জন্য। শিল্পী আবু বকর সিদ্দিক, কথা ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর একটি আতঙ্কের নাম, যার বাহক এডিস মশা। তাই এই এডিস মশা যেন বংশবৃদ্ধি করতে না পারে, প্রথমেই সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের বাড়ির চারপাশ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও বেশি দিন যেন পানি জমে না থাকে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। ঘরের আনাচে কানাচে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। দিনে এবং রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং জ্বর বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: বাবা বাবা বাবা,
2: কি হয়েছে রে রেনু?
1: দুলা ভাই নাই। বাবা ইন্নালিল্লাহি পড়তাছো কেন?
2: এখন কি হবে আমার রে বেনুডা?
1: আহা বাবা, চুপ করো তো, একদম চুপ।
2: খালি শ্বাস কতটা কইতে দে।
1: আর কোনো কথা না, আগে আমারটা শুনবা। দুলা ভাই আফার লগে ঝগড়াঝাটি শেষে রাগ করে চইলা গেছে রাত দুইটায়। ওহন সকালবেলায় নাস্তা দিতে গিয়া সব জানলাম।
2: বেনু কি করে? বেনু
1: দুনিয়ার মানুষরে ফোন করতেছে, কারণ দুলা ভাইয়ের ফোন বন্ধ।
2: আচ্ছা, আমি দেখতাছি।
1: কই যাও বাবা?
2: ব্যবস্থা কইরা আসতাছি।
3: কই গেল রে বাবা?
1: জানি না, কইলো ব্যবস্থা কইরা আসতাছে।
3: কিসের ব্যবস্থা?
1: জানি না।
3: জানবি না কেন? বাবা যে আজকাল কি করতে গিয়া কি করে তা তো সবারই জানা।
1: কিছু করব না, বাজারে ঘুইরা ফিরা ওই হাতে কইরা একটা কিছু নিয়ে চলে আসব। বাদ দাও তো বাবার কথা, তোমা গোনা ছুটি কাটাইয়া তিন দিন পরে যাওনের কথা। তো দুলা ভাইয়ের এমন কি হইল যে রাত না পোহাইতেই বেড়া নিশেষ?
3: তুই তো ছোট বইন, তোর কাছে তো আর সব কথা খুইলা কইতে পারি না। যত দিন যাইতাছে মানুষটা ততই নাদান হইতাছে।
1: ও বুঝছি, তোমরা ঝগড়া করছো।
3: হ্যাঁ করছি, তার মাথায় আগুন উঠছে, রাইতেই সে ফিরা যাইব।
1: ও মা কি কও আফা, সন্ধ্যায় আমার আয়সা তো বললো ছুটি শেষ হইলে তোমার আফারে পাঠাইয়া দিয়া আমি থাকুম যে কয়দিন আমার মন চায়।
4: শানু, অশানু, আরে বেনু কবে আসছো?
3: এই তো গত রাইতে।
4: জামাই আসে নাই?
1: গভীর রাইতে গোসা কইরা চইলা গেছে।
4: কি কারণে?
1: ই আফাই বললো ছোট বোন হিসাবে আমার কাছে নাকি খুইলা কইতে পারবো না।
4: বুঝছি, সোজা কেস। কও কি বেনু রানী?
3: স্বাস্থ্য আফা, আপনিও না।
4: হ্যাঁ, সাপের হাচ্ছ বাইদানি সিনে কি নিয়ে আছে ঝগড়া হয়েছে ঠিক দোষছি, তাই না?
3: আরে দূর, শানুর সামনে।
4: শানুরও 18 হয়, হয় সবকিছু জানা থাকা ভালো। তো বিয়ার পরে তোমরা কি পদ্ধতি লইছো, কন্ডম না বড়ি?
3: খাইবার বড়ি, কিন্তু সমস্যাটা হইল গার্মেন্টে চাকরি করি, পালা কইরা দিনে আবার রাইতেও ডিউটি করতে হয়। বড়ি খাওয়ানোর কথা খালি ভুইলা যাই, গত দুই দিন ধরেই ভুল হইতাছে, সেই কারণে আমি না করছিলাম।
4: এইটা লেগে ঝগড়া করুন লাগে? কাছের দোকান থেকে কন্ডম কিনা আনলি তো আপাতত ঝগড়াটা এড়ানো যাইতো।
3: ওইটা তো সে পছন্দ করে না।
4: বাবা, ঠাড আছে বেডা।
3: ভাবছিলাম ঘর দুয়ারটা গুছাইবার লাগা দুই তিনটা বছর ভালো কইরা চাকরি করুম।
4: তাইলে একটা কাজ করতে পারো।
3: কি আপা?
4: জন্মবিরতিকরণের অস্থায়ী অথচ দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসাবে ইমপ্ল্যান্ট করাইতে পারো।
3: ইমপ্ল্যান্ট কি?
4: হাতের কোণের ভিতরের দিকে চামড়ার নিচে অবশ কইরা দেশলাইয়ের কাঠির চাইও ছোট্ট একটা ক্যাপসুল ঢুকাইয়া দেওয়া হয়।
3: ও,
4: সন্তান নিতে চাইলে আবার খোলার ব্যবস্থাও আছে।
3: আচ্ছা আচ্ছা,
4: বিয়ের পর যেমন এই ব্যবস্থা নেওয়া যায়, প্রসবের পরপরও নেওয়া যায়। এক কাঠি লাগাইলে নিশ্চিন্তে তিন বছর কাজ চলে, আর দুই কাঠি লাগাইলে পাক্কা পাঁচ বছর কার্যকর থাকে। তবে ইমপ্ল্যান্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের হাতেই নিতে হয়।
2: থানায় ডায়রি করে আসছে, জামাই হারানো গিয়েছে, এইবার পুলিশি তারে খুঁজা বাইর কইরা ধইরা আনবো রে মা।
3: হায় আল্লাহ, এইটা কি করছো বাবা?
4: এটা কি করছেন চাচা?
2: না কি করছি।
0: কথায় গানে চলে এলাম অনুষ্ঠানের দ্বার প্রান্তে। এবার যে বিদায় নিতে হবে, যেতে যেতে শেষ উচ্চারণে বলে যাই শেষের কথাগুলো। অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি আফরোজ আক্তার পপি, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
5: শাহিদা মঞ্জুরী।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। ফেনীর পরশুরামে মুহুরি কুহুয়ানু বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসি আহমেদের পদত্যাগ। মহিলা আসন 23-0 ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 5,00,000 ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান ও ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি সেতুর কাছে 1,542 কোটি টাকা ব্যয়ে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রথম পর্যায়ে কাজের উদ্বোধনকালে এই আহ্বান জানান। পরে তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নানার ভিটায় ফেনীর পরশুরামের আপামর জনতা বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান সরকার প্রধানকে। 2024 বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এমন সংকট উত্তরণে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তারেক রহমান। পরে খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। নিজেকে এলাকার নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত জনতার সঙ্গে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।
3: মুহুরি এবং কহুয়া, এটা কহুয়াকেও কানেক্ট করবে। গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, সকলের জন্য ওই খাল খনন করা, নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে।
2: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
3: ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকেই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে জবাব দিতে হবে।
2: এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তিনি আজ ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী একই স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। কৃষক কার্ড প্রকল্পের আওতায় ফেনীসহ 14টি জেলার 1,00,000 বেশি কৃষক পাচ্ছেন এই সুবিধা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষীদের সহজে সরকারি প্রণোদনা ও সুবিধা দিতে চালু হল বহুল আলোচিত কৃষক কার্ড। ফেনীর ফুলগাজীতে সশরীরে উপস্থিত থেকে এই পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি কার্ডের বিপরীতে কৃষকরা পাবেন 2,500 টাকা সমপরিমাণের কৃষি উপকরণ সুবিধা। প্রথম দিন ফেনীর 7,643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হয় এবং বাকি 13টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্ডটি বিতরণ সম্পন্ন হবে। কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
5: আমরা মনে করি আমরা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিকভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে।
4: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সমালোচনা করে বলেন,
5: আজকে যারা আবার একদফা শুরু করেছে এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
4: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10টি সেবার মধ্যে এই পাইলট পর্বে 60টি ডিজিটাল সেবা পাবেন কৃষকরা। এর মধ্যে রয়েছে ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, মৎস্য ও প্রাণী সম্পদের খাদ্য, সহজ শর্তের ঋণ এবং সেচ সুবিধা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসি আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসি আহমেদ মিষ্টির নাম সামনে আসলে আজ তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসি আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ পদত্যাগ করায় আজ থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি আজ বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেন না, তবে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়। সরকারি এক গ্যাজেটে আজ জানানো হয়েছে জাতীয় সংসদের 323 মহিলা আসন 23 সংবিধানের 67 দুই অনুচ্ছেদ অনুযায়ী আজ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
6: রাজনৈতিক পরিচয় যেটাই হোক, এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। নিয়োগপত্র ইস্যু করার জন্য আরো একটা দিন আছে প্রজ্ঞাপনের। আগামী সোমবারে এসএসএলের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। আমি সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করব।
0: স্বরাষ্ট্রমন্ত্রী, যারা অপতথ্য প্রচার করছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিকে তেজগাঁওয়ে আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর শুভারম্ভ ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে আন্তরিকতার সাথে কাজ করতেও তাদের প্রতি আহ্বান জানান।
6: আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ল এনফোর্সার্স, বিভিন্ন এজেন্সিস আছে, তারা সবাই সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। ক্ষেত্র মতো আমরা শুধু তাদেরকে প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা নিচ্ছি। ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।
0: দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 5,00,000 ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে, ফলে দেশের যে কোনো অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত 7 মাসে প্রায় 4,34,000 কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে একথা জানান। আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশগামী কর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, অবশ্যই দক্ষ কর্মী পাঠাতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে 2,00,000 কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত লাভ হবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। তিনি আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার দেশটির গভর্নর জেনারেল স্যাম মস্টিন এসির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান এবং আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশী পেশাজীবীদের, বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগকে স্বাগত জানান। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি দীর্ঘস্থায়ী এই সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং সংকটের টেকসই সমাধানে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাইকমিশনার অস্ট্রেলীয় ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও ইতিবাচক নিয়ন্ত্রক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ব্যাংকিং সংস্কারের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব এর একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি সংঘাত ও প্রতিহিংসা সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ 1 অক্টোবর, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয় দিবসটি। দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে 2024 সালে বাংলাদেশে 60 বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা 1,65,00,000। 2050 সালে এই সংখ্যা দ্বিগুণ হয়ে 4,00,000 ছাড়াবে। বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করে দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহৈতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবেন। প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য হোক আমাদের অঙ্গীকার। দেশের সব প্রবীণ নাগরিকদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, প্রবীণরা আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তিন স্তরেই তাদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে খুদে বার্তা প্রেরণ, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত ও 26 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত 1,439 জন নিহত ও 5,052 জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, 2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল 74,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তেহরানের কাছে মঞ্জিলাবাদে হামলার পরিকল্পনাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে অভিযান চালিয়ে হত্যা করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সৈন্যরা একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে এবং গ্রামটিতে তল্লাশি অভিযান চলছে। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করছে। ইরান জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার জন্য সম্প্রতি তাদের দেওয়া 7 দিনের প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছিলেন। ইরানি গণমাধ্যমগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অবহিত করেছেন, তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক মতবিনিময়ের জেরে তেলের দাম প্রায় 1% কমেছে। রয়টার্স জানায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড এর মূল্য 1.1% কমে ব্যারেল প্রতি 96.92 মার্কিন ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 1.4% কমে ব্যারেল প্রতি 89.18 মার্কিন ডলারে নেমেছে। গতকাল উভয় বেঞ্চমার্কই ব্যারেল প্রতি প্রায় 1 মার্কিন ডলার বেড়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ও ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেট বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 10:30 ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় আজ ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ 9-2 গোলে স্বাগতিকদের কাছে হেরে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফেনীর পরশুরামে মহুরি কুহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে, ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, মহিলা আসন ২৩ শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারোর প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ ডায়াগনোস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান ও ভারত। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি আমি সঞ্জিদা। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব একদিকে যুদ্ধ, জলবায়ু সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি, অন্যদিকে বহুপাক্ষিক সহযোগিতার কার্যকারিতা নিয়েও নানা প্রশ্নের সম্মুখীন। এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কূটনৈতিক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি ২রা জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন এবং ৮ই সেপ্টেম্বর শুরু হওয়া ৮১তম অধিবেশনের নেতৃত্ব দিচ্ছেন। তার ঘোষিত অগ্রাধিকারের মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, এসডিজি অর্জন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার, ডিজিটাল শাসন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে

0: রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদে নেওয়া ভাষণে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, গণতান্ত্রিক পুনর্গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক নীতিমালার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা আলোকপাত করব গতকাল আয়োজিত সেই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের উপর, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশগ্রহণ এবং তার কূটনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের পক্ষে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। জাতিসংঘ সফরে সরকার কেবল আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচি হিসেবে নয়, বরং বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এবং শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে মূল্যায়ন করেছে। প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের 81তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। তার ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। সরকার মনে করে এই ভাষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান এবং অগ্রাধিকারসমূহ সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায় বিচার প্রশ্নটি জোরালোভাবে উত্থাপন করেছেন। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত বিশ্বের আরও কার্যকর সহযোগিতা এবং দায়বদ্ধতার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়েও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জানানো হয়, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ কেবল কূটনৈতিক সফরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, জলবায়ু অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ ভাষণ এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের উপস্থিতিকে আরও দৃশ্যমান করেছে। সব মিলিয়ে গতকালের প্রেস কনফারেন্সে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠে এসেছে তা হল, বাংলাদেশ বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখতে চায় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্বের পক্ষে তার অবস্থান আরও জোরালো করতে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ সেই লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু।

দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এরই সাথে মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী আয়োজন শুনবেন শুধুমাত্র এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে।

দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এরই সাথে মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী আয়োজন শুনবেন শুধুমাত্র এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে।

দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এরই সাথে মিডিয়া ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী আয়োজন শুনবেন শুধুমাত্র এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: মিনিটে বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05 সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30 পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:00। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, সকাল 9:40, দুপুর 12:15, বিকেল 4:55, সন্ধে 6:40, রাত 8:55 এবং রাত 9:20। জেমসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান তারায় তারায় রটিয়ে দেব, শুনবেন বিকেল 4:05। ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন বেলা 3:05। হামদ ও নাতি রসুল শুনবেন দুপুর 12:20 এবং দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক অনুতাপ, রচনা মোহাম্মদ ওসমান গনি, শুনবেন বেলা 2:30। পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল 8:30। কল্লোল ছোটদের জন্য অনুষ্ঠান সকাল 9:05।

0: صدق الله العظيم.
1: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।